0: এখন তর্জমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। তিলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 44 থেকে 46 পর্যন্ত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে মানুষকে সতর্ক করুন। তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসূলগণের অনুসরণ করব। তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমাদের পতন নেই, আর তোমরা বাস করছিলে তাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, এবং তাদের সাথে আমরা কি আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। আর তোমাদের জন্য আমি অনেক দৃষ্টান্ত স্থাপন করেছিলাম, আর তারা ভীষণ চক্রান্ত করেছিল, তখন তাদের চক্রান্ত আল্লাহর কাছে রক্ষিত হয়েছে, তবে তাদের চক্রান্ত এমন ছিল না যে তা পর্বত টলে যাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় নফল রোজা পালনের স্বাস্থ্যগত উপকারিতা, বলছেন মাওলানা আব্দুল জাহির মাহমুদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পর একজন মুমিন মুসলমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ইসলামের মৌলিক ইবাদতসমূহ পালন করা, যেমন সালাত, সাওম, যাকাত ও হজ পালন। মৌলিক ইবাদতসমূহ যথাযথভাবে পালন করার পর একজন মুমিন মহান আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য যে অতিরিক্ত ইবাদত করে থাকেন সেটিই হল নফল ইবাদত। নফল ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হল নফল রোজা। ইসলামে এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নফল রোজা পালন করতেন। নফল রোজা পালনের ব্যাপারে জামে আত-তিরমিজির 747 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুউরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাঈম। অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার মহান আল্লাহর নিকট বান্দার আমলসমূহ পেশ করা হয়। আমি চাই আমার আমলসমূহ এমন সময়ে পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। এ থেকে বোঝা যায় রোজার যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে তেমনি নফল রোজাদারের স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। যেমন যিনি নিয়মিত নফল রোজা রাখেন তাঁর অতিরিক্ত মেদ ও চর্বি যদি থাকে রোজার কারণে সেটি ভাঙতে শুরু করে, ফলে ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে তার ওজন কমতে থাকে। যারা নিয়মিত নফল রোজা রাখেন তাদের দেহ ও মন পরিচ্ছন্ন থাকে, মানসিক চাপ ও উদ্বেগ কমে যায়। নফল রোজা পালনকারীর দেহে উৎপন্ন ক্ষতিকর কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ কমতে থাকে, ফলে শরীরে হৃদরোগের ঝুঁকি কমে যায়। চিকিৎসকদের মতে নফল রোজা পালন করলে শরীরের হজম শক্তির উন্নতি হয়, অর্থাৎ পেট খালি থাকার কারণে পরিপাকতন্ত্র বিশ্রামের সুযোগ পায়। মেডিকেল সায়েন্স থেকে জানা যায় রোজা রাখার কারণে পাকস্থলীতে দীর্ঘদিন জমা হয়ে থাকা ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে পড়ে, তখন সবল কোষগুলো ওই জমাকৃত আবর্জনাগুলো খেয়ে ফেলে, এর ফলে পাকস্থলীতে নতুন কোষের জন্ম হয়, ফলশ্রুতিতে শরীরে ক্যান্সার আর ডায়াবেটিসের সৃষ্টি হয় না। জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার ওশিনোরি ওশোমি, তিনি মুসলমানদের রোজাকে গবেষণা করে এর নাম দিয়েছেন অটোফেজি। তিনি আবিষ্কার করেন কেউ যদি 12-24 ঘন্টা উপবাস থাকেন তখন তার দেহে আপনা আপনি অটোফেজি চালু হয়ে যায়, ফলে দেহের ভেতরে অনেক উপকার প্রবাহমান হতে থাকে, যেমন দেহের সেল পরিষ্কার হয়, ক্যান্সার সেল ধ্বংস হয়, পাকস্থলীর প্রদাহ বা ক্ষত সেরে যায়, ব্রেইনের কার্যকারিতা বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, বার্ধক্য দূর করা যায়, স্থূলতা দূর হয় এবং হায়াত বৃদ্ধি হয়। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি নফল রোজা পালন করা। রোজা পালনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন এই সম্পর্কে আল্লাহ বলেছেন, আসসাউম লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা আমার জন্যে আর আমি নিজেই এর প্রতিদান দেব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ দিবস সমূহে রোজা রাখতেন। এছাড়াও তিনি প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার এবং প্রত্যেক মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন। জামে তিরমিজি ৭৬১ নম্বর হাদিস। নফল রোজার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি রোজা রাখবে, মহান আল্লাহ ওই রোজার কারণে রোজাদারের মুখমণ্ডলকে দোজখের আগুন থেকে ৭০০ বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম। নফল রোজা সম্পর্কে নাসাই শরীফের একটি হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন, প্রত্যেক বস্তুর জাকাত আছে আর শরীরের জাকাত হল রোজা। সুতরাং আমরা যতই নফল রোজা রাখব এটা আমাদের শরীরের জন্য দারুণ উপকার বয়ে আনবে। আসুন নফল রোজা পালনের মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি নফল রোজা পালনের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল নফল রোজা পালনের স্বাস্থ্যগত উপকারিতা। বললেন মাওলানা আব্দুল জাহির মাহমুদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

প্রকাশে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:25, অস্ত যাবে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসে করি ছোট পরিবার বিকেল 4:05। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গানটি অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।

এবার জানাবো এফএম অনুষ্ঠান। এফএম 92.5 সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদন মূলক অনুষ্ঠান। এফএম 106.5 বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90.5 সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নিশ্চয় পুরোটার সময় আপনাদেরকেও পাব আমাদের সঙ্গে বাংলাদেশ ফুটের ঢাকার সকল আয়োজনে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভোরের গান শুনবেন শিল্পী মোহাম্মদ খালেকুজ্জামান খান, গীতিকার মোহাম্মদ মুজিবুর রহমান, সুরকার আব্দুল হালিম চৌধুরী।

0: গানটি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ খালিকুজ্জামান খান, গীতিকার মোহাম্মদ মুজিবুর রহমান, সুরকার আব্দুল হালিম চৌধুরী।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী রাহাত আরা গীতি।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন রাহাত আরা গীতির কণ্ঠে। প্রিয়শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 2026 সালের 25 মে থেকে 2027 সালের 25 মে পর্যন্ত পুরো বছরব্যাপী নজরুল বর্ষ উদযাপনের ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কবির জীবন, সাহিত্য, সঙ্গীত ও সাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হচ্ছে। আসুন আমরা সবাই মিলে নজরুল বর্ষকে সার্থক করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আজ 11ই শ্রাবণ আর পুরোটাই বর্ষাকাল। আর বর্ষা যখন, তখন রবীন্দ্রনাথ এর অন্যতম প্রিয় ঋতু হচ্ছে বর্ষা। আর বর্ষার গান রবীন্দ্রনাথের হবে না, এটা কি হয়? চলুন শুরুতেই শুনি রবীন্দ্রনাথের বর্ষার গান।

টিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। রবীন্দ্রসঙ্গীত শুনছেন মহাদেব ঘোষের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত সুন্দর শিল্পী ছিলেন মহাদেব ঘোষ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান খাত হচ্ছে কৃষি। দেশের মোট শ্রমশক্তির 40.6 ভাগ কৃষি খাতে নিয়োজিত। দেশের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, শিল্পায়ন ও টেকসই উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আসুন আমরা সবাই কৃষি কাজে যত্নশীল হই। এমনই আহ্বানে মেলে ধরছি আজকের কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশ সুরক্ষার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী নির্মাণ করতে পারি, নিশ্চিত করতে পারি পরিবেশ বান্ধব জীবনযাপন। খেয়াল রাখতে হবে প্রাকৃতিক সম্পদ যেমন মাটি, পানি ও বায়ু দূষণ যেন না হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সচেতনতা অপরিহার্য। কার্বন নিঃসরণ কমাতে হবে, জীব বৈচিত্র্য রক্ষার গুরুত্ব অনুধাবন করতে হবে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, পানির অপর নাম জীবন, সেটা মানুষ, পশু, প্রাণী এমনকি নানা ফসল, গাছপালা ইত্যাদির জন্য প্রযোজ্য। আজ আমার বাংলা পর্বে রয়েছে ভূগর্ভস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের বিষয়, ভূগর্ভস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
2: আপনাকে ধন্যবাদ।
1: আপনার কাছে প্রথমে জানতে চাইব ভূগর্ভস্থ পানির সংরক্ষণের গুরুত্ব, এই গুরুত্বটা কি?
2: আমরা যদি বছরব্যাপী ফসল উৎপাদন করতে চাই তাহলে কিন্তু সেচ একটা অপরিহার্য বিষয়। আর মোট যে পানি কৃষিকাজে ব্যবহার করা হয় তার প্রায় 97 ভাগই সেচ কাজে ব্যবহার করা হয়। তো এর মধ্যে ভূগর্ভস্থ পানির তুলনায় যেটা ভূ উপরিভাগের পানি সেগুলোই আসলে সেচের জন্য বেশি ব্যবহার করা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে ধান উৎপাদন হয় বোরো মৌসুমে, অর্থাৎ শীতকালে, তখন দেখা যায় যে ভূ উপরিভাগে পানি কম থাকে, যেমন নদী নালা খাল বিলে পানি কমে যায়, তখন কিন্তু ভূগর্ভস্থ পানির উপরেই আমাদের নির্ভর করতে হয়। অর্থাৎ 78 ভাগ ভূগর্ভস্থ পানি আমরা ব্যবহার করি। তাই প্রতি বছর এই সেচ কাজ চালানোর জন্য গভীর বা অগভীর নলকূপ দিয়ে আমরা ভূগর্ভস্থ পানি তুলি এবং ব্যবহার করি। আমরা যেহেতু ধান বেশি উৎপাদন করি এবং ধানের জমিতে একেবারে পানি দিয়ে প্লাবন সেচ দিয়ে রাখা হয়, তার ফলে দেখা যায় যে আমাদের প্রচলিত ব্যবস্থায় প্রায় 1 কেজি ধান উৎপাদন করতে 3-4 হাজার লিটার পানি লাগে। এবং এত বেশি পানি ব্যবহার করার কারণে যেটি হচ্ছে যে ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, যার ফলে মরুময় তো দেখা দিচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আবার ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রা বেড়ে যাচ্ছে, একই সাথে মাটিতে যে জৈব পদার্থ এটারও কমে যাচ্ছে। আসলে আমাদের এই ভূগর্ভস্থ পানি যদি আমরা দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার না করি তাহলে এই পানি আমরা সংরক্ষিত করে রাখতে পারবো না এবং পরিবেশের যে বিরূপ প্রভাবগুলো এগুলো আসলে কমাতে পারবো না। সেই কারণে ভূগর্ভস্থ পানি সংরক্ষণ করে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
1: এবার আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে বললেন ভূগর্ভস্থ পানির দক্ষ ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির দক্ষ ব্যবস্থাপনার কয়টি উপায় রয়েছে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন?
2: হ্যাঁ, আসলে অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা মাঝে মাঝে ভূগর্ভস্থ পানির যে স্তর রয়েছে এটির উপরে একটি পর্যবেক্ষণ ব্যবস্থাপনা থাকা দরকার, যে পানির স্তর কোথায় আসলে কম বা বেশি। আর প্রতি বছরই আমাদের দেশে বৃষ্টি হয়, বৃষ্টির পানিকে সংরক্ষণ করে রাখলে আবার সেই ভূগর্ভস্থ পানির লেভেলটাকে আমরা ঠিক করতে পারবো। হ্যাঁ, তো এখন পানি সংরক্ষণ সাধারণত করা হয় কি, আমাদের যে পুকুর আছে বা খালগুলোকে যদি খনন করে রাখতে পারি, নদীগুলো যদি প্রতি বছর পলি পড়ে ভরাট হয়ে যায়, নদীগুলো যদি আবার ড্রেজিং করে ওখানে যদি আমরা পানি সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু প্রতি বছর যে বৃষ্টির পানি আসলো তাতে আমার ভূগর্ভস্থ পানির লেভেল আবার ঠিক হতে পারে। তো কাজেই এই পানির স্তর পর্যবেক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং একই সাথে আরেকটি বিষয় হচ্ছে সঠিক সেচ পদ্ধতির ব্যবহার। আমরা ধান ক্ষেতের কথা একটু আগে বললাম যে ধান ক্ষেতে আমরা প্লাবন সেচ দিই, যে একদম পুকুরের মতো পানি থাকে সেখানে। কিন্তু ধানের ক্ষেত্রে একটি ভালো প্রযুক্তি সেটি হচ্ছে ধান গাছের রুট, যেখানে শেকড় রয়েছে সেখানে পানির সরবরাহ থাকলেই গাছ বাড়তে পারবে। সেজন্য আমরা AWD বলে যেটাকে আমাদের একটি প্রযুক্তি শিখাচ্ছি, যে পানি ধান খেতে আমরা শুকাবো এবং আবার সেচ দেব। এইভাবে এই AWD ব্যবহার, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন, এগুলো ব্যবহার করলে আমাদের পানি দক্ষ ব্যবস্থাপনা হবে।
1: খুব চমৎকার করে বললেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, শেষের বেলা জানতে চাইবো AWD পদ্ধতি কি।
2: এটি হচ্ছে পর্যায়ক্রমে ধান খেতে যে পানি দিচ্ছি এবং পানি আবার শুকিয়ে ফেলছি, এটি দেখার জন্য একটি পাইপ বসানো হয় ধান খেতের মাঝে মাঝে, ছিদ্রযুক্ত পাইপ। সেই পাইপ দিয়ে আমরা গাছের যে শেকড়ের কাছে কতটুকু পানি আছে এটি পর্যবেক্ষণ করব। যখন ওইখানে দেখব পানি কমে গেছে, তখন আবার সেচ দেব। এই পদ্ধতিতে পানি কম অপচয় হবে এবং ধানের ফলনও ঠিক থাকবে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, নিশ্চয়ই আপনারা আজকের আলোচনা থেকে উপকৃত হবেন এবং আপনারা জানলেন ভূগর্ভস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি কিভাবে করা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে।

0: এনেন যে এতগুলো শাকসবজি সব বিক্রি হইলো?
1: হ আরে আমার শাকসবজির এখন দারুণ চাহিদা, গঞ্জে যাইতে না যাইতেই পাইকাররা লই ফেলায়, দাম ভালো পাইছি। এই নাও টাকা গুলো রাখো।
0: রূপবাণী তো শাকসবজি চাষের পরামর্শ দেয়।
1: ঠিক আছে ঠিক আছে, তাইলে কাল সকালে কুপাইয়ে দেবো। আর গঞ্জের থানে সার ওয়াইনা দিব। সার না দিলে বেশি ভালো নেবো কেমনি?
0: কেনা সার দিব না তো, জৈব সার দিব।
1: জৈব সার?
0: হ্যাঁ, রূপবান কইছে জৈব সারই সেরা সার, জৈব সার মাটির উর্বরতা রক্ষা করে।
1: কি?
2: চাষি ভাই বোনেরা মনে রাখবেন, জমি থেকে বেশি ফলন পেতে হলে জমির মাটি হতে হবে উর্বর। এর জন্য জমিতে বেশি বেশি জৈব সার ব্যবহার করুন।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আসুন আমরা সকলে কৃষি বান্ধব হয়ে উঠি। বাড়ির আশপাশের খালি জায়গাটিতেও এ সময় লাগিয়ে দিই কোন গাছপালা বা সবজি আবাদ। পরিবেশ সচেতন হয়ে স্বাস্থ্য সচেতন, ডেঙ্গু থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি অনুসরণ করি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় আজহারুল ইসলাম রনি, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, এগারোই শ্রাবণ, এগারোই সাফর, ২৬শে জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে, জানালেন আইনমন্ত্রী। বস্তুনিষ্ঠ ও ডেটা ভিত্তিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা, বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিতে ইচ্ছুক এইচএসসি শিক্ষার্থীদের আগামী বুধবারের মধ্যে রেজিস্ট্রেশন করার আহ্বান। ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা, এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি লোককে নিরাপদে স্থানান্তর। এবং পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬ উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি সহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।
2: আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসর্গতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য।
0: বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে।
2: সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে ৫০০ কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে।
0: বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার নেতারা এতে অংশ নেন। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশন নবনিযুক্ত যুক্তিভিত্তিক কর্মকর্তাগণ। গতরাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমকে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি আরডিএর 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন 2026-এর উদ্বোধনকালে এই কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেন, দেশের রাজনীতি নিয়ে আলোচনা বেশি হলেও গবেষণা উদ্ভাবনের সাফল্য যথাযথ গুরুত্ব পায় না, অথচ গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গণমাধ্যমকে এসব সাফল্য আরও বেশি তুলে ধরারও আহ্বান জানান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত কয়েক মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। তিনি গতকাল রাজধানীর সিডাব আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় একথা বলেন। আইনমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান মালদ্বীপের 61তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে মালদ্বীপ সফর করছেন। এ সফরকালে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট ড মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ড খলিলুর রহমান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিসাম আধামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু সহ বাংলাদেশ মালদ্বীপ অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপায় এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। উল্লেখ্য, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে গতকাল মালদ্বীপে পৌঁছান ড খলিলুর রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ সত্য ডেটা ভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি গতকাল রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026-এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে কেবল বাক স্বাধীনতায় আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীতে গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড 2026 অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কার্যক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে, কারণ এআই নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।
3: আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই জ্ঞান না থাকলে পরে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্বের এই ধারাকে অব্যাহত রাখার জটিল বিজ্ঞান এবং জ্ঞানটা যদি না থাকে তাহলে এটা একটা যেকোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এর প্রমাণ আমরা অনেক অনেকে কিন্তু টের পাচ্ছি, তো সে কারণেই এটা একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
0: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ সুবিধা পর্যবেক্ষণে গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রান্তিক জনগণের চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশ্বস্ত করে বলেছেন, অচিরে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে। তিনি গতকাল যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বুলেটে বুক ঝাঁঝরা হয় ঢাকা ইম্পেরিয়াল কলেজের মেধাবী ছাত্র জিল্লুর শেখের। এখনও অবর্ণনীয় শোকের ভার বহন করছেন তার বাবা হাসান শেখ ও মা শাহনাজ বেগম। সুরাজের পতনের সেই রক্ত ছড়া দিনগুলো এবং শহীদ জিল্লুরকে নিয়ে শুনুন বিশেষ প্রতিবেদন।
1: ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের উদীয়মান তারা জিল্লুর শেখ 2024 সালে বাড্ডা এলাকায় গণঅভ্যুত্থানের মিছিলে পুলিশের বুলেট কেড়ে নেয় তার অমূল্য প্রাণ। জিল্লুরের বাবা হাসান শেখ বলছিলেন, তার ছেলে নামাজের জন্য বাসা থেকে বের হয়েছিল আর ঘরে ফিরে আসেনি।
2: ওর আম্মা বলল যে ও বারোয় যাচ্ছে, আমি বললাম যে বাবা নামাজ যাও, তো নামাজে গেল, নামাজের কথা বলেও গেছে। পরে আমি শুনতে পাচ্ছি যে প্রতিটি আন্দোলন ও ছিল, আমি সোনাত নামাজ বাসায় পড়লাম, উক্ত নামাজটা আমি নিচে পড়লাম। নিচে পড়ে আমি যখন মোবাইল চেক করলাম, দেখলাম তিনটে কল আসছে, আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে বলতেছে যে আঙ্কেল জিল্লুর নাই, জিল্লুর বাঁচাইতে পারলাম না। ডাক্তারদের বললাম, ডাক্তার আপনার আমার ছেলের চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দেবো, টাকার কোনো সমস্যা নাই। ডাক্তাররা দেখে বললো যে নাই।
1: শহীদ জিল্লুরের মা শাহনাজ বেগম বলেন, পুলিশের বুলেটে জিল্লুরের বুকটা একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল।
3: আমার কাছে বলে, মা আমি বাইরে গেলাম নামাজ পড়তে গেলাম আম্মু, আমি আবার বললাম তুমি বাইরে আবার কোথাও কিন্তু যাও না, নামাজ পড়ে তুমি ডাইরেক্ট বাসায় চলে এসো। আমাকে যাওয়ার সময় বললো কি আম্মু, আমি গেলাম, আমি তখন বললাম যাও বাবা আল্লাহর হাওলায়। তখন আমার ভিতরে মানে একটা মনে হয় যে কি যেন বেরোয় যাচ্ছে এরকম লাগছিল, কিন্তু আমি বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার জিল্লুর বাইরে বেরোলে জীবনে বাসায় আসবে না। আমি কখনো ভাবি নাই আমার সন্তান এভাবে চলে যাবে। আমি আমার বাবার বুকের ভিতরে হাত দিয়ে দেখি, আমার বাবার বুকটা গরম আছে, মানে এতগুলো গুলি মানে আমি
1: মহাকাব্য শহীদ জিল্লুর শেখ অমর হয়ে থাকবেন মুক্ত বাংলাদেশের মুক্ত বাতাসে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। টানা বৃষ্টি আর জমে থাকা পানিতে তৈরি হচ্ছে এডিস মশার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র, এরই প্রভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনের মাসগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও টানা ভারী বৃষ্টি, আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে বিভিন্ন এলাকায় জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার প্রজননের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আবহাওয়া এডিস মশার বিস্তারের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করে। এর প্রভাব ইতোমধ্যেই দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।
8: বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আগামী মাস বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো।
7: এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের গত দুই বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুনের তুলনায় জুলাই মাসের ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2024 ও 2025 সালেও জুনের তুলনায় জুলাইয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্তের রেকর্ড রয়েছে।
9: বৃষ্টির সিজনে আর কি ডেঙ্গু রোগী হসপিটালে আসা শুরু করছে, তো গত মাসের তুলনায় জুন মাসে একটু বেশি। তবে আসার কথা হলো যে গত বছর জুন মাসে যে পরিমাণ রোগী আসছে, তো এবছর সেই পরিমাণ আসছে না, মানে যত সচেতন থাকবে রোগীর সংখ্যা তত কমবে।
7: ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতাও। বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি ও আশপাশের জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ, মশার প্রজনন স্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
6: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানসি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল বান্দরবানের জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈরি আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্বশ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত 13 জুলাইয়ের এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে স্বশ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চলমান দাবানল ঠেকাতে দমকলকর্মীরা হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে ঝোড়ো বাতাসের ফলে অগ্নিশিখা ফ্রান্সের বর্দো শহরের দিকে ধেয়ে যাচ্ছে। দেশটির এক কর্মকর্তা বলেন যে তারা দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাচ্ছেন। দাবানলের কারণে ফ্রান্স ও স্পেনের 2.5 লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে আগুন আরও ছড়িয়ে পড়ছে। প্রচণ্ড বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি সেই আলোচনা শুনতে আগ্রহী। ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প আরও বলেন তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন অবরোধ লঙ্ঘনের অভিযোগে তারা 16টি বাণিজ্যিক জাহাজ আটকে দেয়। এদিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন ফিলিস্তিনি নিহত ও অপর 7 জন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য বলা জানানো হয়। গাজার হাসপাতাল সূত্র জানায় ইসরায়েলি বাহিনীর গোলার আঘাতে অন্তত 20 জন আহত হয়েছে। খেলার খবর ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচে বাংলাদেশ আজ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকো ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:25 এবং সূর্য অস্ত যাবে 6:45। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে জানালেন আইনমন্ত্রী। বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অচিরে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিতে ইচ্ছুক এইচএসসি শিক্ষার্থীদের আগামী বুধবারের মধ্যে রেজিস্ট্রেশন করার আহ্বান। ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা, এ পর্যন্ত 2,50,000-এর বেশি লোককে নিরাপদে স্থানান্তর। এবং পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান।

0: আমরা আজকের অতিথির সাথে পরিচিত হই। আজ বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল মোত্তালেব হোসেন, অধ্যাপক সার্জারি বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই, সাধারণত কোন বয়সে শিশুদের পিত্তথলিতে পাথর দেখা যায় এবং এর কারণ কি কি?
1: আমাদের দেশে সাধারণত বাচ্চাদের পিত্তথলি পাথর বিভিন্ন কারণে হয়, তো এইটা ভেরিয়েশন আছে। শিশু আমরা সাধারণত দেখা যায় যে 5 বছর থেকে 12 বছর পর্যন্ত যে কোনো বয়সেই শিশুদেরই হইতে পারে। তবে সাধারণ কারণ যেগুলো যেগুলো বাচ্চাদের কোনো জন্মগত কিছু অসুখ থাকে, তারপর হচ্ছে রক্তের কোনো কোনো অসুখ থাকে, যেমন থ্যালাসেমিয়া এই ধরনের অসুখগুলো যদি থাকে, অথবা ব্লাড ডিজর্ডার কতগুলো আছে, সেগুলো ধরনের অসুখ থাকলে অনেকে পিত্তথলিতে পাথর হয়। আবার কিছু কিছু আছে কোনো অজানা কারণেও পিত্তথলিতে পাথর হইতে পারে।
0: শিশুরা সাধারণত কি কি লক্ষণ বা সমস্যা নিয়ে আসে পিত্তথলির পাথর হলে?
1: পিত্তথলির পাথর হলে শিশুরা সাধারণত যেটা নিয়ে আসে সেটা হচ্ছে উপর পেটে, যেটাকে আমরা বলি এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এই এলাকায় খুবই প্রচন্ড ব্যথা হয়, সাথে বমি বমি ভাব হতে পারে, এবং ব্যথার সাথে এই ব্যথাটা আবার হাতের ডান দিকে বা পিঠের দিকে অনেক সময় ছড়ায় যায়, এবং এর সাথে যে বমিটা হয়, বমির সাথে পিত্তরস সহ অনেক সময় নিয়ে প্রেজেন্ট করে।
0: শিশুদের পিত্তথলির পাথরের সমস্যায় কনজারভেটিভ কোনো চিকিৎসা কি রয়েছে?
1: পিত্তথলির পাথর হলে আমরা সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্ট, যদি পাথর ডায়াগনোস হয়ে যায় তাহলে আমরা বলি না, আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট বলি। বাট ভর্তি হওয়ার পরপরই কিন্তু আমরা ওই যে ব্যথা নিয়ে আসে সেটার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, যাতে করে সাময়িকভাবে এটা ব্যথাটা থামে থাকে। কিন্তু একবার পাথর হয়ে গেলে সেটা কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নয়, সেটা অবশ্যই সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হয়।
0: শিশুদের পিত্তথলির পাথরের এই সমস্যার মূল চিকিৎসা কি?
1: এর মূল চিকিৎসা হচ্ছে পিত্তথলিটা অপসারণ করা। এটা আমরা সাধারণত বাচ্চাদের, যেহেতু তাদের বয়স এবং পরবর্তী বৃদ্ধির জন্য পেটে যেন কোনো কাটাকাটির অসুবিধা না হয়, এই জন্য ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আমরা সাধারণত এই অপারেশনটা করে থাকি। এটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি।
0: স্যার, পিত্তথলির পাথরের সমস্যা আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি?
1: খুবই সুন্দর কোশ্চেন করছেন। এখনকার যুগে আমাদের এত বেশি ইনভেস্টিগেটিভ মেথড আসছে যে এই ডায়াগনোসটা খুব ইজিলি করা যায়। যেমন একটা যদি আমরা উপর পেটের আল্ট্রাসোনোগ্রাফি করি, তাহলে কিন্তু ইজিলি পাথরের সাইজ এবং কয়টা পাথর আছে, কোন জায়গায় আছে, এটা ডিটেলস বলতে পারে। এছাড়া আরও অন্যান্য কারণগুলো আমরা জানার জন্য কিছু পরীক্ষা করি, যেমন রক্তের পরীক্ষা করে দেখি যে রক্তের হিমোগ্লোবিন বা অন্যান্য কোনো কিছুর কোনো অসুখ আছে কিনা, বিশেষ করে থ্যালাসেমিয়া বা অন্যান্য কনজেন্টাল ব্লাড ডিজর্ডারগুলো আছে কিনা সেগুলো আমরা ধরি। এবং অপারেশনের আগে আমরা ফিটনেস পরীক্ষা করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন বুকের এক্স রে করি, রক্তের পরিমাণ দেখি, পেশাবে কোনো ইনফেকশন আছে কিনা সেগুলো দেখি। এই সমস্যাগুলো দেখার পর আমরা অপারেশনের জন্য প্রস্তুতি নিই।
0: অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবক সচেতন না বা এরকম ব্যথা হলো মানে দ্রুত চিকিৎসা না নিয়ে ফেলে রাখছেন, তো সেক্ষেত্রে জটিলতা কি কি হতে পারে?
1: পিত্তথলি পাথরের সবচেয়ে বেশি যেটা জটিলতা বাচ্চাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই অনেক সময় পাথরগুলো পিত্তথলির যে নেক আছে সেখানে আটকায় যায়, আটকে গেলে প্রচন্ড পিত্তথলিটা ফুলে যায় এবং প্রচন্ড ব্যথা হয়। কখনো কখনো পিত্তথলি ওয়াল নেক্রোসিস হয়ে যায়, যেটাকে আমরা বলি রাপচার অফ দ্য গলব্লাডার, হইলে জেনারেলাইজ পেটনেস গোটা পেটে ছড়ায় যায়, গেলে খুবই একটু কন্ট্রোলে বাইরে চলে যায়। আর একটা হয় যে কিছু কিছু পাথর, ছোট ছোট পাথর এখান থেকে পিত্তথলি থেকে যায়, পিত্তনলে আটকায় যায়, গেলে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়। এই জন্ডিস হলে সেই জন্ডিসটা আর এই অপারেশন যে করতে হয় সেটা জটিল অপারেশন, সুতরাং আরও কমপ্লিকেটেড হয়ে যায়। এই জন্য পিত্তথলির পাথর হলে একবার যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে এটা ওয়েট করা উচিত না, অপারেশনের প্ল্যান করা উচিত।
0: অপারেশনের মেথড কি কি আছে?
1: অপারেশনের পিত্তথলির অপারেশনের জন্য দুটো মেথড, একটা হচ্ছে ওপেন সার্জারি বা যেটাকে আমরা বলি পার্ট পিট কেটে করা, আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক পদ্ধতি।
0: শিশুদের পেট যেহেতু ছোট, ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি?
1: ল্যাপারোস্কোপিক সার্জারিটা খুবই অ্যাডভান্সড যে এখন আমাদের দেশে আছে, সুতরাং শিশুদের অপারেশনের ব্যাপারে যদি এক্সপার্ট সার্জন হয় তাহলে কোনোই চ্যালেঞ্জ নাই সত্যিকার অর্থে। বাট যেহেতু শিশুদের কনফিগারেশনটা ছোট, পেটটা আমরা নিউমোপেরিটোরিয়াম করি, করে খুব বেশি বড় করা যায় না, যেটুকু আছে তার সামান্য একটু ফোলে, এই জন্য শিশুদের জাস্ট বডি সাইজের সাথে খাপ খাওয়ায় কিছু কিছু ইনস্ট্রুমেন্ট থাকে ল্যাপারোস্কোপিক, যেগুলো সাইজ একটু ছোট বেবি সাইজ, সেগুলো যদি ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে কিন্তু কোনো চ্যালেঞ্জ নাই। বাট বড় ইনস্ট্রুমেন্ট দিয়েও করা যায়, সেক্ষেত্রে একটু এক্সপার্ট সার্জন না হলে অনেক সময় ইঞ্জুরি বা ট্রমা হওয়ার একটা পসিবিলিটি থাকে, বাট লেস পসিবিলিটি। যারা ল্যাপারোস্কোপিক সার্জারি করে তারা সবাই এক্সপার্ট ছাড়া কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি করে না, সুতরাং সত্যিকার অর্থে কোনো চ্যালেঞ্জ নেই, বরঞ্চ অপারেশন করে নেওয়াই বেস্ট।
0: অপারেশন পরবর্তী জটিলতা কি কি হতে পারে?
1: অপারেশন পরবর্তী ল্যাপারোস্কোপিক সার্জারির জটিলতা খুবই

0: ইনএক্সপার্ট হ্যান্ডে অনেক সময় ডিউরিং সার্জারি কিছু ইঞ্জুরি হইতে পারে, বাইল ডাক্টে যে পিত্তন মলে, অথবা নারী ভুঁড়িতে অনেক সময় ডায়াথার্মি ইঞ্জুরি হয়, সেগুলো খুবই নেগলিজিবল, হয়তো 0.1% বা এরও নিচে। আর যেটা হয় সাধারণত যে কোনো অপারেশনের পরে যে সমস্যাগুলো অনেক সময় হয়, সেটা হচ্ছে যে অপারেশনের পোর্টগুলো আমরা তৈরি করি ইনস্ট্রুমেন্ট ঢুকানোর জন্য, সেগুলোতে অনেক সময় একটু ইনফেকশন হইতে পারে বা সাময়িক জ্বর হইতে পারে, বা ওই পোর্টগুলো অনেক সময় পোর্ট দিয়ে ছোট ছোট হার্নিয়া হয় কারো কারো, কিন্তু এগুলো খুবই নেগলিজিবল কমপ্লিকেশনস।
1: স্যার, অপারেশন পরবর্তী বিধিনিষেধ কি কি রয়েছে?
0: এটা খুবই ইম্পর্টেন্ট যে অপারেশন পরবর্তী যে বিধিনিষেধ, সেটা হচ্ছে যে পিত্ত থলিতে সবসময় পিত্ত লিভারে প্রতিদিন প্রায় 500 ml একটা অ্যাডাল্ট মানুষের বাইল তৈরি হয়, বাচ্চাদের একটু কম হয় 300 থেকে 350 পর্যন্ত। এই বাইলটা পিত্ত থলি ঘন করে, 10 times কনসেন্ট্রেটেড করে। এই 10 গুণ ঘন বাইলটা আমাদের সাধারণত চর্বি জাতীয় খাবার হজম করার ব্যাপারে খুবই হেল্পফুল, কিন্তু যখন আমরা পিত্তথলি অপারেশন করে ফেলি তখন আর এই পিত্তটা, ঘন পিত্তটা আর থাকে না, যার জন্য চর্বি জাতীয় খাবারটা হজম হতে সমস্যা হয়। এই জন্য বাচ্চাদের একটু সাবধানে অপারেশনের পর যে বেশি তেলুক্ত জিনিসগুলো খাওয়া একদমই নিষেধ, স্পেশালি মাংস, গরুর মাংস, খাসির মাংস বা ডিমের কুসুম, এগুলো একটু অ্যাভয়েড করতে, তাছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ নাই।
1: স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমরা খুব যুগোপযোগী একটি বিষয়ে কথা বললাম।
2: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হলো তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: সম্মানিত শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠানটি উপস্থাপনা আছি আমি ডক্টর মিনহাজ তাবাসসু, রেসিডেন্ট ডাক্তার, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় শাহিবা।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

0: কোন সুরে গায়, আজ বর্ষা নামিল সারা আকাশ আমার পায়।
1: মেঘ আমার জীবনে ভেসে আসে, বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তে আকাশে রং যোগ করতে। বৃষ্টির সাথে মানুষের হৃদয়ের সম্পর্ক, বৃষ্টি এলেই হৃদয় শীতল হয়, প্রিয় মানুষের সান্নিধ্য অনুভব করে।
0: মেঘের গর্জন, বাতাসের ঝাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা, সব মিলে এক অপার সৌন্দর্যের সৃষ্টি। বৃষ্টি কেবল প্রকৃতিকে ধুয়ে মুছে সতেজ করে তোলে না, বরং আমাদের মনকেও ভরে দেয় এক অনির্বাচনীয় প্রশান্তিতে।
1: বৃষ্টি যেমন ময়লা পরিষ্কার করে, তেমনি মানুষের মনে বিষাদ দূর করে। ভালোবাসা মানে শুধু বৃষ্টির সময় কারোর সাথে হাঁটা নয়, ঝড়ের মধ্যেও সেই হাতটি ধরে রাখার মানসিকতা।
0: বৃষ্টি আসলে দু ধরনের হয়, একটা আকাশ থেকে আর একটা মনে, দুটোই ভেজায়। তবে কষ্টের বৃষ্টি শুকোতে সময় লাগে, বেশি বৃষ্টি পড়লে মনে হয় আলাদা হয়ে থাকা দিনগুলো একসাথে নরম হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। আমাদের এবারে আয়োজন শ্রাবণ অর্থাৎ বর্ষা ঋতুকে ঘিরে। উপস্থাপনে আছি আমরা দুজন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহবুব সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বন্ধুরা, রংবাহারি আয়োজনের ঘন ঘটায় সজীব এ মাসে প্রকৃতি নিজের আলাদা বৈচিত্র্য প্রকাশ করে। নিকষ কালো মেঘের উদাসী বাউরি বিচরণের মাঝে চমকায় বিজলি, অবিচ্ছিন্ন বাড়ি পতনের ভয়ে ভরে যায় চারপাশ।
0: বর্ষার এই সিক্ত স্নিগ্ধ জল হাওয়ায় প্রকৃতিতে ফুটে কদম, কেয়া, শাপলা ও বেলিসহ নানা রকম ফুল। অনির্বাচনীয় সুন্দরের বর্ণিল স্পর্শে আমাদের হৃদয় গভীর নস্টালজিয়া ও রোমান্টিক চেতনায় আড়ষ্ট হয়ে থাকে। কবিগুরু তা শ্রাবণের গানে বলেছেন, শ্রাবণ বরিশন পার হয়ে কি পানি আসে ওই

0: বর্ষায় ঘন কালো মেঘে আকাশ জুড়ে মেঘের অলকানন্দা, শীতল পবনের সঞ্চরণে ভেজা মাটি আর পাতার বুকে টুপটাপ শব্দের নিখুঁত যুগলবন্দির অবারিত পতনের শৈল্পিক নাম বর্ষণ। জলধারা পড়ার সময় আকাশের বর্ণিল ক্যানভাসে চলে মেঘ রুদ্র আর বৃষ্টির ভাঙা গড়ার খেলা।
1: আলোতাপের মাঝে মেঘের ঘন ওঠা আর ঝুম বৃষ্টির কলতানের মোহিনী রূপ বাংলার প্রকৃতিতে সৌন্দর্যের মেলা বসায়, যার রূপবৈচিত্র্য দোলা দেয় কবি চেতনায়।
0: স্নিগ্ধ সজীব আর লাবণ্যময় বর্ষার প্রভাবে প্রকৃতি প্রাণ চঞ্চল প্রবাহে কবিমন ভেতর থেকে আনন্দে গিয়ে যায়। সজল ঘন বাদল বরিশনে, বিপুল তব শ্যামল স্নেহে, এসো এ জীবনে, এসো হে গিরি চুমি ছায়ায় ঘেরা কানন ভূমি, জীবন ছেয়ে এসো তুমি গভীর গর্জনে।
1: কবি বলেন, এ ঘোর শ্রাবণ মিশিয়ে কাটে কেমনে, হায় রহি রহি সেই মুখ পড়েছে মনে, বিজুলিতে সেই আঁকি চমিকেছে থাকি থাকি, শিহরত এমন সে বাহু বাঁধনে। কবি নজরুলের অনেক গানে ধরা দিয়েছে শ্রাবণ মাস, বর্ষার রূপ ও কবির আবেগ মিলেমিশে একাকার হয়েছে এসব গানে আর সুরে।

0: কাদামাটি, জ্যোৎস্না, বজ্রধ্বনি এবং নদীর উথাল পাথাল ঢেউ কাব্যিক ভাষায় রূপ পেয়েছে সাহিত্যিক ভাবনায়। প্রকৃতির এই উপকরণ কখনো কখনো প্রেম, বিরহ, দার্শনিকতা, আত্মদর্শন কিংবা বিপ্লবের প্রতীক হয়ে প্রাণবন্ত হয়েছে সৃষ্টিশীলদের কররেখায়।
1: প্রকৃতি ও মানব হৃদয়ের গভীর ও অতল সম্পর্কের দিকটি প্রথম উন্মোচন করেন কবি কালিদাস। বর্ষার সঙ্গে নরনারী বিরহ বেদনার নিগূঢ় সম্পর্কের বিষয়টি কাব্যজগতে তিনিই প্রথম প্রতিষ্ঠা করেন।
0: বৃষ্টিকে সবাই অনুভব করার ক্ষমতা রাখে না, বেশিরভাগ মানুষ শুধু শরীর ভেজায়। কিন্তু গীতিকবিরা বলেন,

0: প্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরসর এখানে শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা হচ্ছে সরসর প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আর এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা।
0: আর প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় বন্ধুরা, সরাসরি পরবর্তী আয়োজন শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরন্তর শুভকামনা সবার জন্য।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত।

আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠে আছে একা চির উন্নত শির। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, সুত বিশ্ব বিধাত্রীর। বিদ্রোহের অগ্নিশিখা হাতে, সাম্যের দ্বীপ শিখা বুকে, মানবতার অমর সুরে তিনি আজও অনির্বাণ। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু তাঁর উচ্চারিত সত্য, সাহস আর সম্প্রীতির বাণী কখনো পুরনো হয় না। সেই চির জাগ্রত চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে আরো গভীরভাবে পৌঁছে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত সময়কালকে ঘোষণা করা হয়েছে নজরুল বর্ষ। দেশজুড়ে আয়োজন করা হচ্ছে আলোচনা সভা, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজনের উদ্দেশ্য কেবল নজরুলকে স্মরণ করা নয়, তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্যের দর্শন, মানব মুক্তির আহ্বান এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদকে নতুন প্রজন্মের চিন্তা ও চেতনায় জাগিয়ে তোলা। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোকেও নতুনভাবে সংরক্ষণ ও বিকশিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নজরুল বর্ষের বিশেষ অনুষ্ঠান চির উন্নত মম শিরের আজকের আয়োজনের গাহি সাম্যের গান পর্বে। কাটবে সময় শব্দে সুরে জীবনের গল্পে, নজরুলের কবিতার আলাপনে।

0: হাতে তাঁর অগ্নিবীণা, অন্য হাতে তাঁর বিষের বাঁশি, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো এক মহান পুরুষ, যার কলমের প্রতিটি লাইন যেন মহান সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। নজরুলের কবিতায় প্রকৃতি কখনো প্রেমের স্নিগ্ধতা, কখনো বিদ্রোহের দীপ্তি, আবার কখনো বিরহের বেদনায় প্রাণ পেয়েছে। ষড়ঋতুর রূপ রস গন্ধ তাঁর কাব্যে হয়ে উঠেছে বাংলার চিরন্তন সৌন্দর্যের এক অনুপম সঙ্গীত। বর্ষা কেবল ঋতুর নাম নয়, সে কখনো স্মৃতির দরজা খুলে দেয়। আর ঢল ছল কলকল ঝলমল শব্দের অনবদ্য ঝংকারে কবি সৃষ্টি করেছেন বৃষ্টির নিজস্ব ছন্দ, যা পাঠক শ্রোতার মনেও জাগিয়ে তোলে ছন্দময় অনুভূতি। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই শোনাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বাদল দিনে। আবৃত্তি করছেন নাসিম আহমেদ।
1: আদর দর দর বাদল ধর ধর, এতনু ডর ডর কাঁপেছে থর থর, নয়ন ঢল ঢল সজল ছল ছল, কাজল কালো জল ঝরল ঝরো ঝরো, ব্যাকুল বন রাজি শশিছে ক্ষণে ক্ষণে, সজনে মন আজি গুমরে মনে মনে, বিদরে হিয়া মম বিদেশে প্রিয়তম, এ জমু পাখে সম বরিষা জর জর, কাহার ও মেঘ পরি গমন গম গম, সখীরে মরি মরি ভয়ে গা ছম ছম, গগনে ঘন ঘন সঘনে শোন শোন, ঝনন রণ রণ সজনী ধর ধর, জলদে দামা বাজে জলদে তালে তালে, কাজরি নাচা নাচে ময়ূর ডালে ডালে, শ্যামল মুখস্বরি সখিয়া বুক মরি, উঠেছে ব্যথা ভরি আঁখিয়া ভর ভর, বিজুরি হামে ছুরি চমকি রহি রহি, বিধুরা একা ঝুরি বেদনা কারে কহি, সুরভি কেয়া ফুলে এ হৃদি বেয়াকুলে, কাঁদিছে দুলে দুলে বনানি মর মর, নদীর কল কল ঝয়ের ঝলমল, দামিনী জল জল কামিনী টলমল, আজিল বনে বনে শুধানো জলে জলে, কাঁদিল বায়ু শনে তটিনী

0: আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাঁকন চুড়ির কনকন। কিছু ভালোবাসা থাকে যা প্রকাশের আলোয় নয়, লুকিয়ে থাকে হৃদয়ের গভীরতম কুঠরিতে। কিছু প্রিয় মানুষ থাকে যাদের কাছে পাওয়ার চেয়েও দূর থেকে অনুভব করার আনন্দ হয় আরো মধুর আরো গভীর। গোপন প্রিয়া সে অদৃশ্য ভালোবাসারই এক মায়াময় প্রকাশ। এখানে প্রিয়ার অনুপস্থিতিও উপস্থিতির মতোই স্পন্দিত হয়। এবার শুনুন কাজী নজরুল ইসলামের হৃদয় ছোঁয়া সেই অমর সৃষ্টি গোপন প্রিয়া। আবৃত্তি করেছেন মনোয়ার মাহমুদ জুয়েল।
1: পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি। আমি এপার তুমি ওপার, মধ্যে কাঁদে বাধার পাথার, ওপার হতে ছায়া তরু দাও তুমি হাত ছানি। আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়া খানি। নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয়, আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয়। এই পায়ে ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে, আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয়। কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয়। চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর, গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর। গান ফুরালে যাব যবে গানের কথাই মনে রবে, পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর। উড়ব আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর, তোমার পরে বাজল কখন আমার পারের ঢেউ। অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ, উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়ল পথে, ভুলে প্রিয় তুলে যেন খোপাল গুঁজে নিও। ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলে এও, বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি, ঝুরবে তুমি একলা মনে বনের কেতকি। মনের মনে নিশীথ রাতে চুপ দেবে কি কল্পনাতে, স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি। মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাতকি।
0: তোমার যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। তবুও সময় কখনো থেমে থাকে না, আপন গতিতে ঘুরে চলে মহাকালের অনন্ত ঘূর্ণি চক্রে। সেই চক্রের আবর্তনে ঝরে পড়ে পুরনো, ভেঙে যায় জীর্ণতার প্রাচীর আর জন্ম নেয় নতুনের সম্ভাবনা। ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রবর্তকের ঘুরচাকা কবিতায় কবি মহাকালের অবিরাম গতি ও নবসৃষ্টির জয়গান গেয়েছেন। জরাজীর্ণতা শোষণ ও পুরনো অচলায়তন ভেঙে নতুন দিনের পথে এগিয়ে যাওয়ার এক দুরন্ত আহ্বান রয়েছে এই কবিতায়। এবার শুনুন বিদ্রোহ পরিবর্তন ও নবজাগরণের সেই অমোঘ বাণী কাজী নজরুল ইসলামের প্রবর্তকের ঘুরচাকায় কবিতার আবৃত্তি। আবৃত্তি করছেন শাকিলা মতিন মিদুলা।
2: যায় মহাকাল মুচ্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায় যায় অতীত রক্ত পায়, যায় মহাকাল মুচ্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়। যায় প্রবীণ চৈতি বায় আয় নবীন শক্তি আয়, যায় অতীত যায় পতীত আয় অতীত আয় রে আয়। বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। উইরে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকার, ছুটছে রথ চক্র ঘায় দিক বিদিক মূর্ছা যায়, কোটি রবি শশী ঘুর পাকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুর চাকায়। ঘোরে গ্রহ তারা পথ বিভুল, কাল কোলে আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কায়, দূর পাহাড় চুর তাকায়, জয় কেতন উঠছে কার, কিংশুকের ফুল শাখায় ঘুরছে রথ, রথ চাকায় রক্ত লাল পথ আঁকায়, জয় তরুণ রুচ্ছে কার, ঊষার লাল আভায় প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়, গর্জে ঘোর ঝড় তুফান, আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ, আয় তারুণ দৈনতায়, ভয় কে আয় ওই মা অভয় হাত দেখায়, রামধনুর লাল শাখায় প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়, বর্ষ সতী স্কন্ধে ওই নাচছে কাল, থই তা থই কই সে কই, চক্রধর ওই মায়ায় খণ্ড কর, সব মায়ায় সিজে যায় ছিন্ন কর ওই মায়ায়, প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়।
0: কাজী নজরুল ইসলামের প্রবর্তকের ঘুর চাকায় কবি প্রতিটি পঙ্ক্তিতে যেন ধ্বনিত করেছেন পরিবর্তনের অনিবার্য সুর, নবযুগের আহ্বান আর অদম্য তারুণ্যের দীপ্ত প্রত্যয়। মহাকালের ঘূর্ণি চক্রে পুরনোকে বিদায় দিয়ে নতুনের পথে এগিয়ে যাওয়ার যে সাহসী বার্তা কবি দিয়েছেন, তা আজও আমাদের হৃদয়ে জাগায় সৃষ্টি, সাহস ও মানবতার আলো। চিরপ্রেমের কবি নজরুল, তিনি যৌবনের দূত, মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ প্রতিম। তাই তিনি অনায়াসে বলে গেছেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। নজরুল কেবল ইতিহাসের একটি অধ্যায় নন, তিনি প্রতিবাদের বজ্রকণ্ঠ, প্রেমের কোমল সুর, সাম্যের শপথ এবং মানবতার চিরন্তন আলোকবর্তিকা। তাই নজরুল বর্ষ শুধু একটি বর্ষ পালন নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক অঙ্গীকার, একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শের আলোক শিখা পৌঁছে দেওয়ার মহৎ প্রয়াস। কবিতার এই যাত্রা অব্যাহত থাকুক, হৃদয়ে জাগুক নজরুলের মুক্তির গান। এমনই প্রত্যাশায় নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরের আজকের পর্ব গাহি সাম্যের গান থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, তত্ত্বাবধানে কামিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ সানডে দ্য 11th অফ শ্রাবণ, দ্য 11th অফ সফো অ্যান্ড জুলাই দ্য 26th. দ্য নিউজ রেড বাই শামস রহমান. ফার্স্ট দ্য হেডলাইন্স. Semiconductor is country's next growth engine after ready-made garments, comments Prime Minister Tariq Rahman. Extrajudicial killings almost come down to zero, informs Law Minister. Journalism stands on objective and data-based information, says Information and Broadcasting Minister. Gas supply will be normalized soon, informs State Minister for Power, Energy and Mineral Resources. Party's highest policy-making forum will decide next president of country, says Ruhul Kobir Rizvi. Authority directs HSC candidates eager to re-attend exams missed due to inclement weather to register by Wednesday next. France and Spain struggles to control wildfires, evacuate over 2,50,000 people so far. And Bangladesh face Nepal today in Men's International Volleyball Championship in Pakistan. Now the details. Prime Minister Tariq Rahman has said the government has initiated a comprehensive plan to harness the potentials of semiconductor industry, describing it as the country's next major economic growth engine after the RMG sector. He was addressing the inaugural ceremony of the National Semiconductor Symposium and Bangladesh Electronics, AI and Robotics Beer Summit 2026 at the Novo Theatre in the capital yesterday. Prime Minister added that the government has already started implementing comprehensive plans, including creating a business-friendly environment to transform this next major driver of economic prosperity into reality. Describing the conference as more than just an ordinary event, Tariq Rahman said it was a gathering of those who would help build a technology-driven Bangladesh in future. Calling semiconductors as the foundation of modern civilization in the era of the 4th and 5th industrial revolutions, Tariq Rahman said, from artificial intelligence to satellites in space chips, our semiconductors are indispensable in every field. Referring to the government's policy support for the sector, the Prime Minister said, in the current budget, all taxes and duties on raw materials required for the semiconductor industry have been withdrawn. Besides, initiatives have been taken to introduce cash incentives on export earnings from semiconductor design services, he added. Chief of Naval Staff Vice Admiral Khondokar Mizbahul Azim paid a courtesy call on Prime Minister Tariq Rahman at PMO in the capital yesterday. During the meeting, Prime Minister lauded the professionalism and role of Bangladesh Navy in safeguarding the country's sovereignty. He wished the newly appointed of Naval Staff Chief success in carrying out his professional responsibilities. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said extrajudicial killings have almost come down to zero in the country. He said this while addressing a consultation meeting on human rights violations and victims' access to justice at the CEDAP auditorium in the capital yesterday. Regarding politically motivated cases, the law minister said government has been working relentlessly to withdraw such cases. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said journalism is based on objective, true and data-based information, not on opinions, assumptions or activism. He made the remarks while speaking at a panel discussion of the Bengal Delta Conference 2026 arranged by Dhaka Institute of Research and Analytics in the capital yesterday. Information and Broadcasting Minister said, in the past, freedom of speech was the main topic of discussion, but in the era of technology and mobile journalism, the main responsibility of the media is to protect the commoners from confusion by preventing fake information and misinformation. Meanwhile, attending the Global Conference on AI Leadership and Flagship Prestige Awards 2026 in the capital, Johiruddin Shopon said artificial intelligence or AI technology should be effectively utilized to increase performance and efficiency. State Minister for Power, Energy and Mineral Resources, Anindya Islam Amit, has assured that gas supply in power plants, industries, homes and CNG stations will soon be completely normal. He said this at a view-sharing meeting titled Prevention of Rumours and Misinformation Through Social Media, organized at the Deputy Commissioner's office in Joshua Eastern. Highlighting the current situation of gas supply, State Minister said government has taken all-out efforts to resolve the problem caused by a technical fault. BNP Senior Joint Secretary General and Political Advisor to Prime Minister Ruhul Kobir Rizvi has said party's high-level policy-making forum will decide on country's next president. He made the remark while talking to journalists after placing wreaths and offering munajat at the grave of the party's founder, Shahid President Zia Rahman, and former Prime Minister, late Begum Khaleda Zia, at Sher-e-Bangla Nagar in the capital, Eastern. The Inter-Education Board Examination Controllers Committee has asked higher secondary certificate HSC and equivalent examinees who could not attend certain examinations due to adverse weather to register at their respective centers by Wednesday if they wish to attend the exam again. The directive issued by the committee said candidates under General Education Boards, except Chattogram, who missed the 13th July examinations of Physics Paper 1, Accounting Paper 1 and Logic Paper 1, as well as English Paper 2 of the Madrasa Board and Office Management of Technical Board, must complete registration by 29th July. Examination centers have been instructed to send the list of registered candidates to their respective board controllers by Thursday next. This is Bangladesh Betar giving you the news. Firefighters are struggling to contain wildfires in southwest France as strong winds push flames towards the city of Bordeaux, with one official saying they are far from having the fire under control. More than 2,50,000 people in France and Spain have fled fires, which have been raging for days as winds and high temperatures hamper efforts to contain them. Volleyball and Bangladesh national men's team will take on Nepal in the round-robin match of the CAVA Men's Volleyball Championship in Islamabad, Pakistan today. The match is scheduled to start at 2 p.m. Bangladesh time. Earlier, Bangladesh beat Uzbekistan and Kazakhstan in the tournament but was defeated by host Pakistan. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining Gangetic West Bengal North Odisha coasts. Under its influence, stormy weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Tangail, Manushin, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Semiconductor is country's next growth engine after ready-made garments, comments Prime Minister Tariq Rahman. Extrajudicial killings almost come down to zero, informs Law Minister. Journalism stands on objective and data-based information, says Information and Broadcasting Minister. Gas supply will be normalized soon, informs State Minister for Power, Energy and Mineral Resources. Party's highest policy-making forum will decide next president of country, says Ruhul Kobi Rijbi. Authority directs HSC candidates eager to re-attend exams missed due to inclement weather to register by Wednesday next. France and Spain struggles to control wildfires, evacuate over 2,50,000 people so far. and Bangladesh face Nepal today in Men's International Volleyball Championship in Pakistan. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: Zi abba.
2: Babur zot taki kom se.
3: Zi abba. Oh, to kom kom ilage.
2: Sinta koro na ma. Bikal porjonto deho. Tar por na hoy.
3: Sinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Unta si side theke naki basago khali ham hoitase. Ham ar ham.
2: Joto hunta so. তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই কো, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

অমানিশার ঘোর অন্ধকার শেষে 2024 জুলাই আগস্টের অবিরাম উত্তাল 36 দিন পেরিয়ে যে নতুন সূর্যোদয় আলো ছড়িয়েছিল, সংযোজন করেছিল নব অধ্যায়, তার নামই তো জুলাই গণ অভ্যুত্থান। আপাতদৃষ্টিতে গণ অভ্যুত্থান 36 দিনের মধ্যে সীমাবদ্ধ মনে হলেও আসলে এটি ছিল অনাচার দুঃশাসনের বিরুদ্ধে এদেশের রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি। জুলাই গণ অভ্যুত্থান সব শ্রেণী পেশার এবং নানা বয়সের নারী পুরুষ শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মহাকাব্য হয়ে উঠেছিল। জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি বিশেষ অনুষ্ঠান জুলাই।

0: জুরাইবান অভ্যুত্থানে শুধু এদেশের মানুষ আত্মত্যাগে শহীদ হননি, চোখ ও অঙ্গ হারিয়ে চিরতরে কিংবা আংশিক আহত হয়েছেন বহু মানুষ। কক্সবাজারে ছাত্র জনতারে আন্দোলনে আহত হয়েছিলেন আমিনুল ইসলাম আরিফ। এখন তার স্মৃতি কথাই শুনব, সেই উত্তাল সময়ের কথা।
1: জুলাই 18 তারিখ আমরা বিকেল বেলা থেকে যখন ওই সরকারি কলেজের দিক দিয়ে আন্দোলন শুরু করি, আসরের পরপরে আমরা সব দিকে রওনা হই। ওইদিকে যাই হাসিমিয়া মাদ্রাসা থেকে শুরু করে বারিশ মার্কেটে কিছুক্ষণ অবস্থান নেই, এরপরে পেট্রোল পাম্পের দিকে চলে আসি। ওইখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত আমরা অবস্থান নিয়েছিলাম। এর মধ্যে ততক্ষণ 7:30 দিকে লাল ডিগির পরে ওদিক দিয়ে পুলিশের গাড়ি আসে, পুলিশ ছিল 47 ছিল, আমাদেরকে যখন দাওয়া দেয় পুলিশ তখন আমরা চলে যাই হসপিটাল রোডের দিকে। ওইদিকে ওইখানে অবস্থান নেওয়ার পরে হঠাৎ করে 3-4 মিনিটের মধ্যে বিদ্যুৎ অফ করে এখানে পুলিশ আমাদের উপর গুলি চালায়। ওই পুলিশের গুলিতে আমার শরীরের বিভিন্ন জায়গায় পুলিশের ছররা গুলি ঢুকে, এর মধ্যে একটা চোখের ভিতরে ঢুকে যায়। চোখের ভিতরে ঢুকে আমার চোখ সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যায়। এরপরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যাই, চিকিৎসা করাই, কিন্তু এরপর আমার চোখের কোনো উন্নতি নাই। ডাক্তার বলতেছে চোখ আর ঠিক হবে না, চোখ এরকমই থাকবে, একটা চোখের জন্য তোমার আরেকটা ভালো চোখ যেটা আছে ওইটাও ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, কিন্তু পর্যাপ্ত ট্রিটমেন্ট পাচ্ছি না দেশে। কোনো আর্থিক কোনো সহযোগিতা পাই, দেশে না হোক বিদেশে হলে আমি আমার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবো, চিকিৎসা করানোর সরকারের কাছে দাবি রাখি।
0: শ্রোতা, এবারে জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ ছাত্র জনতা শ্রদ্ধা নিবেদিত কবিতা ভালো থাকো বাংলাদেশ এর পাঠ শুনব, রচনা ও উচ্চারণে কবি ফেরদৌস সালাম।
2: ভালো থাকো বাংলাদেশ, 20 কোটি মানুষের গর্বিত পতাকা উড়লে আমরা লিখতে পারি প্রেমের কবিতা, সুতীব্র অহংবোধে পড়তে পারি ঝাঁকড়া চুলের বৃদ্ধির অমল পঙ্ক্তিমালা, মাঠে ঘাটে প্রাণে প্রাণে গাইতে পারি আমার সোনার বাংলা। হে পতাকা, তোমাকে পেয়েছি রক্তাক্ত নদীর বহমান স্রোতে, অরক্ষিত জনপদে আমার বনের আবৃতি এখনো উঁকি মারে শকুনের নির্মমতার চিহ্ন, 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতেই আমার ভাই আমার পিতার ভালো থাকা প্রার্থনার অমীয় সঙ্গীত। 71 থেকে 2025 পেরিয়েছি সুদীর্ঘ সময়, তবু ঠিক বাস করছে আতুর ঘরে, কাটেনি সেখন অন্ধকার, আমাদের শত্রুরা ভিন্ন ভিন্ন ভাবে আসে, কখনো বা গড়ে তোলে তীব্র স্বৈরাচার, কখনো জলে বেঁধে রেখে জনতার চোখ, এভাবেই ভুলিণ্ঠিত হয় আমাদের নির্মোহ অর্জন, চেপে বসে তাবেদার শাসন, আবার দুই হয়ে ওঠে রাজপথ, মিছিলের স্রোতে ভেসে যায় শাসকের সুকঠিন ভয়ার্ত শাসন। শৈরমুক্ত আমরা আবার রাজপথ থেকে ফিরে আসি নিজ নিজ আঙিনায়। হে বাংলাদেশ, আমাদের গৌরব মৃত্তিকা, তুমি ভালো থাকো, ভালো থাকো।
0: আশার কথা হচ্ছে বর্তমান সরকার জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারিক কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিচ্ছে এবং সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ প্রত্যেক পরিবারকে মাসিক 20,000 টাকা ও ক্যাটাগরি অনুযায়ী ক শ্রেণীর আহত ব্যক্তিকে মাসিক 20,000 টাকা, পাশাপাশি খ শ্রেণীর আহতদের জন্য মাসিক 15,000 টাকা এবং গ শ্রেণীর আহতদের জন্য মাসিক 10,000 টাকা ভাতা প্রদান কার্যক্রম চালু করেছে। আর্থিক সহায়তার পাশাপাশি গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য কর সুবিধা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে এবারের বাজেটে। এছাড়াও আহতদের দেশে বিদেশে উন্নত চিকিৎসারও ব্যবস্থা করছে সরকার। সব মিলিয়ে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের কল্যাণ নিশ্চিতে নিরলস কাজ করছে বর্তমান গণতান্ত্রিক সরকার। প্রিয় শ্রোতা, আসুন এবারে শিল্পী মনির খানের কণ্ঠে উদ্দীপনামূলক গান শুনি।

একটি নিরাপদ, সুন্দর, স্বস্তিদায়ক ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। আবারও জুড়াই শহীদ ও আহতদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন জুলাই গণ অভ্যুত্থানের গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিন ও সহশিল্পীবৃন্দ। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

জুলাই গণ অভ্যুত্থানের গান শুনলেন কে এম আব্দুল্লাহ মুর্তজা মোহিন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গীতিকার এস এম নাসিরউদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশের উন্নতি আপনার উন্নতি। দেশের জন্য আপনি যে কাজটি করবেন সেটি বড় গৌরব বয়ে আনবে। আমাদের হৃদয়ের প্রতিটি ধ্বনিতে বাজে বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশের সৌন্দর্য কবিতার চেয়েও গভীর। জন্মেছি এমন এক দেশে, ছয়টি ঋতু জড়িয়ে আছে নিপুণ ভালোবেসে। জনম জনম এদেশটিকে যাব ভালোবেসে। দেশ আপনার, আমার, আমাদের সকলের, তাই দেশের উন্নয়নে সবাই একযোগে কাজ করব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: রিমঝিম রিমঝিম ঝড়ে সাওয়ানো ধারা, গৃহকোণে একা আমি ঘুম হারা। ঘুমন্ত ধরা মাঝে জল নূপুর বাজে, বিভাগী মন মোর হল পথহারা।
1: চেনা দিনের কথা ভেজা সুবাসে, অতীত স্মৃতি হয়ে ফিরে ফিরে আসে। এমনই ছল ছল ভরাশি বাদরে তোমারই পাওয়া মোর হয়েছিল সারা। রিমঝিম রিমঝিম ঝড়ে শাওন ধারা।
0: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই কাব্যগীতিটুকু মনে করিয়ে দিচ্ছে শ্রাবণ মানে অঝোর বাড়িধারা। গানে কবিতায় শ্রাবণ মাসের জলভরা চিরায়ত ছবি বাঙালির কাছে আজও ধরা পড়ে। জলভরা মেঘ আর মাঠভরা জল, এমনই শ্রাবণের অপেক্ষায় তো থাকি আমরা। শ্রাবণের ধারার সাথে অতীত ফিরে আসে, নিয়ে আসে চেনা দিনের গন্ধ। কারণ শ্রাবণে বৃষ্টির রিমঝিম শব্দ আলাদা মাধুর্য ভরা। বাঙালির সুখ্যাতিতে বৃষ্টির যে সুরটি অনবরত বাজে, সে শব্দে অদ্ভুত একটা রোমাঞ্চ কাজ করে আমাদের মনে, তাই না বন্ধুরা?
1: তবে এবার ভরা শ্রাবণে বাংলার প্রকৃতিতে রয়েছে উষ্ণতার আভাস। ষড়ঋতুর রূপ যে পাল্টাচ্ছে তা এবারের বর্ষার আচরণ দেখলেই বোঝা যাচ্ছে। এ নিয়ে প্রকৃতি বিজ্ঞানীরা মনে করছেন, ঢাকা শহরের ভিতরে গাছপালার সংখ্যা এত কমে এসেছে যে তাপমাত্রা কমাতে তাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এর সাথে যোগ হয়েছে সুপার এল নিনোর প্রভাব, আর সে কারণে ঋতু পরিক্রমার এমন এলোমেলো অবস্থা হয়ে উঠেছে। কখনো গরম কখনো অবিরাম বৃষ্টি নিয়েই আমাদের প্রকৃতিতে অবস্থান নিয়েছে শ্রাবণ মাস।

0: হ্যাঁ বন্ধুরা, এদেশের প্রকৃতিতে আজ সকালে বৃষ্টি থাকুক বা না থাকুক, সবকিছুর পর এটা আমাদের সেই প্রিয় শ্রাবণ মাস। আমাদের সকল আশা নিয়ে ঝরে পড়ুক শ্রাবণের অবিরাম ধারা তার আপন মহিমায়। কৃষকের মাঠ ভরে উঠুক ফুল ও ফসলে। আর আজ এই আকাঙ্ক্ষা নিয়েই আমরা এখন চলে যাচ্ছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের প্রাঙ্গণে।
1: ঠিক তাই বন্ধুরা, আর আজ সেখানকার সবুজ অঙ্গন থেকে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি শৈলী রানীবালা
0: এবং আমি মোহাম্মদ মৌসুম মিয়া। শুভেচ্ছা সকলকে। মহানগরের প্রিয় শ্রোতা, আজ রবিবার, 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 26শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 11ই সফর 1448 হিজরি বর্ষাকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন। শুভ জন্মদিন।
0: ২০২৪ সালের জুলাই মাসটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক উত্তাল ও ঘটনাবহুল অধ্যায়। ২৪শে গণ অভ্যুত্থান ছিল দুঃখ দুর্দশার বিরুদ্ধে জনতার এক অভূতপূর্ব সংগ্রাম। এটি ছিল গণতন্ত্রের পুনর্জন্ম ও বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়ার ডাক। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল মানুষের মৌলিক অধিকার, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সুশাসন এবং ন্যায্য সমাজ গড়ার প্রত্যাশা।
1: গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া। যে কোনো গণ অভ্যুত্থান নিজেই একটি বড় প্রাপ্তি, সেই অর্থে জুলাই গণ অভ্যুত্থান আমাদের জন্য অবশ্যই একটি বিশাল প্রাপ্তি। জুলাই অভ্যুত্থানের কারণেই একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর পতন হল। তার চেয়ে বড় প্রাপ্তি এদেশের জনগণের জীবনে খুব কমই আছে।
0: হ্যাঁ বন্ধুরা, আজ সেই জুলাই মাসের 26 তারিখ, 2024 সালের এই দিনে টানা কয়েকদিন ধরে চলমান কারফিউ আরও কিছুটা শিথিল করার ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শুক্র ও শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
1: জুলাই আন্দোলনের এই দিনে বাংলাদেশের পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা তিনজন আন্দোলন সমন্বয়কারীকে তুলে নিয়ে যায় এবং সারা দেশে ব্লক রেড শুরু করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অন্তত 555টি মামলা হয়েছে এবং 6264 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকার পক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
0: আজকের এই দিনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় যে বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে, তাই জাতিসংঘ অবিলম্বে এই দিনে ক্র্যাকডাউন বন্ধ এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে এক বিবৃতি প্রকাশ করে।
2: এক

0: হ্যাঁ বন্ধুরা, সেই দেশ কাঁপানো 36শে জুলাই আন্দোলনের কথা স্মরণে রেখে এবং সেদিনের শহীদ ও আহত বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগর অনুষ্ঠানের নিয়মিত আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে। আজকে ঢাকা থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন ও জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালী।
0: হ্যাঁ বন্ধুরা, আরও আছে ঢাকা মহানগরীর প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা। এবং বন্ধুরা, সময় থাকলে শোনাব গান, তো চলুন শোনা যাক এক এক করে।
1: মহানগরের প্রিয় শ্রোতা, প্রথমেই শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
2: নজরুল বর্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে আজ সন্ধ্যা 7টায় সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক আলিয়া। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এ নাটক যৌথভাবে মঞ্চায়নের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও নজরুল চর্চার সংগঠন বাঁশরী। নাটক পরিবেশন করবে বাঁশরীর অঙ্গ সংগঠন বাঁশরী থিয়েটার। একই সময় স্টুডিও থিয়েটার হলে কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে নাটকটিও পরিবেশন করবে বাঁশরী থিয়েটার। এ নাটকটিও যৌথ উদ্যোগে আয়োজনে করেছে শিল্পকলা একাডেমি ও বাঁশরী। একই হলে আজ কাজী নজরুল ইসলামের বউয়ের বিয়ে নাটকটিও মঞ্চস্থ হবে। এটি পরিবেশন করবে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। এছাড়া এদিন সন্ধ্যা 7টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত ফরাসি নাট্যকার মোলি এরের নাটক তারতুফ, এ নাটকটি পরিবেশন করবে নাট্যয়াল থিয়েটারিয়ান। অন্যদিকে লালমাটিয়ার ডি ব্লকের 6-4 বাড়িতে ভূমি গ্যালারিতে বর্ষাকাল নিয়ে আয়োজিত জল রঙে আঁকা দলীয় প্রদর্শনী রেড স্কোপ এর সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী এই প্রদর্শনী চলবে আগামী 31শে জুলাই পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর ধানমন্ডির 3 মিরপুর রোডে আলিওয়াস ফ্রাসেজে চলছে সার্স সোল সয়েল শীর্ষক দলীয় শিল্প প্রদর্শনী। এতে সমকালীন 7 শিল্পীর আঁকা ছবি স্থান পেয়েছে। ছবিগুলোতে পরিবেশগত সংকট, পরিবর্তন এবং অস্তিত্বের নানা প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছে। আগামী 28শে জুলাই পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সব ধরনের প্রদর্শনী দর্শকদের জন্য প্রদর্শনীর দুয়ার খোলা থাকবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়া রাজধানী ধানমন্ডির 7 মসজিদ রোডে ছায়ানট সংস্কৃতি ভবনে প্রতিষ্ঠানটির নিয়মিত সাপ্তাহিক ও ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে আজ সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও শুদ্ধ সঙ্গীতের বিশেষ আসর বসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের ঢাকা আজ এ পর্যন্তই।
0: মহানগরীর প্রিয় শ্রোতা, শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে, আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে সেই সব শ্রমজীবী মানুষগুলো। শোনা যাক সেই সব কর্মঠ মানুষগুলোর দিনযাপনের গল্প।
0: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজ শুনল ঢাকা শহরের একজন বাসের হেল্পারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শামসুন্নাহার।
3: প্রিয় শ্রোতা, জীবন ও জীবিকার পর্বে আমি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলি। আজকের পর্বে কথা বলবো একজন বাসের হেল্পারের সাথে। চলুন তার সাথে আলাপচালিতার মাধ্যমে জেনে নিই তার জীবনের গল্প। আপনার নাম পরিচয় বলবেন।
4: আমার নাম মোহাম্মদ সমীর মির্জা, আমার বাড়ি মানিকগঞ্জ জেলা।
3: আপনার গাড়ি
4: জি
3: কোথা থেকে কোথায় যায়?
4: আমাদের গাড়িটা পাটিলাঘাট থেকে ঢাকা গাবতলিতে বিকেল হয়।
3: সকাল কটা থেকে কটা পর্যন্ত গাড়ি চলে?
4: ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত গাড়ি চলে।
3: আপনি তো গাড়ি একজন হেল্পার
4: জি,
3: যে আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনি কি কাজ করতেন?
4: আমরা যখন লেখাপড়া করতাম।
3: কত বছর বয়সে আপনি এই গাড়িতে ডিউটি শুরু করেছিলেন? তখন আপনার বয়স কত ছিল?
4: আমার বয়স তখন ষোলো বছর বয়স। আমি এই ডিপার্টমেন্টে আসি।
3: কতটুকু পড়াশোনা করেছেন?
4: ক্লাস এইট পর্যন্ত আমি লেখাপড়া করেছি।
3: আপনার ইচ্ছা কি ছিল?
4: আমার ইচ্ছা ছিল লেখাপড়া শিখে ভালো একটা চাকরি বাইরে করবো। সেটা আমার ভাগ্যের চোখে নাই, আমার বাবা এরকম লেখাপড়া করাতে পারে নাই, বোধহয় আমি কোনো চাকরি বাকরির সন্ধান করতে পারিনি।
3: আপনি যে আয় রোজগার করেন, এই আয় রোজগার দিয়ে আপনি আপনার পরিবারের সকলের মুখে কি হাসি ফোটাতে পারেন?
4: সকলের মুখে হাসি ফোটানো সম্ভব না, তবে কোন রকম কষ্ট কষ্ট করে আর কি সংসারটা চালানো যায়।
3: আপনার পরিবারে কে কে আছে?
4: আমার পরিবারে আছে আমার আম্মা, আমার তিনটা ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আমার ছোট্ট একটা মেয়ে আছে।
3: তো আপনার ছেলে মেয়েরা কে কি করেন?
4: আমি আমার ছেলে মেয়েদেরকে ওরকম লেখাপড়া করাতে পারিনি, বড় ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, কষ্ট কষ্ট করে ম্যাট্রিক পর্যন্ত পড়াইছি, তারপরে ছেলেরা ওই ডিপার্টমেন্টে এই চাকরি করতে আছে, তারপরে ছেলেরা ওরাও ম্যাট্রিক পাশ করাইছি। ম্যাট্রিক পাশ করানোর পরে কষ্ট কষ্ট করে আমরা দুই বাপ বেটায় কাজ করে ছেলেটাকে বিদেশ পাঠাইছি, আর ছোট মেয়েটা আর ছোট ছেলেটা লেখাপড়া করাইতেছি। আশা আছে আমাদের মতো কষ্ট করে ওরা না করে, ওরা ওদের কষ্ট করে লেখাপড়া শিখে বড় করে একটা চাকরি বাকরি যেন হয় সে আশায় আছি। যে সাপোর্ট আমার ছিল সেই সাপোর্ট আমার ছোট ছেলে এবং মেয়েটাকে দিয়ে আশা করছি। মেয়েটাকে ডাক্তারি পড়াবো আর ছেলেটাকে ওকালতি পড়াবো, একদিকে বানার চেষ্টায় আছি।
3: সবকিছু খরচ শেষে ভবিষ্যতের জন্য কিছু জমাতে পারেন?
4: জি আশা করি এখন পারি। বড় ছেলে এবং মেয়ে ছেলে বিদেশ আছে, এটা নিয়ে আমি কাজ করতে দিই। সেভাবে মোটামুটি আমার মাসে ১,৩০ জমা থাকে, এটা আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তাভাবনা করে আমরা ব্যাংকে রাখি টাকাটা।
3: এই যে আপনি আপনার মনের কথাগুলো বাংলাদেশ বেতারের মাধ্যমে শ্রোতাদের শোনাচ্ছেন, আপনার কেমন লেগেছে?
4: যে আমার কথাগুলো যে প্রেস করলাম বাংলাদেশের মানুষের কাছে, তবে যারা শুনছেন আমার সবাই আমার কথাগুলো শুনে আপনাদের ছেলে মেয়েকেও সবাইকে আপনারা সুন্দর সুস্থভাবে লেখাপড়া শেখান এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন।
3: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য মহানগরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারো সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
1: শুনলাম জীবন ও জীবিকা পর্বটি।
0: বন্ধুরা, ঢাকা বাংলাদেশের রাজধানী আমরা জানি, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শিকড়ের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্ন ধারণ করে রেখেছে।
1: এবারে পর্ব নগর পাঁচালি। এই পর্বে শুনব ঢাকার বড় কাঠারা নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। কোমল আলো ভরা এই নির্মল সকালে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ বেতারের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দিনের শুরুটা হোক আমাদের ইতিহাসের সাথে। বন্ধুরা, চলুন ফিরে যাই পুরনো ঢাকার সেই দিনে, যেখানে পথিকেরা থামতেন, বণিকেরা বাণিজ্যের গল্প করতেন, আর এর মধ্য দিয়ে শহরটি ধীরে ধীরে হয়ে উঠতে থাকে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে। বন্ধুশ্রোতা, ঢাকার ইতিহাস বহু স্তরীয়, তবে মুঘল আমলে শহরের বিকাশে একটি বিশেষ সময়। সপ্তদশ শতকের শুরুতে ঢাকা মুঘল শাসনের অধীনে আসে। ১৬০৮ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তখন সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। বন্ধুরা, এই সময় থেকে ঢাকার গুরুত্ব দ্রুত বাড়তে থাকে। প্রশাসনিক কেন্দ্র হিসেবে যেমন, তেমনি বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও ঢাকা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। বিশেষ করে সূক্ষ্ম মুসলিম বস্ত্রের জন্য ঢাকা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে। এমন এক শহরে প্রতিদিনই আসতেন দূর দূরান্তের বণিক, কারিগর, সরকারি কর্মচারী ও ভ্রমণকারী। তাদের জন্য প্রয়োজন হয়ে ওঠে নিরাপদ আবাসনের। এই প্রয়োজন থেকেই গড়ে ওঠে সরাইখানা। শ্রোতাসঙ্গী, সরাইখানা বলতে বুঝি পথিকদের জন্য নির্মিত আবাসিক ব্যবস্থা। এগুলো সাধারণ আশ্রয়স্থল হলেও পরিকল্পিতভাবে নির্মিত হয়ে থাকে। মুঘল আমলের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ শহরগুলোয় এ ধরনের সরাইখানা নির্মাণ ছিল একটি স্বীকৃত প্রথা। ঢাকায় মুঘল আমলের সরাইখানার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি স্থাপনা হল বড় কাটরা ও ছোট কাটরা। শ্রোতাসঙ্গীরা, প্রথমে বড় কাটরার কথা বলি। বড় কাটরা নির্মাণ করা হয় ১৬৪৪ থেকে ১৬৪৬ খ্রিস্টাব্দের মধ্যে। এটি নির্মাণ করেন মির্জা আবুল কাসিম, যিনি মুঘল রাজপুত্র শাহ সুজার অধীনে কাজ করতেন। শাহ সুজা ছিলেন সম্রাট শাহজাহানের পুত্র এবং তিনি তখন বাংলার সুবেদার ছিলেন। বড়কাটরা মূলত একটি সরাইখানা হিসেবে নির্মিত হয়েছিল, তবে এটি শুধু সাধারণ পথিকদের জন্য ছিল না, এটি ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা ও ধনী বণিকদের উপযোগী একটি বিশাল ও সুরক্ষিত আবাসন। স্থাপত্যের দিক থেকে বড়কাটরা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। এর সম্মুখ ভাগে ছিল একটি বিশাল প্রবেশদ্বার যা খিলানযুক্ত। এই প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকলে দেখা যেত একটি প্রশস্ত আঙিনা। আঙিনার চারপাশে সারিবদ্ধভাবে নির্মিত ছিল কক্ষগুলো। এই কক্ষগুলোতে থাকতেন আগত অতিথিরা। এছাড়া ছিল নামাজের জন্য ব্যবস্থা, পানির সংরক্ষণ এবং পশু রাখার আলাদা স্থান, কারণ অনেক ভ্রমণকারী ঘোড়া বা অন্যান্য বাহন নিয়ে আসতেন। শ্রোতাসঙ্গীরা, বড়কাটরার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটক রাতে বন্ধ করে দেয়া হতো, ফলে ভেতরে থাকা মানুষ নিরাপদে বিশ্রাম নিতে পারতেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আসি ছোট কাটরা প্রসঙ্গে। ছোট কাটরা নির্মাণ করা হয় ১৬৬৩ থেকে ১৬৬৪ খ্রিস্টাব্দের মধ্যে। এটিও নির্মাণ করেন মির্জা আবুল কাসিম, তবে এটি বড় কাটরার তুলনায় আকারে ছোট। ছোট কাটরাও একই ধরনের পরিকল্পনায় নির্মিত। এখানে রয়েছে একটি খিলানযুক্ত প্রবেশদ্বার, ভেতরে একটি আঙিনা এবং চারপাশে কক্ষ। তবে এর নির্মাণ শৈলী কিছুটা সরল। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় ছোট কাটরা মূলত সাধারণ ভ্রমণকারী ও ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত হতো। অন্যদিকে বড় কাটরা ছিল অপেক্ষাকৃত উচ্চ মানের অতিথিদের জন্য। এই দুই কাটরা ঢাকার বাণিজ্যিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল, কারণ তখনকার সময়ে নদীপথ ছিল প্রধান যোগাযোগ মাধ্যম। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি শহরের ইতিহাস তার পরিচয় বহন করে। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা সেই পরিচয়ের এই অংশ। এগুলো আমাদের জানায় আমাদের শহর একসময় কেমন ছিল, এখানে কেমন জীবনযাত্রা ছিল এবং কিভাবে এই শহর আজকের অবস্থানে এসেছে। আমাদের উচিত এই ঐতিহ্যকে ভালোবাসা, সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। সকালের এই সুন্দর সময়ে ইতিহাসের এই ছোট্ট ভ্রমণের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
5: মহানগরের প্রিয় শ্রোতা, শুনলাম নগর পাঁচালি।
1: ইট পাথরের যান্ত্রে কোলাহলে ঘেরা ঢাকা শহরের প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ণ মানে প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি পরিবেশে বসবাস, সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। এমন সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার। সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
5: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি, আর আজ শুনব ছাদবাগান নিয়ে প্রতিবেদন। গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি একটা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
6: ঢাকার সকাল মানে ব্যস্ততা, বিকাল মানে ফেরার আকুতি, দিনভর অগণিত মানুষের ছুটে চলা, যানবাহনের বিকট শব্দ, ধুলার উড়ানো আর কংক্রিটের দীর্ঘশ্বাস, এই শহরে আকাশটুকুও যেন ভবনের ফাঁক গলে দেখা যায়। তবু আশ্চর্য, এই ইট পাথরের নগরেই আকাশের একটু কাছাকাছি ভবনের ছাদে ছাদে নীরবে গড়ে উঠেছে সবুজের ছোট ছোট সংসার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কোন এক ছাদে শিশির ভেজা তুলসী পাতা দুলে ওঠে, কোথাও রক্ত জবার পাপড়িতে সূর্যের প্রথম আলো এসে থামে, টবে টবে ফুটে থাকা গোলাপ, গাঁদা, বেলি কিংবা বুগেনভিলিয়া যেন ধূসর শহরের কপালে রঙিন টিপ এঁকে দেয়। বাতাসে দোলে লেবু গাছের পাতা, পাকা পেয়ারার গন্ধ ভেসে আসে, আর দূরের কোনো ডালে বসে একটি দোয়েল কিংবা শালিক হঠাৎ জানিয়ে দেয় প্রকৃতি এখনো এই শহর ছেড়ে যায়নি। একসময় ছাদ ছিল অবহেলিত একটি খোলা জায়গা, আজ সেই ছাদই কারো অবসরের ঠিকানা, কারো শখের বাগান, কারো সন্তানের প্রথম প্রকৃতি বিদ্যালয়। একটি বীজ থেকে চারাগাছ, চারাগাছ থেকে ফুল কিংবা ফল, এই বিষয়কে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয় ছাদ বাগান। গাছের নতুন পাতায় যেমন জীবনের সবুজ ভাষা লেখা থাকে, তেমনি প্রতিটি পরিচর্যায় থাকে মানুষের মমতার ছাপ। ছাদ বাগান শুধু সৌন্দর্যের নয়, দায়িত্বেরও প্রতীক। নগরের উষ্ণতা প্রতিদিন বাড়ছে, কমছে গাছের সংখ্যা। এমন সময় একটি সবুজ ছাদ যেন নগরের উত্তপ্ত কপালে শীতল হাতের স্পর্শ। গাছ বাতাসকে নির্মল করে, ধুলো আটকে রাখে, ভবনের তাপ কমায়। পাখি ও প্রজাপতির জন্য তৈরি করে ক্ষুদ্র আশ্রয়। জলবায়ু পরিবর্তনের এই সময়ে প্রতিটি সবুজ ছাদ হয়ে উঠতে পারে পরিবেশ রক্ষার এক নীরব অঙ্গীকার। ঢাকার বহু পরিবার এখন ছাদে ফল, ফুল, শাকসবজি আর ঔষধি গাছের পরিচর্যা করছেন। কেউ টবে আম ফলাচ্ছেন, কেউ ড্রাগন ফল, কেউ লেবু, কেউ আবার নিজের রান্নাঘরের জন্য মরিচ, টমেটো কিংবা ধনে পাতা। নিজের হাতে উৎপাদিত একটি লাল টমেটো কিংবা একটি পাকা লেবুর আনন্দ হয়তো বাজার থেকে কেনা ফলের চেয়েও অনেক বড়, কারণ সেখানে মিশে থাকে শ্রম, ভালোবাসা আর প্রতীক্ষার গল্প। ছাদ বাগানের আরেকটি নীরব সৌন্দর্য আছে। দিনের ক্লান্তি শেষে যখন সূর্য পশ্চিম আকাশের রং ছড়ায়, তখন সবুজ পাতার ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাস যেন মানুষের মন থেকেও ক্লান্তির ধুলো ঝরিয়ে দেয়। ব্যস্ত শহরে এমন একটি নিরিবিলি কোণ মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কোনো নগর দীর্ঘদিন সুস্থ থাকতে পারে না। প্রকৃতি কখনো উচ্চকণ্ঠ নয়, সে নিঃশব্দে ফিরে আসে। কখনো একটি চারা গাছ হয়ে, কখনো একটি ফুলের সুবাস হয়ে, কখনো একটি পাখির ডানার শব্দ হয়ে। তাই ঢাকা শহরের প্রতিটি ছাদে যদি একটি করে সবুজ বাগান গড়ে ওঠে, তবে শুধু শহরের রূপই বদলাবে না, বদলে যাবে মানুষের মনও। কংক্রিটের এই নগর তখন আর শুধু ভবনের শহর থাকবে না, হয়ে উঠবে আকাশ ছোঁয়া সবুজের এক জীবন্ত কাব্য।
1: শুনলাম নগর প্রকৃতি।
5: মহানগরীর প্রিয় শ্রোতা, শ্রাবণের এই রৌদ্রোজ্জ্বল সকালে চায়ের চুমুকে একটু রবীন্দ্রসঙ্গীত শুনলে মন্দ হয় না। তো চলুন শোনা যাক অদিতি মহসিনের কণ্ঠে পাগলা হাওয়ার বাদল।

0: da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da da da da ding da ding da da da ding da ding da da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da ding da তো বন্ধুরা চলুন এবার যাওয়া যাক যাত্রা পথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে। প্রথমেই শুনি রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 7:45 সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:30। ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে যায় সকাল 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 7:30।
1: কিশোরগঞ্জের উদ্দেশ্যে আগরসিন্ধুর এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যা 6:45। নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস ছেড়ে যায় বিকেল 3:10। আর বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকা ছেড়ে যায় রাত 10:30।
2: এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বুনহতা এক্সপ্রেস ছেড়ে যায় বেলা 1:30। উড্ডিবিনা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যায় বেলা 11:30।
1: বন্ধুরা, আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান তাদের জন্য আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে, মহাখালী বাস টার্মিনাল থেকে এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলি বাস দেশের বিভিন্ন জেলায় চলাচল করে থাকে। এছাড়া লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। যাত্রাপথে অবশ্যই মাস্ক পরুন। আপনাদের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক।
2: বধুরা, সময়ের হাত ধরে আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। সবার জন্য শুভকামনা বলে শেষ কথায় বলে যাই, আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মুহসিন মিয়া
1: এবং আমি শিলি রানী বালা, প্রযোজনার সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
2: প্রকৌশল সহযোগিতায় হাফিজ আক্তার, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমি কন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি গতকাল রাজধানীর নভো থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমি কন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি সহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি গতকাল রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে কেবল বাকস্বাধীনতায় আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। বন্যা আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্বশ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত 13 জুলাইয়ের এইচএসসি এর পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে স্বশ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্তমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল বান্দরবানের জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ রূপ ধারণ করেছে ফ্রান্স ও স্পেনের দাবানল। ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দাবানলের কারণে ইতিমধ্যে ফ্রান্স ও স্পেনের 3 লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান মার্কিন সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে মতামত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশ ভোজে বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি সেই আলোচনা শুনতে আগ্রহী। দেশটির সামরিক বাহিনী জানায়, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন অবরোধ লঙ্ঘনের অভিযোগে তারা 16টি বাণিজ্যিক জাহাজ আটকে দিয়েছে। এদিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। খেলার খবর, ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচ বাংলাদেশ আজ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। ফুটবল, নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত,
তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর একটি সংগ্রামের পর আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারে একটি স্লোগান সমস্ত জাতিকে আলোড়িত করেছে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের উন্নতি করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা একটি জাতীয় ঐক্য। সব শ্রেণীর লোকদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েই আজকের এই অনুষ্ঠান সবার আগে বাংলাদেশে আমরা আলোচনা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যিনি কাজ করেছেন, লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান, এবং তার সাথে উপস্থিত আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি প্রথমেই লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করতে চাইব যে সবার আগে বাংলাদেশ, যে বর্তমান প্রধানমন্ত্রী যে স্লোগান সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার যে একটা স্লোগান উনি তৈরি করেছিলেন, যেটা সমস্ত দেশের মানুষের কাছে আলোড়িত হয়েছে, এই ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন?
1: সবার আগে বাংলাদেশ, এই আইডিয়াটার জন্য সবচেয়ে যেটা বেশি মানুষের মনে লালন করতে হয়, এটা হলো গণতন্ত্রের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বাংলাদেশ মানেই বাংলাদেশের সোনার মানুষ, জনগণ। ঐতিহাসিক ভাবে আপনার ব্রিটিশ আমলে একজন রাজনৈতিক নেতা ছিলেন, উনি এই বাংলার কেউ না, অনেক দূরের গুজরাটের, ওনার নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল অর বাংলা থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমোরো, অ্যান্ড দি রেস্ট অব দি ওয়ার্ল্ড থিংস ইট ডে আফটার। তো আমরা কিন্তু সেই বাংলার সোনার মানুষ। সো বর্তমান প্রধানমন্ত্রী, ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি, যার হাতে বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই একজন রাষ্ট্রপতি এবং পরবর্তীতে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, এখনকার প্রধানমন্ত্রী, তো তার মনের মধ্যে তো সবার আগে বাংলাদেশ এই ধারণা প্রধানমন্ত্রী হওয়ার আগেই, উনি যখন ছোট ছিলেন তখন থেকেই কিন্তু তার মধ্যে একটা নেতৃত্বের যে ব্লাড, এটা তো অবশ্যই, এটা আপনার জেনেটিক্যালি উনি পেয়েছেন, হিস্ট্রিক্যালি উনি পেয়েছেন। তো বাংলাদেশ অত্যন্ত লাগি আমি মনে করি যে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাবেন, সেই ভরসা আমরা রাখছি।
0: বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব অনুসারে নতুন মানুষের মধ্যে আরেকটি আলোড়ন তৈরি করছেন, খাল কাটা কর্মসূচি নিয়ে বাংলাদেশকে একটু খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করেছেন। আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই ধরনের একটা প্রকল্প তখন চালু হয়েছিল, তো এটার ব্যাপারে কি মনে করছেন?
1: সবার আগে বাংলাদেশ যখনই আপনি বলবেন, আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন এটা হলো পানি, এবং যখন পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন প্রয়োজন নাই তখন আমরা বন্যায় ভাসতে থাকি। তো এই ঘটনাটা এটা আজকের নতুন না, আপনার ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা স্বাধীনতা পাই পাকিস্তান সরকারের সময়, পাকিস্তান তৎকালীন সরকারের আমন্ত্রণে আলবার্ট ক্রুক নামে একজন আমেরিকানের নেতৃত্বে ক্রুক মিশন এসেছিল যে আমাদের দেশে এই পানির সমস্যা দূর করার কি কি পদ্ধতি, বিকজ দেখা গেল যে বর্ষাকালে এত বেশি পানি, উই আর ফ্লাডেড, বাট গ্রীষ্মকালে আপনার পানির কমতি, যেটা নাকি কৃষি কাজে আপনার পানির প্রয়োজনীয়তা। তো সেই টেকনিক্যাল মিশন, এটা ইউএন এর মাধ্যমে এসেছিলেন, ক্রুক মিশনের যে আপনার রিপোর্ট, পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, উনি কিন্তু অত্যন্ত মাইনুট একজন অবজারভার, অত্যন্ত দক্ষ একজন সেনানায়ক, এবং একই ভাবে উনি একজন মানে বড় মাপের নেতা। ক্রুক মিশন ওই রিপোর্ট, 1957 সালের রিপোর্ট উনি পড়েছেন, পড়ে দেখেছেন যে এগুলোর অনেক কিছু ইমপ্লিমেন্ট হয় নাই। তখন ওই ক্রুক মিশনের ওয়ান অফ দি রিকমেন্ডেশন ওয়াজ যে খাল যদি আমরা কাটি, বিশেষ করে পানির ফ্লোটা উত্তরে দক্ষিণে,
0: মানে আপনি বলতেছেন বন্যার যে পানিটা,
1: পানিটা
0: এটাকে ধরে রাখতে পারবে,
1: এটা ধরে রাখার জন্য রিজার্ভার হিসাবে কাজ করবে, সেটা পরবর্তীতে আপনার যখন পানির কমতি হবে এই খালের পানি দিয়ে আপনি ই করতে পারবেন। আরেকটা হলো, যদি খাল থাকে উত্তরে দক্ষিণে, মানে যত বেশি খাল থাকবে পানির, বর্ষাকালে আবার প্যাসেজটা আপনার তাড়াতাড়ি হবে, ওয়াটার লগিং হবে না, আপনি দেখছেন এই একটু বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি লকড হয়ে কিন্তু বন্যার একটা সৃষ্টি হয়।
0: এবং এই ধরনের কর্মসূচিতে যাতে সমস্ত মানুষ, দেশের মানুষ অংশগ্রহণ করে, যারা যারা আছে, তারেক রহমান সাহেব মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি সবাইকে নির্দেশ দিচ্ছেন, সবাই অংশগ্রহণ করেন এবং দেখা যাচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত।
1: বাবা যেরকম একটা সিম্পল গেঞ্জি গাই দিয়ে কোদাল নিয়ে উনি চলে গেছেন, একই ভাবে তার সুযোগ্য সন্তানকে আমরা দেখলাম তার বাবার প্রদর্শিত পথে সে কিন্তু উনি কিন্তু আগাচ্ছেন এবং সকলকে এটার সাথে কিন্তু মানে সামিল করছেন। ইনক্লুসিভনেস, ইনক্লুসিভনেস ছাড়া কিন্তু আমরা আসলে এগোতে পারবো না। সো কলকাতাটা, এটা শুধুমাত্র কলকাতা হিসেবে দেখলে হবে না, এটা একটা সমন্বিত একটা ব্যাপার, এটা সবাইকে বুঝতে হবে। তো আমরা এটার মানে ফল অবশ্যই পাবো ইনশাল্লাহ।
0: আমি এখন স্ট্যালিন সাহেবের কাছে যাচ্ছি, উনি উনি তো আপনার জানেন শিল্পকলার ডিজি, আপনি বিশাল একটা দায়িত্ব সারা বাংলাদেশের সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে একটা নতুনত্ব প্রদান। ইদানিং দেখছি আমরা একটা নজরুল বর্ষ পালিত হচ্ছে সমস্ত দেশে এবং এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন এবং আপনাদের শিল্পকলা একাডেমি এখানে ভীষণভাবে একটা ভূমিকা নিচ্ছে। তো কিভাবে এই শিল্প সংস্কৃতিটাকে আমরা সবার আগে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি?
2: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু আগে আমাদের কামরুজ্জামান ভাই বললেন যে একটা ইনক্লুসিভনেস থাকতে হবে, অর্থাৎ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, তাদের সময় আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের জীবনযাপনের মধ্যে, আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তখন থেকে কিন্তু চেষ্টা ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটাকে অনেক বেশি জোর দিয়েছেন। তো আপনি যদি ইনক্লুসিভনেস তৈরি করতে চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, তাহলে আপনাকে সংস্কৃতিকে স্ট্যান্ডার্ড করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। এটা হবে কিভাবে? আমাদের ঐতিহ্য, আমাদের হাজার বছরের ঐতিহ্য আছে, আমাদের আমাদের লোকগান, আমাদের নাটক, আমাদের যাত্রাপালা, আমাদের সার্কাস, আমাদের সঙ্গীত তো একটা বিশাল জায়গা নিয়ে আছে। আমাদের লালন, হাসন, শাহ আব্দুল করিম, আমাদের বিজয় সরকার, এরপরে আছে রবীন্দ্রনাথ, নজরুল, এই অসংখ্য লোকগান আমাদের এই অঞ্চলকে, মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। এবং আমাদের খেলা, আমাদের নিজস্ব খেলা কিন্তু আছে, ক্রীড়া জগৎ যেটা, আমাদের হাডুডু খেলা, আমাদের নিজস্ব খেলা, আমাদের ফুটবল, এগুলোকে কিন্তু আমরা সংস্কৃতির সঙ্গে একটা ঐক্যতান তৈরি করতে চাই। আমরা এখন নজরুল বর্ষ, যেটা নজরুল হচ্ছেন আমাদের জাতীয় কবি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতা ছিলেন, আমাদের শেখ জিয়া রহমান সাহেব আপনারা জানেন যে জাতীয় কবি মৃত্যুর পরে তিনি কিন্তু দাফন সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং নজরুলকে সামরিক কায়দায় দাফন করেন এবং এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমরা এটাই জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মা তিনি নজরুল সঙ্গীত গাইতেন এবং অসাধারণ গাইতেন আমরা জানি। পরিবারের একটা ঐতিহ্যের মধ্যে নজরুল চর্চা ছিল। আমাদেরকে যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে হয় তাহলে নজরুলের চেয়ে ভালো আর কোন অবলম্বন কিন্তু আমাদের সামনে নেই। কারণ নজরুল বলছেন হিন্দু নর মুসলিমের জিজ্ঞাসা কোনজন, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এগুলো কিন্তু তিনি বলে আসছেন। এবং মানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিংবা হিন্দু ধর্মের মধ্যে অনেক গোড়ামি আছে, মৌলবাদিতা আছে, যেটা আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করে। নজরুল কিন্তু সে জায়গায় বলছেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছেলেই তো জাত জালের জাত, ছেলের হাতের নয় তোমা। এটা কিন্তু তিনি সনাতন ধর্মের গোড়ামির বিরুদ্ধে বলছেন এবং আমাদের মুসলমান ধর্মের বিরুদ্ধে তিনি বলছেন। যে ওই যে একটা কবিতা আছে আপনি জানেন যে গোস্ত রুটি নিয়ে মসজিদ দিল তালা এবং জিজ্ঞেস করছে যে ভিখারি খাবার চাচ্ছে, বলছে নামাজ পড়িস বেটা, তখন সে আবার বলছে যে আমি সারা জীবন নামাজ পড়িনি কিন্তু আমার খাবার কখনো আল্লাহ বন্ধ করেনি, কিন্তু তুমি এই মসজিদের সমস্ত গোস্ত রুটি নিয়ে একা তালা দিয়েছো, তুমি আমার খাবার বন্ধ করেছো, সে আজারি করতে করতে যাচ্ছে। নজরুল কিন্তু তার কবিতার ভেতর দিয়ে, তার গানের মধ্যে দিয়ে এই সমস্ত মৌলবাদিতার বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেছেন। এবং আমরা যদি আজকে নজরুলকে সামনে আনি তাহলে আমাদের যাত্রাটা আরো সহজ হবে এবং আমাদের ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা করতে পারবো। আমাদের ধরেন প্রায় 51টি নৃগোষ্ঠী আছে, তার মধ্যে অ্যাক্টিভ আছে 22টা 23টা, হাজং, মারমা, গারো, চাকমা, সাঁওতাল, অসংখ্য এরকম, হ্যাঁ, এরা তো পাহাড়ে। এদেরকে আমাদের সমতলের সঙ্গে ঐক্যতান তৈরি করতে হবে, ওদের সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে, ওদের নিজস্ব ভাষা এবং কৃষ্টিকে ধরে রাখার সুযোগ দিতে হবে, আমরা আমাদেরটা ধরে রাখবো। এই যে ভিন্ন জাতি গোষ্ঠীর একটা সৌন্দর্য, একটা বাগানে অনেক রকম ফুল থাকে, ফুটে থাকবে, গোলাপ থাকবে, তারপরে আপনার হাসনাহেনা থাকবে, আপনার জবা থাকবে, না না বেলি ফুল থাকবে, যদি তা না থাকে তো বাগান হবে না। বাংলাদেশকে একটা ফুলের বাগান তৈরি করতে হলে সবাইকে ফুটতে দিতে হবে, শত ফুল ফুটতে দিতে হবে, যেটা শহীদ প্রশাসন জিয়া রহমান চিন্তা করেছিলেন। এবং এই যে খালকাটার বিপ্লবের কথা বললেন, আমাদের
0: আমি যেটা ভাবতে বলতে চাচ্ছি যে উনি যেটা প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেব তো বাংলাদেশে আসার আগে উনি সবার আগে বাংলাদেশে কিন্তু একটা স্লোগান দিয়ে ওই মানিক মিয়া অভিনীত বিশাল একটা প্রোগ্রাম করলো, এখানে উনি কি দল মত নির্বিশেষে সবাইকে সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল, আপনি এটা কিভাবে দেখছেন?
2: আমি তো
0: সেটা জন্য আপনাদের কি ভূমিকা?
2: আমরা তো সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য কাজ করছি, সেই জন্য ধরেন আমাদের আমাদের নিজস্ব সংস্কৃতির যে সুস্থ দিকগুলো, এরকম যাত্রা পলার মধ্যে দেখবেন যে অশ্লীলতা আগে ছিল, মানুষের যাত্রা দেখত, ফ্যামিলি নিয়ে যাত্রা দেখত, এখন আর যায় না। তার কারণ সে অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে হবে যাত্রাকে, এবং সেই জন্য আমরা দুটো ওয়ার্কশপ করেছি ইতিমধ্যে, সার্কাস এবং যাত্রা পলা দুটোতেই, যে কিভাবে মানুষকে আবার ফিরিয়ে আনা যায়, মানে তারা যেন যাত্রা দেখে। এবং আমরা দেখেন কর্নেল এম জি উসমানী, যে স্বাধীনতার সর্বাধিনায়ক, তার জীবন নিয়ে আমরা কিন্তু একটা যাত্রা করেছি শিল্পকলায়, আমরা নজরুলের জীবনে একটা যাত্রা করবো, আমরা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে করবো। আমরা চাই যে আমাদের দেশের যারা বড় পার্সোনালিটি সংস্কৃতির অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, তাদের জীবন নিয়ে যাত্রা পালা করা, এবং সেটা আমাদের সমস্ত জেলা উপজেলা পর্যন্ত সেখানে প্রদর্শন করা। পাশাপাশি আমাদের সার্কাস, যেমন সার্কাসের মধ্যে কিন্তু ওই ঢুকে গেছিল নাচ, মানে আপনি জানেন যে অশ্লীল নৃত্য, সেগুলোর জন্যই কিছু মানে মানে মানুষ তরুণকে বিপদগামী করার একটা বড় জায়গা কিন্তু এটা। পাশাপাশি আমাদের চলচ্চিত্রের জগৎ তো আপনি জানেন যে সেটাও প্রায় একেবারে অন্য জায়গায় চলে গেছে, সেখানে আর কোনো হলে মানুষের এখন ছবি দেখে না। সেই জায়গাগুলোতে ফিরিয়ে আনতে গেলে সুস্থ সংস্কৃতি আমাদেরকে বিকাশ ঘটাতে হবে। আপনি 70 এবং 80 দশকের দর্শকে দেখেন যেসব ভালো ছবি হয়েছিল, আবাত্তরা মানুষ, সরল প্রেমের ছবি, অবুজ মন, সবাই দেখছে ফ্যামিলি নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে এখন ছবি দেখতে পারে না, কাকপিস ঢুকে দেওয়া হয়েছিল, এবং সেটা গত 17 বছর ধরে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার জন্য যা করা দরকার সব করা হয়েছে। এত দলীয়করণ পৃথিবীর ইতিহাসে নেই, এবং আপনার মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ নেই, তাই না? মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার মুক্তি আন্দোলন, যেটা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য
0: যেটা দেখেছি বিগত সরকারের সময়, যে শিল্পকলা ছিল একটা অপসংস্কৃতির ভান্ডার, যেটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে
2: সম্পৃক্ত
0: যখন
2: আপনি আপনার নিজস্ব দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার নিজস্ব আইডিয়া, যেরকম মানে আমরা বাংলাদেশকে প্রথম ধরছি, সবার আগে বাংলাদেশ, আমি আমার দেশকে যদি অন্য করি, আমি যদি পাশের রাষ্ট্রের কিংবা অন্য কোনো দেশের মানে ইশারায় চলতে থাকি, তাহলে হবে? সেই দেশের সংস্কৃতি দাঁড়াবে? আপনি বলেন, আপনি নিজস্বতা যখন বজায় রাখতে পারবেন না, তখনই কিন্তু পরমুখাপেক্ষী হবেন। এই পরমুখাপেক্ষী সংস্কৃতি কখনো একটা জাতিকে গড়ে তুলতে পারে না। সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিল্ড করতে হবে, আমার যা আছে তাকে আরো শক্তিশালী করতে হবে। আমরা বিশ্বের যা কিছু ভালো তা কিছু নেব, নিয়ে আমার সংস্কৃতির সঙ্গে সেটা আমরা ঐক্যতান তৈরি করবো, আমরা একই সাথে যাবো, আমরা কারো সংস্কৃতিকে আমরা অশ্রদ্ধা করবো না, কিন্তু আমার সংস্কৃতিকে তো আমার শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাই না? আমরা তো একটা উপনিবেশিক শক্তির সংস্কৃতি দিয়ে আমার দেশকে চালাতে পারি না। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সবার আগে বাংলাদেশ, এবং তিনি সংস্কৃতির অঙ্গনটাকে শক্তিশালী করার জন্য খুবই তিনি জোর দিচ্ছেন, এবং সেই দিকে আমরাও খেয়াল রেখেছি। আমরা নজরুল বর্ষে অসংখ্য অনুষ্ঠান করছি, যেরকম নজরুল ট্যালেন্ট হান্ট, যেটা আমি নাম দিয়েছি সৃষ্টি সুখের উল্লাসে বাংলাদেশ। এটা আমরা একদম উপজেলা পর্যায় থেকে সঙ্গীত নৃত্য আবৃত্তি তিনটা শাখায় আমরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা করে একদম ঢাকায় এনে 100 ট্যালেন্টস অফ নজরুল, নজরুলের 100 প্রতিভা।
1: আমাদের এই জাতীয় কবি নজরুল, উনি কিন্তু একজন হাবিলদার ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে উনি হাবিলদার ছিলেন, যেটাকে এখন সার্জেন্ট বলে, এবং যেই ব্যাটালিয়নে ছিলেন এটা প্রথম বিশ্বযুদ্ধে টার্কিতে যুদ্ধ করছিল ওই ব্যাটালিয়ন বাঙালি পল্টন, ওই পল্টনের সুবেদার মেজর ছিল রণদা প্রসাদ সাহা, যাকে সংক্ষেপে আরপি সাহা বলে। তো দেখেন এই কাজী নজরুল ওখানে এত বেশি ভালো বাঁশি বাজাতেন, রণদা প্রসাদ সাহা তখন ব্রিটিশদেরকে বলল যে তাকে আমরা ব্যান্ড এবং মিউজিক প্লাটুনে তাকে হাবিলদার মেজর করে
2: দেন,
1: তো সে কিন্তু এখানে হাবিলদার মেজর। সেই নজরুল কিন্তু আবার কবিতা লিখেছেন যে আমাকে মানে এমন জায়গায় কবর দিবে যেখানে আমি আজানের শব্দ
2: শুনতে পাই,
1: আমাকে কবর দিও ভাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কিন্তু ওনাকে কবর দেওয়া হয়েছে। তো আপনি যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছিলেন, আমার তো মনে হয় কাজী নজরুল ইসলাম একজন আদর্শ, যার মধ্যে মিউজিক ছিল, সংস্কৃতি ছিল, একই সাথে ধর্ম ছিল, সবকিছুর
2: সমন্বয়, ডিসিপ্লিন, সৈনিক
1: ডিসিপ্লিন,
2: এবং তার মধ্যে যে দ্রোহ,
1: হ্যাঁ
2: তাই না, তিনি যে সব পোশাক পরে যে একটা ছবি দেখছেন নাকি,
1: তারপরে দেশকে ভালোবাসা,
2: দেশকে ভালোবাসা। আবার তিনি তো আর তখন ওই মানে ওই র্যাঙ্কে আর ছিলেন না, যখন জেনারেলরা কাউকে স্যালুট দেয় তখন তার র্যাঙ্ক তো উঠে
1: যায়,
2: উঠে চলে যান। এইটা কিন্তু খুব ব্যাপার, একজন কবিকে যে সম্মান আমরা দিয়েছেন আমাদের জিয়ারহমান সাহেব এবং আমাদের মানে কর্নেল এম এ জি উসমানি, এটা চিন্তা করা যায় না। আমি সব জায়গায় বলি যে কর্নেল এম এ জি উসমানি 5 মিনিট ধরে স্যালুট দিচ্ছে নজরুল, এরকম ধরেই আছে, হাত নামছে না। আমি ওই ছবিটা দেখেছি, এটা খুব গৌরব আমাদের দেশের সংস্কৃতির জন্য। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই সময় তিনি শিল্পকলা একাডেমিকে শক্তিশালী করলেন, শিশু একাডেমি বানালেন এবং তিনি বিভিন্ন জায়গায় যেতেন, যে তিনি শিল্পীদেরকে সংগ্রহ করতেন এবং সাথে করে নিয়ে আসতেন। এবং তিনি আমরা জানি যে প্রতি সপ্তাহে একজন কবিদের সঙ্গে বসতেন, এই সৈয়দ আলী হাসান, তারপরে আমাদের আল মুজাহিদি, ফজল শাহাবুদ্দিন, আমাদের মোহাম্মদ মনিরুজ্জামান, আবহানা মুস্তফা কামাল, এদের সঙ্গে কিন্তু তিনি বসতেন, কথা বলতেন, কথা শুনতেন। এখানে প্রফেসর রফিকুল ইসলাম অন্য মতের, কিন্তু উনাকে উনি ডাকতেন। উনার মধ্যে একটা যে অসম্ভব গণতান্ত্রিক মনোভাব ছিল, যেটা গত 17 বছরে গণতান্ত্রিক চিন্তার ধ্বংস করে, আমরা তো মানে কবি সাহিত্যিক শিল্পীরা আমরা তো কোন দলের এককভাবে কোন দলের হয়ে গেলে সেই জায়গায় সংস্কৃতির চর্চাটা থাকে না, আমরা তো সব মানুষের, কিন্তু সব মানুষের হওয়ার সুযোগটা নষ্ট করে দিয়েছিল। শুধু তাদের হতে হবে, শুধু তাদের হলে হবে না, সব মানুষের হতে হবে। এই সব মানুষের হওয়ার সংস্কৃতিটার কথাই আমাদের তারেক রহমান সাহেব বলছে,
3: এই জন্য সবার আগে কাউকে তোমরা রাজনৈতিক ভাবে বা

0: সাথে কাজ করার একটা সৌভাগ্য হয়েছিল, যেহেতু আপনি লেফটেন্ট জেনারেল। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরাও দেখেছি, আপনিও দেখেছেন। উনি যখন রাজনীতিটা শুরু করেন, উনি তো মনে এই থিওরিতে ছিলেন সবার আগে বাংলা, উনি সমস্ত মেধা সম্পন্ন লোকদের ঐক্যবদ্ধ করেছিলেন এই দেশটাকে চালানোর জন্য। তখন দেশটা
1: দেখেন, তখনই কিন্তু গানটা আমাদের মনোজন ভাই লিখলো, প্রথম
0: বাংলাদেশ
1: যখন কিশোর বাংলা প্রকাশ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনেক পত্রিকা এবং শিশু মনোবিকাশের জন্য লেখালেখির জন্য করে, সেজন্য শিশুদের জন্য তিনি কিশোর বাংলা, দৈনিক বাংলা থেকে, গ্রুপ থেকে একটা পত্রিকা লিখেছিলেন। আমি ওখানে একটা কবিতা লিখেছিলাম, কিশোর কবিতা, কমলের চোখ, ওনার ডাক নাম কমল। সেটা এই প্রথম জিয়াউর রহমান সাহেবের উপরে কোনো কবিতা ওখানে কে লিখলো, এবং সেটা দাদু ভাই উনি সম্পাদনা করেছেন। একদম প্রথম ওই কিশোর বাংলা বেরোলো কবিতাটা ওই সময়।
0: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আপনাদের অশেষ ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন, আমাদের সবচেয়ে বড় কথা সবার আগে বাংলাদেশ, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 2026-এর 25শে মে থেকে 2027-এর 25শে মে পুরো এক বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা, আদর্শ, জীবন দর্শন, সংগ্রাম, বিদ্রোহ, প্রেম, এই বিষয়গুলোতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ বর্ষের লক্ষ্য। আসুন আমরা সবাই মিলে নজরুল বর্ষকে সার্থক করি। আর এমনই শুভ আহ্বানে এ পর্যায়ে শোনাব নজরুল সঙ্গীত। শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী দিলরুবা খান, প্রথম গান শাহ আব্দুল করিমের।

ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল। দিলরুবা খান, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ।

0: দিলরুবা খানের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন, কণ্ঠ দিয়েছেন অপু আমান। প্রথম গানটি রচনা করেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মিল্টন খন্দকার।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন অপু আমানের কণ্ঠে।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি,
2: আর বেশি বেশি বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরো সবুজময় করে গড়ে তুলি, এমন শুভ আহ্বানে শোনাবো দেশের গান। শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন ও সালমা জাহান, গাটি রচয়িতা গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন গাজী দিলওয়ার হোসেন।

0: দেশে গানটি শুনলেন শিল্পী মোহাম্মদ রাশিদ উদ্দিন ও সালমা জাহানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমি কন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমি কন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬ উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল মালদ্বীপের রাজধানী মালেতে সেই দেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুজ্জুর সঙ্গে তার কার্যালয়ে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সেদেশে সফর করছেন। বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়গুলোতে যে সব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্ব-স্ব কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত ১৩ জুলাইয়ের এইচএসসির পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব-স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দু মুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল বান্দরবানের জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রচণ্ড বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ রূপ নিয়েছে ফ্রান্স ও স্পেনের দাবানল। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দাবানলের কারণে ইতোমধ্যে ফ্রান্স ও স্পেনের ৩ লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের বার্ষিক নৈশ ভোজে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগে ১৬টি বাণিজ্যিক জাহাজ আটকে দেওয়া হয়েছে। এদিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ করে হামলার নিন্দা জানিয়েছে তেহরান। খেলার খবর, ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচে বাংলাদেশ আজ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। ফুটবল, নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারে লঘু সুর শুনবেন, বাজিয়েছেন শাহানা নাজনীন।

0: শাহনা নাজনীনের বাজানো গিটারে লঘুসুর শুনলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন জাহিদুর রহিম।

জাহিদুর রহিমের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনমালায় এখন রয়েছে আধুনিক গান, কণ্ঠ দিয়েছেন রুখসানা মমতাজ। প্রথম গানটির কথা লিখেছেন সাইফুল ইসলাম সর্দার, সুর করেছেন শম খায়রুল ইসলাম।

শুনছেন আধুনিক গান রোকসানা মমতাজের কণ্ঠে। এবারের গানটির কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন এস এম আব্দুল্লাহ ওয়াল।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন রুকসানা মুমতাজের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্সে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে রাবেয়া সুলতানা শিউলি, ইয়াসমিন আক্তার বিনা, ফারহানা জাহান রুমা ও আমি গুলশান আরা হক। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মিসবাহ চৌধুরী, তাওহিদ আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোসাম্মদ নূর জাহান, হাফিজা আক্তার ও মোহাম্মদ আরিফ বিল্লা এবং অধিবেশন তত্ত্বাবধানে রওনক জাহান। বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের আয়োজনমালায় এখন রয়েছে লালন গীতি, শিল্পী আবু বকর সিদ্দিক।

0: পরপর দুখানি লালনগীতি শুনলেন। শিল্পী ছিলেন আবু বকর সিদ্দিক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত রহস্যমালা সোমার কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন রওশনারা সুমার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন কৃষক কার্ডের গান শুনবেন শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। গানটি লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: কৃষক কার্ডের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আবুল হাশেম টিপু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমি কন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমি কন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমি কন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬ এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল মালদ্বীপের রাজধানী মালেতে সেদেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে তার কার্যালয়ে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সেদেশ

0: সফর করছেন। বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্ব কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত 13 জুলাইয়ের এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল বান্দরবানের জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রচণ্ড বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ রূপ নিয়েছে ফ্রান্স ও স্পেনের দাবানল। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দাবানলের কারণে ইতোমধ্যে ফ্রান্স ও স্পেনের 3 লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবন্ধে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগে 16টি বাণিজ্যিক জাহাজ আটকে দেওয়া হয়েছে। এদিকে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ করে হামলার নিন্দা জানিয়েছে তেহরান। খেলার খবর ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচে বাংলাদেশ আজ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। ফুটবল। নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগে রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পঞ্চসুর, পঞ্চকবির গান নিয়ে অনুষ্ঠান। শুরুতে শুনবেন রবীন্দ্রসঙ্গীত ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা,
1: পঞ্চশীল অনুষ্ঠানে পঞ্চকবির গান শুনছেন। এবার শিল্পী অদিতি মহসিন শুনবেন আপনারা অতুল প্রসাদ সেনের গান।

পঞ্চসুর অনুষ্ঠানে শুনছেন পঞ্চকবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শ্রোতাবন্ধু, পঞ্চসুর অনুষ্ঠানে এবারে শুনবেন কাজী নজরুল ইসলামের গান মোহাম্মদ মাহমুদুল হাসানের কণ্ঠে।

শ্রোতাবন্ধু পঞ্চকবির গান শুনছেন। এবারে শুনবেন রজনীকান্ত সেনের গান রঞ্জিত মণ্ডল রায়ের কণ্ঠে।

0: এতক্ষণ পঞ্চকবির গান শুনলেন। আজকের শিল্পীরা ছিলেন ফাহিম হোসেন চৌধুরী, অদিতি মোহসেন, মোহাম্মদ মাহমুদুল হাসান, তানিয়া মান্নান ও রঞ্জিত মণ্ডল রায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন আবু বকর সিদ্দিকের কথা সুরে খাল খননের গান শুনবেন। সহশিল্পী বৃন্দদের নিয়ে কণ্ঠ দিয়েছেন মনির ভান ও রিজিয়া পারভিন।

শুনিম খাল খননের গান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শিশুর বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি, আর এটি তার অধিকার। বিশেষ করে শিশুদের শাকসবজি ও ফলমূল খাওয়ানো অত্যাবশ্যক, যা তাদের শরীরে বাড়তি পুষ্টি বৃদ্ধি করবে। তাই এ ব্যাপারে তাদের প্রতি বেশি যত্নশীল হতে হবে। তো বন্ধুরা, আয়োজনের শুরুতেই শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টির নিশ্চয়তা শিশুর অধিকার, এই বিষয়ে চলুন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শোনা যাক। সাক্ষাৎকার প্রদানে সাইদ আলী আকত, আর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন তামান্না সিদ্দিকী।
1: সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ সবাইকে আজকের সাক্ষাৎকারমূলক আলোচনার এই আয়োজনে। আজ আমরা কথা বলব শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টির নিশ্চয়তা শিশুর অধিকার এ বিষয়ে। আর এ প্রসঙ্গে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পুষ্টিবিদ সাইদ আলী আকত। প্রথমে যে বিষয়টা আমরা জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে শিশুর পুষ্টির নিশ্চয়তা, তো পুষ্টি বলতে মানে শিশুর পুষ্টি বলতে আসলে আমরা কি বুঝি বা কি বোঝানো হয়?
2: আসলে আমরা মানুষ যা খাই তাই কিন্তু খাদ্য। খাদ্যের মধ্যে কিন্তু আমাদের পুষ্টি উপাদানগুলো থাকে, যেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ, পানি। তো এক একজনের জন্য কিন্তু পুষ্টির চাহিদাটা কিন্তু এক এক রকম। সেই ক্ষেত্রে যেমন শিশুদের ক্ষেত্রে পুষ্টিটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা শিশুদের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয়। যেমন জন্মলগ্ন থেকে শুরু করে আমৃত্যু কিন্তু আমাদের পুষ্টির প্রয়োজন হচ্ছে, কিন্তু আমাদের বর্ধনের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু জন্মলগ্ন থেকে শুরু করে 18-19 বছর পর্যন্ত কিন্তু খুব দ্রুত হারে বাড়ছে। হ্যাঁ, কাজেই যে এই যে শিশুর পুষ্টি যদি আমরা বলতে চাই, শিশুর পুষ্টি বলতে আমরা কি বুঝি, যে শিশুর বেড়ে ওঠার জন্য যে সকল খাদ্য উপাদান আমাদের দরকার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ, পানি, হ্যাঁ, এগুলি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে দরকার এবং বিভিন্ন বয়সে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। এই যে জিনিসগুলি, এই প্রক্রিয়াগুলিকে কিন্তু আমরা পুষ্টি বলছি, যা শিশুদের বৃদ্ধিতে সহায়তা করছে, তাদের বেঁচে থাকতে সাহায্য করছে, তাদের চলাফেরায় সাহায্য করছে।
1: অর্থাৎ আপনার কথার রেশ ধরেই বলতে চাই যে বিভিন্ন বয়সে বিভিন্ন রকম যে শারীরিক চাহিদা পূরণে যে খাদ্যগুলো দেয়া হয় সেটাই আসলে পুষ্টি, বা সেটা থেকে পুষ্টি পেয়ে থাকি। তো এই যে বয়সের কথা আমরা বলছি যে বিভিন্ন বয়সে শিশুর বিভিন্ন রকম খাদ্যের প্রয়োজন হয়, তাহলে বয়স ভিত্তিক হিসেবে কোন বয়সী শিশুর কেমন পুষ্টিকর খাবারের প্রয়োজন?
2: হ্যাঁ, এটা কিন্তু একটা মানে বিশাল একটা কোশ্চেন আপনি করে ফেলেছেন চমৎকারভাবে। কিন্তু কথা হচ্ছে আসলে খুব অল্প করে তো আসলে বলাটা খুব দুরূহ ব্যাপার, কারণ এক এক বয়সে শিশুর পুষ্টির চাহিদা কিন্তু এক এক রকম হয়। আমি সারাংশভাবে যেটা বলছি, যেটা হচ্ছে যে আমরা যদি জন্মলগ্ন থেকে শুরু করি, মায়ের পেট থেকে কিন্তু শিশুর পুষ্টিটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে মা খাদ্যটা গ্রহণ করে এবং মার কাছ থেকে খাবারটা পেয়ে কিন্তু শিশুটা বড় হতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর শিশুটা যখন পৃথিবীতে আসে তখন কিন্তু মায়ের বুকের দুধ, যেটা আমরা বলি যে প্রথম যে সাল দুধটা আসে, সেটা কিন্তু শিশুর জন্য খুবই পুষ্টিকর খাবার। এবং এই সময় 6 মাস পর্যন্ত, জন্ম থেকে শুরু করে যেটা হচ্ছে 6 মাস পর্যন্ত, শুধু মায়ের বুকের দুধই যথেষ্ট। এই ক্ষেত্রে মাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হয়। এবং 6 মাসের পর থেকে কিন্তু আমরা উইনিং ফুড, যেটা আমরা বলি পরিপূরক খাবার, কিন্তু দেওয়া শুরু করি। এবং এই সময় কিন্তু মায়ের দুধটা কিন্তু চাহিদা মেটাতে পারে না, এই সময় কিন্তু তার বিভিন্ন রকম পুষ্টির চাহিদা জন্য তার কিন্তু রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। এই সময় কিন্তু তাদের প্রোটিন বেশি দরকার হচ্ছে, কার্বোহাইড্রেটটা দরকার হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তাকে খাবারটা দেওয়া হয়। এবং আমরা যেটা বলি যে এই সময় খাবারটাকে কিন্তু ধীরে ধীরে খাবারটাতে অভ্যস্ত করাতে হয়। এবং 2 বছর পর্যন্ত কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু খাবারের প্রতি বিশেষভাবে নজর দিতে হয়। এবং তারপর কিন্তু 6 মাসের পর থেকে, 1 বছর পর থেকে কিন্তু পুষ্টির যে বৃদ্ধির প্রক্রিয়াটা যদি একটু থেমে যায়, কিন্তু তার চাঞ্চল্য সবকিছুর জন্য কিন্তু তার বেশি পরিমাণে পুষ্টি প্রয়োজন হচ্ছে। সেইভাবে কিন্তু শিশু যখন 2 বছর পার হয়ে 3-4 বছর যাচ্ছে, তাকে সেইভাবে অন্যভাবে খাবারটা দিতে হচ্ছে। এবং যখন স্কুল গোয়িং হচ্ছে, তার কিন্তু খাবারের চাহিদাটিকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে সেই সময়, যে বিভিন্ন ধরনের খাবার কিন্তু পুষ্টি চাহিদা কিন্তু তার প্রয়োজন হচ্ছে। এইভাবে কিন্তু আমরা যদি শিশুকাল যেটা ধরি, বিভিন্নভাবে বাড়ন্ত বয়স ধরি, আমরা মনে করি যে 18-19 বছর পর্যন্ত কিন্তু যেটা বাচ্চারা বেড়ে উঠছে আর কি, কাজে এই সময়টাকে কিন্তু তার পুষ্টির চাহিদা বিষয়টা কিন্তু অনেকটা বেশি থাকে, কোনো একটা বয়সে কম থাকছে ছেলেদের, কোনো একটা বয়সে বেড়ে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তার পুষ্টিটা মেনটেন করতে হয়। অর্থাৎ সেইভাবে যদি আমরা পুষ্টিটাকে মেনটেন করে তাদের ঠিকমতো খাবারটাকে দিতে পারি, তাহলে সে পর্যাপ্ত পুষ্টি পেয়ে একজন স্বাস্থ্যবান মানুষ হিসেবে কিন্তু দাঁড়াতে পারবে।
1: আপনার কথার মধ্যে একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে যে শিশু জন্মের পরপরই শাল দুধের কথা এসেছে এবং তারপরেই এসেছে যে স্কুল গোয়িং বা যারা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে তাদের কথা এসেছে। দুটো প্রশ্ন একসাথেই করতে চাই, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা জন্মের পর বুকের দুধ খেতে আগ্রহী হয় না বা খাওয়ানো যায় না, অনেকে খায় না। সেক্ষেত্রে আসলে সেই শিশুকে কি ধরনের পুষ্টি সন্ধান করতে হবে তার জন্য বা পুষ্টিকর খাবারটা কি হতে পারে তার জন্য? এবং একই সাথে এই যে স্কুলের যারা যাচ্ছে তাদের কিন্তু একটা বিষয় থাকে যে স্কুলের টিফিনের বিষয় থাকে, সেটা অনেকেই নিতে চায় না, অনেকে নিলেও দেখা যায় ফাস্ট ফুডটা নিতে আগ্রহী বোধ করে। তো তাদের জন্য আসলে কি ধরনের খাবার দিতে হবে?
2: প্রথম কোশ্চেনটা ছিল যে ফার্স্টে আপনি জিজ্ঞেস করেছেন যে যেই বাচ্চাটা মায়ের বুকের দুধ পাচ্ছে না, যেমন জন্মের পরপরই মায়ের বুকের দুধ পাচ্ছে না, এটা প্রথম আমি
1: তো পাচ্ছে না সেই সময় না, অনেকে কিন্তু খাচ্ছেও না, বিষয়টা কিন্তু এখন অনেক
2: খাচ্ছে না বা মা খাওয়াতে আগ্রহী হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু অনেক মাই বলে থাকে যে আমি চেষ্টা করেছি বাচ্চা বুকের দুধ খাচ্ছে না, কিন্তু এখন কিন্তু ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আছে, বিভিন্ন রকম কিন্তু কাউন্সিলর আছে, এবং এটা কিন্তু আমাদের দেশেও করা হচ্ছে যে বাচ্চার মাকে জাস্ট ট্রেন আপ করা যে কিভাবে সে বুকের দুধটা পেতে পারে। তো প্রথম কথা আমরা বলবো যে বাচ্চা যদি খেতে না চায় তাহলে সেইভাবে আমরা কিন্তু একজন কাউন্সিলর যে আছে তার কাছে কিন্তু আমরা পরামর্শটা নিতে পারি, কারণ বুকের দুধ এমন একটা উপাদান যেটা হচ্ছে যে আপনাকে ভবিষ্যতে শিশুটা কেমন থাকবে সেটাও কিন্তু নির্ধারণ করে, এবং রোগ শোক থেকে কিন্তু দেখা যায় বুকের দুধ কিন্তু অনেকাংশে বাঁচিয়ে রাখে, হাসপাতালে যাওয়ার প্রবণতা কমায়। তবে প্রথমেই অবশ্যই বলবো যে অবশ্যই বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করতে হবে। যদি মানে অপারগ হয় যে বাচ্চা বুকের দুধ পাচ্ছে না বা কোনোভাবে খাওয়াতে পারছে না, হ্যাঁ প্রথমেই আমি বলবো, আবারও জোর দিয়ে বলবো, অবশ্যই কাউন্সিলরের পরামর্শ নিতে হবে, কিন্তু সহসাই যদি না পারে বা একদম অপারগ হয় তবে ফর্মুলা ফিডে কিন্তু যাওয়া যায়, এবং সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়মও রয়েছে যে এক মাস পর্যন্ত কতটুকু দিতে হবে মানে ফর্মুলা ফিড, তারপর দুই মাস হলে দুই মাস থেকে তিন মাস পর্যন্ত কতটুকু দিতে হবে, এটা কিন্তু নির্ধারণ করে একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে যদি বুকের দুধ না পায় তাহলে কিন্তু ফর্মুলা ফিডটা দেওয়া যেতে পারে। তবে তারপরও আমি বলবো বুকের দুধ খাওয়ানোর অবশ্যই চেষ্টা করতে হবে,
1: সেটা দিকেই আসলে লক্ষ্য রাখতে হবে,
2: কারণ বুকের দুধ অনেক কিছু থেকে মাকে যেমন সুস্থ রাখবে বাচ্চাকেও কিন্তু সুস্থ রাখতে সহায়তা করবে। এর সাথে কোশ্চেনটা ছিল যে এখনকার বাচ্চারা বিভিন্ন রকম ফাস্টফুডে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, অথবা টিফিন জাতীয় খাবারে তারা কি ধরনের খাবার খেতে পারে, এটা কিন্তু একটা চমৎকার কোশ্চেন করেছেন যে অনেক বাচ্চা কিন্তু না খেয়ে আজকাল স্কুলে যাচ্ছে এবং বিভিন্ন কোচিং এর জন্য তারা কিন্তু দেখা যায় যে টিফিনের খাবারটাও কিন্তু সেভাবে খেতে পাচ্ছে না, কারণ আমাদের স্কুলের সিস্টেমগুলি অনেক সময় দেখা যায় যে অনেকাংশে হয়তো টিফিনের পিরিয়ড থাকে বা সেইভাবে খেয়াল করা হয় না। তবে এই ক্ষেত্রে প্রথমে আমি বলবো যে মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাচ্চাকে চেষ্টা করতে হবে শুরু থেকে যে সকালে কিছু খেয়ে আসার জন্য স্কুলে যেতে আসে, বাচ্চাটা স্কুলে যেতে খেয়ে আসে। এবং ফাস্ট ফুডের ব্যাপারে আমি বলবো যে ফাস্ট ফুড খাওয়ার ব্যাপারে আপনাকে বা পরিবারে যারা আছেন বা আমাদের সামাজিকভাবেও কিন্তু সচেতনতা জরুরি, কারণ আজকাল কিন্তু আমাদের হাতের নাগালে রয়েছে, হ্যাঁ আমরা কিন্তু ঘর থেকে বসেই কিন্তু বিভিন্ন রকম খাবার ফাস্ট ফুড খাবার আমরা খেতে পারছি, কাজেই আমি বলবো যে বিভিন্ন রকমের ফাস্ট ফুড খাওয়ার আগে অবশ্যই তাকে সতর্ক হতে হবে এবং মা স্কুলগুলিতে কিন্তু এটার একটা কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে। অবশ্যই বাচ্চারা বাইরের খাবার খাবে যদি সেটা যেটা হচ্ছে যে খুব বেশি তৈলাক্ত পরিমাণে জিনিস অ্যাড করা হয়, তারপর হচ্ছে যে বিভিন্ন রকমের কিন্তু মশলা ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন রকমের কিন্তু লবণ ব্যবহার করা হচ্ছে, এই যে খাবারগুলো এটা কিন্তু যখন বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে বা আমরা বিভিন্ন রকম খাবার খাচ্ছি একই তেল দিয়ে বারবার খাওয়া হচ্ছে তখন কিন্তু সেটা ট্রান্সফ্যাটে পরিণত হচ্ছে, একাধারে বাচ্চা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ তারপর হচ্ছে যে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যাচ্ছে, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এই যে খাবারগুলো বেশি যদি বিট করা হয় কোনো জিনিস বা বাণিজ্যিকভাবে তৈরি করা হয় তখন কিন্তু দেখা যায় যে ট্রান্সফ্যাট তৈরি হয় যা হার্টের জন্য দায়ী। কাজেই বাচ্চাদেরকে সুষম খাবারে অভ্যস্ত করাতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে, মোট কথা হচ্ছে সাধারণ খাবারে অভ্যস্ত করি, মাঝে মাঝে তা আমরা তাদের বাইরের খাবার খাওয়াতে পারি, তবে সেটা যাতে নিরাপদ হয় সেই বিষয়টিও আমাদের খেয়াল করতে হবে।
1: সবশেষ একটি প্রশ্ন রাখতে চাই, আমরা বলছি যে শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টির নিশ্চয়তা শিশুর অধিকার, কিন্তু শিশুর অধিকারটা তো আসলে শিশু নিজে গ্রহণ করতে পারে না বা নিজে বজায় রাখতে পারবে না, এক্ষেত্রে সমাজ পরিবার বা রাষ্ট্রের কি ভূমিকা রয়েছে?
2: এটা অবশ্যই আমাদের ভূমিকা রয়েছে, সমাজ পরিবার অবশ্যই রাষ্ট্রের ভূমিকা রয়েছে, কারণ এই শিশুটি কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। কাজে বাচ্চাটা যাতে পারিবারিক ভাবে বা কোনো ভাবে বাধাগ্রস্ত না হয় এবং সামাজিক ভাবে সে যাতে উপেক্ষিত না হয় এবং পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া হয়, এমন যেসব বাচ্চারা খাবার পাচ্ছে না সেটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের রাষ্ট্রেরও কিন্তু দায়বদ্ধতা থাকে, সমাজের দায়বদ্ধতা থাকে এবং তাদের কিন্তু সেভাবে যারা সমাজে উঁচু শ্রেণীর লোক রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলি কিন্তু খেয়াল রাখতে পারেন এবং তাদের জন্য আলাদা করে কোনো কিছু করার ব্যবস্থা করতে পারেন যাতে বাচ্চাটা আগামীতে ভালো সুস্থ নাগরিক হয়ে বেড়ে উঠতে।
1: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইদা লিয়াকত আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। শ্রোতা, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আসুন আমরা আমাদের সেই শিশুদেরকে ভালো ভবিষ্যৎ দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আরো বেশি যত্নবান হই।
0: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। দাম্পত্য জীবনে সুখী হতে হলে ছোট পরিবারের কোনো বিকল্প নেই, পরিকল্পিত পরিবার মানে সুখী পরিবার, তার জন্য জনসংখ্যা রোধ অত্যন্ত জরুরি। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী কে এ এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। গানটির কথাগুলো সাজিয়েছেন আব্দুস সালাম আর গানটিতে সুর করেছেন মোহাম্মদ রেজওয়ান পারভেজ।

0: অল্প বয়সী মা হলে মা ও শিশু উভয় পুষ্টিহীনতায় ভুগতে পারে। তাছাড়া দুজনেরই রয়েছে মৃত্যু ঝুঁকি, কেননা 20 বছরের আগে মায়ের শরীর সন্তান গর্ভে ধারণের জন্য প্রস্তুত হয় না। বন্ধুরা, আমাদের আয়োজনটিতে এবারে আপনাদের জন্য রয়েছে 20 বছর বয়সের আগে সন্তান না নেয়ার গুরুত্ব, এ বিষয়ের উপর একটি কথিকা। কথক পারভিন আহসান মিলি।
1: মানুষের জীবনে শৈশব কৈশোর পেরিয়ে আসে যৌবন। জীবনের এক এক অধ্যায়ে শারীরিক এবং মানসিক বিকাশ হয় এক এক রকম। জন্মের পর থেকে শৈশব পর্যন্ত সময়টুকু জীবনের সবচেয়ে আনন্দময় ভাবনাহীন অধ্যায়। এ সময় নিজের ভালো মন্দের দায় নিজের থাকে না, বাবা মা কিংবা অভিভাবক সেই দায়িত্ব পালন করে থাকেন। সন্তানের সুষ্ঠু বিকাশের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার এবং মানসিক বিকাশে উপযুক্ত পরিবেশ, সুস্থ বিনোদনের প্রতি বাবা মা সচেতন হলে সুস্থ, সবল ও উন্নত মানসিকতা নিয়ে সন্তান বেড়ে ওঠে, যা কৈশোরেই নিজেকে জানার, বোঝার এবং উন্নত সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে নিতে তাকে উৎসাহিত করে। এরপর আসে যৌবনকাল, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় শারীরিক ও মানসিক বিকাশ পরিপূর্ণতা লাভ করে। কবির ভাষায় বলতে হয়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। এই যুদ্ধ হল জীবন যুদ্ধ, সংসার জীবনে প্রবেশ করার, কর্মক্ষেত্রে প্রবেশ করার এখনই উপযুক্ত সময়। কিন্তু আমাদের দেশে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এমন ছকে জীবন চলে না। দেখা যায় শৈশব পেরিয়ে কৈশোরে পা রাখলেই তার বিয়ের জন্য উঠে পড়ে লাগে তার বাবা মা সহ পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। যেন বিয়েটাই মেয়েদের জীবনের প্রধান লক্ষ্য। বিয়ের পর যখন অপরিণত বয়সে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে, তখনই দেখা দেয় নানান জটিলতা। চিকিৎসকরা বলেন, 18 বছরের আগে শারীরিক মানসিক কোন দিক দিয়েই একটি মেয়ে বিয়ে এবং গর্ভধারণের জন্য প্রস্তুত হয় না। 14-19 বছরের মধ্যে গর্ভধারণের কারণে মাতৃমৃত্যুর আশঙ্কা থাকে। এছাড়াও গর্ভকালীন জটিলতা দেখা দেওয়া একটি স্বাভাবিক ব্যাপার। রক্ত স্বল্পতা, অপুষ্টি এবং মানসিকভাবে প্রস্তুত না থাকার বিষয়গুলো এ সময় প্রভাব ফেলে। প্রসব পূর্ব খিঁচুনি, বাধাগ্রস্ত প্রসব, প্রসবের সময় আঘাতে প্রজনন অঙ্গ ক্ষতবিক্ষত হওয়া, রক্তপাত বেশি হওয়া, সময়ের আগে সন্তানের জন্ম হওয়া, কম ওজন নিয়ে সন্তানের জন্ম হওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। মারা না গেলেও ফিস্টুলার মতো দীর্ঘমেয়াদী জটিলতায় কর্মক্ষমতা হারিয়ে ফেলে। যেন বিয়েটাই মেয়েদের জীবনের প্রধান লক্ষ্য। বিয়ের পর যখন অপরিণত বয়সে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে, তখনই দেখা দেয় নানান জটিলতা। চিকিৎসকরা বলেন, 18 বছরের আগে শারীরিক মানসিক কোন দিক দিয়েই একটি মেয়ে বিয়ে এবং গর্ভধারণের জন্য প্রস্তুত হয় না। 14-19 বছরের মধ্যে গর্ভধারণের কারণে মাতৃমৃত্যুর আশঙ্কা থাকে। এছাড়াও গর্ভকালীন জটিলতা দেখা দেওয়া একটি স্বাভাবিক ব্যাপার। রক্ত স্বল্পতা, অপুষ্টি এবং মানসিকভাবে প্রস্তুত না থাকার বিষয়গুলো এ সময় প্রভাব ফেলে। প্রসব পূর্ব খিঁচুনি, বাধাগ্রস্ত প্রসব, প্রসবের সময় আঘাতে প্রজনন অঙ্গ ক্ষতবিক্ষত হওয়া, রক্তপাত বেশি হওয়া, সময়ের আগে সন্তানের জন্ম হওয়া, কম ওজন নিয়ে সন্তানের জন্ম হওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। মারা না গেলেও ফিস্টুলার মতো দীর্ঘমেয়াদী জটিলতায় কর্মক্ষমতা হারিয়ে ফেলে। স্বামী, সন্তান, সংসারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে সেই কিশোরী বউয়ের উপর চালানো হয় নির্যাতন। সমস্যার এখানেই শেষ নয়। কম ওজন নিয়ে জন্মানোর ফলে শিশু মৃত্যুর হার বাড়ে। প্রতিবন্ধী শিশুর জন্ম এবং অসুস্থ মা ও অসুস্থ শিশুর পেছনে চিকিৎসা খরচ বেড়ে যায়। আর এসব কারণেই 20 বছর বয়সের আগে সন্তান না নেওয়ার ব্যাপারে পরিবার থেকেই অতিমাত্রায় সচেতন হতে হবে। গর্ভধারণ, সন্তান প্রসবের জন্য মায়ের যথেষ্ট শারীরিক সক্ষমতা থাকা দরকার, যা 20 বছরের আগে আসে না। মনে রাখা দরকার, দুর্বল শিশু এবং অসুস্থ মা যেমন পরিবারের জন্য বোঝা, তেমনি সমাজ ও রাষ্ট্রের জন্যও তা অস্বস্তিকর। কারণ দেশের প্রয়োজন সুস্থ, সবল এবং কর্মদক্ষ মানুষ, যারা দেশের উন্নয়নে অংশীদার হবে। একটি কিশোরী মেয়ের মধ্যেও আছে বিপুল সম্ভাবনা, যা কাজে লাগিয়ে সে পরিবারকে সাহায্য করতে পারে, পরিকল্পনা অনুযায়ী নিজের জীবনটাকেও গড়তে পারে। তাই আসুন একটি সুস্থ, সবল আগামী প্রজন্মের জন্য 20 বছরের আগে গর্ভধারণকে না বলি।
0: আপনারা শুনছেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। স্বাস্থ্যই সকল সুখের মূল, এ ব্যাপারে সবাইকে পরিবারের সকলের প্রতি দায়িত্বশীল হতে হবে, সচেতন থাকতে হবে, বিশেষ করে গর্ভবতী নারীর প্রসবের পর তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, পরিবারের সকলকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। চলুন শ্রোতা বন্ধুরা গানে গানে তা শোনা যাক। হ্যাঁ, এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী সালমা জাহান, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার শ.ম. খায়রুল ইসলাম।

0: প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করতে পারেন বেতার phnc1207@gmail.com। এবারে রয়েছে আমাদের নিয়মিত পরিবেশনা বেতার কার্টুন।
1: কি হয়েছে শোনাবো?
2: আর ডং করেন না তো দুলা ভাই, কি হয়েছে আবার জিগান না? ধর আপু, এই পানি দিয়ে একটু কুল্লি করো।
1: কুল্লি করো, কুল্লি করো, কুল্লি করো, করো।
3: আবার শুরু হয়েছে। আল্লাহর মাল তিন পুত্র, কোরের দাঁত এক বছর পার হইতে দিলা না, আবার বাধাইছ।
2: বাধাইবার মালিক কি আর আমি?
3: বহুত বছর আগে আমরা দুই সন্তান নিয়ে কত সুখে আছি, তোমারও কইছিলাম বেশে।
1: আমরা তো জন্ম নিয়ন্ত্রণ করি, কিন্তু কেমনে যে কি হয়ে যায় কিছুই বুঝি না।
2: মিথ্যা কথা, মিথ্যা কথা দিলাম ভাই, মিথ্যা কথা।
3: আপনার
1: কোন কথাটা আমি শুনি না দুলা ভাই, তাই লাস্ট আর একটা চান্স।
3: লাস্ট কইও না, লাস্ট কইও না, চান্স তুমি সারা জীবনই পাইবা। তাই সন্তান না নেওয়ার ইচ্ছা যদি করো
1: জি,
3: তাহলে আমি কমু কোন একটা স্থায়ী পদ্ধতি লো। আস্তে আস্তে, তাই তুলল না তুমি অথবা শুনু, যে কেউ একজন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি লইয়া ফুল স্টপ করো।
2: কম দুলা ভাই, আমরা লটারি করুম, তারপরে যার নাম উঠবো হেই স্থায়ী পদ্ধতি।
3: এটা দেখি কম না, এটা তোমাকে মিয়া বিবির আপোষের ব্যাপার। হয় তুমি ভ্যাসেকটমি করাও, আর নাইলে জুনু বেগম ডিউবেকটমি করাও, তারপর নিশ্চিন্ত হও। ক্লিনিকে গিয়া বিস্তারিত জাননা বুঝা, একটা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করো।
1: আচ্ছা, আমার সোনা বউ যখন কইছে লটারি কইয়াই ফয়সালা করুন নে।
0: বন্ধুরা, ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা। এডিস মশা দমনে সকলকে এগিয়ে আসতে হবে, সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, মশার উৎপত্তি স্থল ধ্বংস করতে হবে, বাড়ির আশপাশ আঙ্গিনা ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। জ্বর হলে আতঙ্কিত হবেন না, বারবার মাথায় পানি দিন এবং ভেজা তোয়ালে দিয়ে বারবার শরীর মুছে দিন। জ্বর বেশি হলে প্যারাসিটামল ট্যাবলেট খেতে দিন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। অনুষ্ঠানের প্রান্ত সীমায় পৌঁছে গেছি আমরা, বলবো এবারে শেষের কথাগুলো। আজকের স্বাস্থ্যের সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ওয়াহিদা রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি নার্গিস সুলতানা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং তিন বাহিনীর একটি চৌকশ দল গার্ড অফ অনার প্রদান করে। বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল মালদ্বীপের রাজধানী মালেতে সে দেশের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মইজুর সঙ্গে তার কার্যালয়ে সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাতে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সে দেশ সফর করছেন। বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়গুলোতে যেসব শিক্ষার্থী অংশ নিতে ইচ্ছুক তাদেরকে আগামী বুধবারের মধ্যে স্ব-স্ব কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কমিটির এক নির্দেশনায় বলা হয়, চট্টগ্রাম বোর্ড ব্যতীত অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে গত ১৩ জুলাইয়ের এইচএসসির পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে স্ব-স্ব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে। প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবনের থানচি সদর থেকে তিনটু মুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল বান্দরবনের জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রচণ্ড বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে ভয়াবহ রূপ নিয়েছে ফ্রান্স ও স্পেনের দাবানল। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। দাবানলের কারণে ইতিমধ্যে ফ্রান্স ও স্পেনের ৩ লাখেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের বার্ষিক নৈশ ভোজে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগে ১৬টি বাণিজ্যিক জাহাজ আটকে দেওয়া হয়েছে। খেলার খবর ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচে বাংলাদেশ আজ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। ফুটবল। নতুন করে স্পোর্টস ফুটবলের বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন।
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব, আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্থদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফ এম 90 মেগাহার্স, এফ এম 106 মেগাহার্স এবং এফ এম 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজ.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে. ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন. অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে. জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার. রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ. শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান. এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান. শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা. আগামীকাল 27 জুলাই সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান. এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4:00। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশা কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে. অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে. অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন.

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মনমনুয়া। আজকের শিল্পী সুজন রাজা, উপস্থাপনায় ইউরোমা সাইর জাহান।
1: লোকসঙ্গীত কেবল গানই নয়, এতে রয়েছে মাটির সাথে মিশে থাকা আত্মার সুর এবং প্রতিটি দেশের প্রতিটি প্রজন্মের কিন্তু ঐতিহ্যের ধারক বাহক থেকে শুরু করে সংস্কৃতি সব কিছুর নেপথ্যে অবদান রাখে আমাদের লোকসঙ্গীত। একটা জাতির জীবনবোধ, মূল্যবোধ সব কিছু কিন্তু লোকসঙ্গীতের সাথে, তার মাটির শেকড়ের সাথে জড়িত এবং বাংলার নদ নদী মাঠ খাল বিল সব কিছুর সাথে কিন্তু এই অস্তিত্ব প্রাণের সুরের সাথে মিশে রয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাই। শুরু হয়ে গেল প্রতি মাসের শেষ রবিবারে যেটা আমরা করে থাকি সবসময় মনমনুয়া, আপনাদের জন্য আয়োজন, আপনাদের কথা ভেবেই সেই আয়োজনটি করে থাকা। এবং পুরো আয়োজন জুড়ে সাথে তো রয়েছে আমি ইউরোমা সাইর জাহান, সেই সাথে আমাদের আজকে বাংলাদেশ বেতারের লোকসঙ্গীত শিল্পীদেরকে নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনমনুয়ায় আমন্ত্রিত হয়ে এসেছেন সুজন রাজা। প্রথমে স্বাগত জানাচ্ছি, কেমন রয়েছেন আপনি? ভীষণ ভালো আছি। এই যে আজকে চমৎকার লোকসঙ্গীত সব শুনতে পারবো এবং গল্প আড্ডা তো হবে, এবং সেই সাথে আমাদের দর্শকরা তো রয়েছেন, তারা এত চমৎকার সব শুভেচ্ছা বার্তা আমাদেরকে দিয়ে থাকেন ফেসবুক কমেন্টসে, এবং আমি চেষ্টা করবো আজকে সবার কমেন্টসগুলো পড়বার জন্য
2: ইনশাআল্লাহ।
1: আচ্ছা, আমরা গানে তো যাবো শুরুতে, তবে একটু শুনতে চাচ্ছি যে গানের এত এত ধারা রয়েছে, আপনি লোকসঙ্গীতকে কেন বেছে নিলেন?
2: লোকসঙ্গীতটা হচ্ছে লোকমুখে যে গানগুলো শোনা যায়, এবং লোকসঙ্গীতে মানে অনেক কথা অনেক কিছু বলা যায় খুব সহজেই, আর এটা গ্রহণযোগ্যতা খুব বেশি, এই জন্য লোকসঙ্গীতটা বেছে নিয়েছি।
1: বাহ, একদম মাটির টানে,
2: মাটির টানে,
1: মাটিকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, লোকজ সংস্কৃতিকে ভালোবেসে আমরা আমাদের আজকের আয়োজনে প্রথম গান কোনটি শুনছি?
2: আমার বন্ধুর ব্যবহার।
1: বাহ, শুনে ফেলি।
2: আমার বন্ধুর ব্যবহার মুখে

0: একবারে চিনি ছাড়া চায়ের লিকার, কিন্তু গানটাতে কিন্তু পর্যাপ্ত চিনি ছিল। অনেক ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজনের, এবং সেই সাথে আমি আসলে আমার সশ্রদ্ধ সালাম গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, যারা বাজাচ্ছেন। আমি যেটা সবসময় বলে থাকি যে একটা গান কিন্তু পূর্ণতা পায় শুধুমাত্র তাদের কারণে, এবং তারা এত চমৎকারভাবে সঙ্গত করেছেন। আমি জানি যে নতুন করে তাদের পরিচয় দেবার কিছুই নেই, প্রত্যেকেই বাংলাদেশের ভীষণ স্বনামধন্য মুখ। তারপরে আমি একটু বলে নিচ্ছি আমাদের আজকের আয়োজনে তবলায় আমাদের সাথে রয়েছেন এনামুল হক সাদি, সেই সাথে অক্টোবরে রয়েছেন নতুন বল্লভ বিশ্বাস, ঢোলে রয়েছেন আকাশ আহমেদ কবির, কিবোর্ডে দেবা পাল, সেই সাথে দোতরাতে রঞ্জিত কুমার বৈরাগী, এবং সবশেষে বাঁশি আরিফুর রহমান। এত চমৎকার সবাই সঙ্গত দিয়েছেন, এবং শুরুর গানটা এত দুর্দান্ত হলো আমার মনে হয় যে দর্শক শ্রোতারা ইতিমধ্যে বোধ হয়ে গেছে এবং আমাদের আয়োজনের সাথে যুক্ত রয়েছে। আচ্ছা, আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম গানের শেষ দিকে এসে মনে হয় সুজন রাজা বলে বা এরকম ধরনের কিছু একটা কথা রয়েছে, তার মানে গানটা আপনারই লেখা। আচ্ছা, এমন চমৎকার সব গান আপনি এখন পর্যন্ত কতগুলো গান লেখা হয়েছে?
1: আমি গুনি নাই এখনো, লিখে যাচ্ছি আর কি,
0: অগণিত। আসলে ভালোবাসা থেকে লিখে যাওয়া, সংখ্যাটা কখনো সেভাবে খেয়াল করা হয়নি। শুরু কি করা হয়ে থাকে গানের?
1: সুর অবশ্যই আমি নিজে সুর করি, যেহেতু আমি সুরকার, আমি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সুরকার
0: এবং
1: সঙ্গীত পরিচালনা।
0: আজকে বলতেই হচ্ছে অনুষ্ঠান পূর্ণতা পেল, ধামাকাদার প্যাকেজ, একজন মানুষের মাঝে আসলে লেখা, সুর, কণ্ঠ সবকিছু আমরা পেয়ে যাচ্ছি, একটা কমপ্লিট প্যাকেজ। ভাই, পরবর্তী গানটি শুনতে চাই, কোন গানটি আমরা শুনবো?
1: এটাও আমার লেখা।

0: এত চমৎকার গাইলেন, আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো শিল্পী হয়তো নেই বা হচ্ছে এমন কোনো শ্রোতা নেই যারা এই গানটা আসলে গুনগুন করে গায় না। এতটাই ভাইরাল একটা সং, মানে সবার মুখে মুখে।
1: এটা হচ্ছে আপনাদের সবার দোয়া, কারণ আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছুই হয় না, চেষ্টা করি মাত্র।
0: নিশ্চয়ই, এবং সেই সাথে আপনি শ্রোতাদের মন জয় করেছেন বলেই কিন্তু গানটা এতটা জনপ্রিয়তা পেয়েছে, মানতেই হয়।
1: তা তো অবশ্যই।
0: নিশ্চয়ই। আচ্ছা, একটু জানতে চাইবো সঙ্গীতে কত বছর ধরে করা হচ্ছে এই সঙ্গীত জগতে?
1: সঙ্গীত জগৎ নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার জন্মটাই সঙ্গীত পরিবারে।
0: একদমই তাই, আমি ঠিক এই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছি যে কিভাবে শুরু হলো এই জগতের সাথে পথচার, এই ছোট্ট গল্পটা যদি দর্শক শ্রোতাদের
1: আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গুছিয়ে কথা বলতে পারি না, পারিনি এই জন্য। আমি গান করতে পারি কিন্তু কথা অত গুছিয়ে বলতে পারি না। আমার বড় বোনের জন্য হারমোনিয়াম কেনা হয়েছিল, তো আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম যে কিভাবে উনি গান শিখেন। তো যেহেতু ব্লাডে সঙ্গীত আছে, একটা সময় আমি সারগাম প্র্যাকটিস একা একা গোপনে, যেদিন আমি সারে গামা পা ধা নি সা করলাম, তো আমার বাবা দৌড়ে আসছে যে কে করতেছে। আয়সা দেখলো যে বললো, বোনকে বললো যে আজকে থেকে তোমার গান গাওয়া বন্ধ, শুরু করবে। ওই এইভাবে হয়ে আর কি আরম্ভ করলাম আর কি,
0: সেই থেকে শুরু
1: শুরু।
0: যেহেতু আপনি গান গান সুর দেন এবং সেই সাথে গান লিখেনও, আমি একটা কঠিন প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই তিনটার মাঝে কোনটিতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
1: তিনটাই আমার সন্তান, কোনটা খেলে বাদ দিব?
0: তারপরে যদি প্রায়োরিটি আমি বলি যে কোনটিতে বেশি আপনি এনজয় করেন?
1: কোনটি যখন কারো দখলেই থাকে তখন তার লিখতে ইজি হয়ে যায়, কারণ আমি যখন মাত্রা গুণে গান আমি লিখতে পারি না, কারণ আমি এখনও চেষ্টা করতেছি। আমি কি যে গান লিখবো গান সুর করবো তেমন ক্ষমতা আমার নাই, আমাকে আল্লাহ পাক করে দেয়, মহান আল্লাহর হুকুম, ওই জন্য টুকটাক করি আর কি। তো তিনটি, কোনোটার থেকে কোনোটা কম না,
0: একদম
1: তিনোটাই আমার কাছে সন্তান।
0: সত্যিই তাই, মানে এত প্রাণ থেকে আপনি গান করেন। আমরা শুরুর দুটি গান শুনে ফেলেছি, খুব ভালো লাগছে, তৃতীয় গানটিতে যাব। এবার কোনটি শুনছি?
1: উদ্যানের ঘরে লাগবে যখন।

0: মানে গানটার গভীরতা উপলব্ধি করলে সত্যি শরীরে কাটা দেয়। এত চমৎকার একটা গান, খুব ভালো লাগলো। কিছু বলতে চান এই গানটি নিয়ে?
1: এটা প্রতিটি মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
0: একদম।
1: আমরা যে যাই করি না কেন, যেহেতু মরে যেতে হবে, তাহলে যাই কিছু করবো একটু হিসাব করে করা উচিত।
0: সত্যি তাই, সত্যি তাই।
1: আমি গানের মধ্যে সব গানই একটি মেসেজ দিতে চাই,
0: একদম তাই দেখছি। এবং সেই সাথে কিন্তু আরো দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে আসলে ভক্ত শ্রোতাদের শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে। আমি একটু, আপনি অনুমতি দিলে আমি কয়েকটা কমেন্ট নিয়ে আসছি। প্রথমে দেখতে পাচ্ছি, এস এম মিঠুন আমাদেরকে লিখেছেন, সভাপতি শাপলা শালুক বেতার শ্রোতা সংঘ কুড়িয়া দক্ষিণপাড়া ঘাটের টাঙ্গাল থেকে। তিনি বলছেন যে আমাদের আয়োজনের সাথে তিনি যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। সেই সাথে মোহাম্মদ আনাস বলছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান। জহুরুল ইসলাম জয় বলছেন, জেলা শিক্ষা অফিস রাজশাহী থেকে যুক্ত হয়েছেন তিনি। সেই সাথে আরও দেখতে পাচ্ছি, এস এম মিঠুন বলছেন যে আয়োজনের প্রথম গানটি হৃদয় ছুঁয়ে গেল। বাহ, চমৎকার। এবং আমার, আমারও ঠিক তাই মনের কথা। আমার তো আপনার যে কোনো গানই আসলে বরাবর ভালো লাগে। সেই সাথে দেখতে পাচ্ছি কিন্তু ইসমাইল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, মেহেদী হাসান মামুন, তিনি জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে নিয়মিতভাবে আমাদের শ্রোতা, সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি মোবারক হোসেন, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে মিজানুর রহমান জনি আমাদের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, বলছেন খুব ভালো লাগছে গান। সেই সাথে দেখতে পাচ্ছি নূর আলম কিন্তু আমাদের সালাম দিয়ে বলছেন, বরকতময় হোক আপনার সারাটি দিন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি আশিকুল ইসলাম নাইম আমাদের সাথে যুক্ত রয়েছেন, চকরিয়া কক্সেস বাজার থেকে, অনেক দূরের বন্ধু। বলছেন যে তিনি উপভোগ করছেন আমাদের আজকের লাইভটি। সেই সাথে রয়েছেন মোহাম্মদ জামাল আহমেদ সুবর্ণ, রয়েছেন ফরিদপুর থেকে, এবং তিনি বলছেন যে ভালো লাগছে আমাদের আয়োজন। আমাদের আরেকজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মুখলিসুর রহমান ছোটন দেখতে পাচ্ছি, তিনি পূর্বধলা নেত্রকোনা থেকে বলছেন, চমৎকার লাগছে সব গান। আরও অনেক অনেক কমেন্টস আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, এবং আমরা কিন্তু আবারও গানে ফিরে যাব। তবে গানে যাবার আগে একটু জানতে চাই যে ছোটবেলার এমন কোন স্মৃতি কি রয়েছে যেটা আপনার গানকে প্রভাবিত করে? যেমনটা বলছিলেন যে একা একা হারমোনিয়াম নিয়ে আসলে সারগাম শেখা, সেই থেকে আসলে শুরু, এমন কোন স্মৃতি রয়েছে যেটা আপনি শ্রোতাদের সাথে শেয়ার করতে চান?
1: ছোটবেলার অনেক স্মৃতি আছে, তো সবচেয়ে আমার যেটা মায়ার মানে স্মৃতিটা মধ্যে মধ্যে আমি এখনো দেখবেন যে আমাদের দেশে জীবন্ত কিংবদন্তি দুইজন অনেক আছেন, তো দুজনের মধ্যে একজন হচ্ছেন একটি ধারার প্রবর্তক লোকসঙ্গীতকে, আব্দুল আলিম সাহেব, আব্বাসউদ্দিন আহমেদ, এই দুজন গুণীর পরে এই লোকসঙ্গীতের ধারাকে যিনি চেঞ্জ করেছেন তার নাম হচ্ছেন হাসান মতিউর রহমান। তো সে একজন শিল্পী এই লাইনে এনেছিলেন, একজনের হাত ধরে তো একজন আসে, এটা নিয়ে তার নাম মুজিব পরদেশি, জীবন্ত কিংবদন্তি। সেই মুজিব পরদেশির হারমোনিয়াম ফিঙ্গারিং দেখে, উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আমার মামা, তো ওনার হারমোনিয়াম ফিঙ্গারিং দেখে আমি পাগল হয়ে গেলাম। ঘুমের চোখে একদিন আমি হারমোনিয়াম বাজাচ্ছি, তো হারমোনিয়াম বাজাচ্ছি, আমাদের ঘরটা তখন আস্তর মানে রং দেওয়া হয়নি, শুধু পাকা আর কি। তো ঘুমের চোখে আমি চিৎকার দিয়ে উঠছি, ওই হারমোনিয়াম বাজাইতে যেয়ে দেখি যে আমার হাত এখান দিয়ে হিলে রক্ত বের হচ্ছে। আমি ঘুমের চোখে এমনভাবে বাজাইতেছিলাম যে হাত ছিলে পাকার মধ্যে লেগে আমার রক্ত বের হচ্ছে।
0: আমি ভাবছি একটা মানুষ আসলে গানকে কতটা ভালোবাসলে স্বপ্নের মাঝেও দেখতে পায়।
1: আমি যে ওই যে এখান দিয়ে যে হাত কেটে গেছে সেটা আমার মনেই নেই, তো সঙ্গীতকে ভালোবাসলে যা হয়।
0: খুব মিষ্টি স্মৃতি, ছোটবেলার গল্প শুনলাম। আমরা আবারও গানে যাব ভাই, এখন আমরা কোনটি শুনছি?
1: এখন যে গানটি গাব, গীতি কবি শ্রদ্ধেয় গুরুজি হাসান মতিউর রহমান সাহেবের।
0: বাহ, এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অলরেডি শ্রোতার অনুরোধ করছে যে হাসান মতিউর রহমান সাহেবের কোনো একটি গান আপনার কাছে শুনতে চাই।
1: আমি বলে নেই, আমার অসংখ্য ডুয়েট গান রয়েছে যেগুলো আপনারা শুনতে চাবেন, কিন্তু আমি এখন গাইতে পারবো না, তবু এক লাইন শুধু দিয়ে যাই, না হলে আবার শ্রোতাদের মনে থাকবে, শুধু এক লাইন সাথে। হ্যাঁ,

0: এরকম অসংখ্য গান আছে, ডুয়েট গান, যেগুলো আপনারা শুনতে চাইবেন। আমি নিজে থেকেই একটা শুনালাম, কেন ফেসবুকে অনেকেই জানতে চাবেন যে
1: অলরেডি আমরা কিন্তু একজন বন্ধুর অনুরোধ রেখে ফেলেছি, কারণ তিনি শুনতে চেয়েছেন।
0: সবার ইচ্ছে তো একদিনে হবে না, হ্যাঁ, আমি সময়টা খুব কম, আমি চাচ্ছি গানগুলো বেশি গাওয়ার জন্য।
1: নিশ্চয়ই।

0: লোকসঙ্গীতের অনেক ধারা আছে, কিন্তু বাউল আছে, আমি যদি বলি ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি সারি, এতগুলো ধারার মাঝখানে আসলে একজন শিল্পী হিসেবে আপনি কোনগুলো বেশি গেয়ে থাকেন বা ভালোবাসেন, কোনটা বেশি অর্ন করেন যদি জানতে চাই?
1: লোকসঙ্গীত এমন একটি সঙ্গীত যার থেকে ক্লাসিক্যালের জন্ম হয়েছে।
0: একদম।
1: অনেকে প্রশ্ন করলে বলে না, জানে কিনা আমি জানি না, গুণী যারা আছে অবশ্যই জানেন, আমি তো কিছুই জানি না। যারা আমার অনেক গুণে গুণান্বিত তারা হয়তো বলবেন, আজকে আপনাদের বলি আমি। লোকসঙ্গীতের মধ্যে খুব সহজে বাংলাদেশে দেখবেন যে 68,000 গ্রাম বাংলার এক এক গ্রামের এক এক ভাষা, যেটা পৃথিবীর কোথাও এত বড় ভাণ্ডার নেই। লোকসঙ্গীতের ভাণ্ডার বাংলাদেশের লোকসঙ্গীতের যেই ভাণ্ডার, সবচাইতে বড় ভাণ্ডার হচ্ছে আমরা। আমাদের মানিকগঞ্জের এক সুর, ফরিদপুরের এক সুর, বিক্রমপুরের এক সুর, এক এক জায়গার এক এক সুর। আমরা সম্পদের দিক দিয়ে লোকসঙ্গীতের ভাণ্ডার থেকে আমরা অনেক সমৃদ্ধ। আর আমাকে যেটা বলছেন যে আপনি কোনটা পছন্দ করেন, আমি লোকসঙ্গীতের সবগুলোই ধারা পছন্দ করি। তার মধ্যে বেশি আমাকে যেটা মানে আমাকে যেটা অনুপ্রাণিত করে সেটা হচ্ছে আধ্যাত্মিকবাদ, আধ্যাত্মবাদ, যেটা আধ্যাত্মিকতা,
0: মারফতি
1: মারফতি সুফিবাদ, যেটি
0: সুফিবাদ।
1: যদি মক্কা গেলেই খোদা মিলত,

0: শুধু ভাবছি লাইভেও এত চমৎকার করে গাওয়া যায়, এবং প্রত্যেকজন ইনস্ট্রুমেন্ট আর্টিস্ট যারা রয়েছেন, মানে মনে হচ্ছে যে আমি কোন একটা রেকর্ডেড গান শুনলাম, প্রত্যেকে এত চমৎকার সঙ্গত করেছেন, হ্যাটস অফ, হ্যাটস অফ টু অল।
1: যন্ত্রীরা হচ্ছেন শিল্পীদের প্রাণ,
0: একদম।
1: যন্ত্রী না থাকলে শিল্পীর কোনো মূল্য নেই। যন্ত্রীরা যেভাবে প্রাণ দিয়ে বাজায় একটা গানকে সুন্দর করার জন্য,
0: একদম তাই। আমরা গানে যাব, একটু জানতে চাইবো যে এই যে আধুনিক সময়ে এখন যারা প্রজন্মের যারা রয়েছেন, যারা শ্রোতাবৃন্দ রয়েছেন বা শিল্পী বা যারা রয়েছেন, আধুনিক সময়ে কি লোকসঙ্গীতের জনপ্রিয়তা বাড়ছে আগের থেকে নাকি কমছে?
1: লোকসঙ্গীত সারা জীবন জনপ্রিয়তা বাড়বে, কারণ লোকসঙ্গীত তো লোকমুখের গান, আধুনিক গান হচ্ছে ড্রয়িং রুমের গান। আমি কোনো গানকে ছোট করতেছি না। আধুনিক বলতে কি বোঝায়? আধুনিক যেমন একটা গান আমরা গানে বলতেছি, তুমি এদিকে পল্লিগীতিতে বলতেছে এদিকে বন্ধু তুই কই গেলি রে, আর আধুনিকে বলতেছে বন্ধু তুমি এখন কোথায়, একই জিনিস। আর যেই কথাগুলো লোকমুখে শোনা যায় সেটারই তো গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি।
0: সত্যি তাই, আসলে দেশ কাল বা কোন রকমের সীমাতে কিন্তু ধরা যাচ্ছে না লোকসঙ্গীতকে, এবং যে কোনো সময়ের জন্য সেটা উপযোগ্য। এবং হচ্ছে জনপ্রিয়তা যে যেমনটা বললেন শুরুতে যে কখনোই কমবে না, বরং আরো হচ্ছে দিনকে দিন বাড়বে, চমৎকার। আমি জানতে চাইবো যে আপনি লোকসঙ্গীত করছেন বেশ অনেকখানি বছর ধরে, তো একজন লোকসঙ্গীত শিল্পীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি?
1: কোন বিষয়ে
0: গান গাইতে গিয়ে বা এই ধারাটাকে ধারণ করতে গিয়ে বছরের পর বছর বা দর্শকদের কাছ পর্যন্ত আসলে পৌঁছানো কিনা, সাংগীতিক যে চ্যালেঞ্জেস গুলো থাকে সেই ব্যাপারে একটু
1: জানেন। আপনি যেহেতু জানতে চেয়েছেন, আপনার মাধ্যমে দর্শকদের বলবো, জিনিসটা শুনতে খারাপ হলেও সত্য কথা বলতে হবে। লোকসঙ্গীত যার নাই কোনো গতি সে গায় পল্লীগীতি,
0: এটা কি নিয়ম?
1: নিয়ম বলতে লোকসঙ্গীতের মানে মূল্যায়নটা হলো পৃথিবীর সব দেশে, বাংলাদেশ থেকে যখন শিল্পীরা যায়, কোনো মিনিস্টার যখন যায় বাহিরের দেশে, যে বলে আমার দেশের হাসন লালন, প্রথম বক্তব্যই হয় আরম্ভ লোকসঙ্গীত দিয়ে।
2: এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া। আজকের শিল্পী ছিলেন সুজন রাজা, উপস্থাপনায় ইউরামা শাইর জাহান, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আরিফ বিল্লা, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং মনমোহন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা আক্তার লিপি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে এবং 3 বাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। আইনশৃঙ্খলা রক্ষা অভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 13 আগস্ট দিন ধার্য করেছে আদালত। আজ ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খেলার খবর ফুটবল। নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগে রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আগামীকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকার মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়। This is Bangladesh Weather Dhaka. You are tuning to World Music.

0: জ্যোতিষ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হলো?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। একটি ঘোষণা, মহাশক্তি প্রেরণ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে বেলা 2:15 থেকে বেলা 2:19 মোট 4 মিনিট আমাদের অনুষ্ঠান প্রচার হয়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবার শুনলেন 5 মিশালি গান। প্রথম গানের শিল্পী জিনিয়া জাফরিন লইপা, গানের গীতিকার গৌরীপদ বসু, সুর করেছেন রুহেল খন্দকার।

স্পেশালি গানে দেশের গান শুনলেন জিনিয়ার জাফরিন লিপার কণ্ঠে। এবারে শুনবেন একটি আধুনিক গান মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে। এবারের গানটির গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন বাবু সরকার।

0: এতক্ষণ শুনলেন পাঁচমিশালি গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের তৃতীয় পালায়। এখনকার অনুষ্ঠান উপস্থাপনা রয়েছি আমরা কজন, উম্মিহাবি বাহিনী, সালমা সুলতানা এবং আমি রেজমানুল কবির সুমন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিকী, মোহাম্মদ জাহেদির হোসেন, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি ও মোহাম্মদ আরিফ বিল্লা, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: বাংলাদেশ বেতার।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম

0: রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এ বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণভূতন পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ওমরা মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে প্রায় 1 লাখ শিশু কিশোরের অংশগ্রহণে দেশে বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুনকুড়ি স্পোর্টস 2025-26 প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল 4টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান নতুনকুড়ি স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 40 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার।

0: কৃষি প্রধান বাংলাদেশে কৃষকের চাওয়া বৃষ্টি, নতুন ফসল বুনতে হবে যে।
1: তপ্ত গ্রীষ্মে নেতিয়ে পড়া সবুজ প্রকৃতির চাওয়া বৃষ্টি, নতুন প্রাণের সাড়ায় সাজতে হবে যে।
0: শীর্ণ দেহী নদী নালা জলাশয় চায় বৃষ্টি, নব যৌবনের আনন্দে ভাসতে হবে যে।
1: ঋতু বৈচিত্র্যের এদেশে সবার এত চাওয়ার সেই বর্ষা ঋতুর বৃষ্টিস্নাত শ্রাবণ এখন, আর স্নিগ্ধ এই শ্রাবণ বিকেলে আমরাও ইথার তরঙ্গে আপনাদের সঙ্গী হতে চাই। বেশ কিছুটা সময় জুড়ে আপনাদেরকে কথা আর গানের পরশে প্রাণবন্ত রাখতে চাই, তাই তো উষ্ণ আমন্ত্রণ জানাই এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানের প্রতি রোববারের কথা ও সুরের সম্ভার আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান। এবার পাড়ি জমায় প্রিয় সুরের রাজ্যে, শুরুতেই মোহাম্মদ ইনামুল ইসলামের সাজানো কথা এবং উজ্জ্বল সিনহার সুরে গর্ভবতী মায়ের যত্ন বিষয়ক গান শুনি শাহনাজ রহমান স্বীকৃতি।

0: পরিচিত কারো দেখা হলে যেমনটা জিজ্ঞেস করি, শরীরটা ভালো মন ভালো তো, অর্থাৎ মনের ভালো থাকাটা অনেকটা নির্ভর করে শরীর ভালো থাকার উপর। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই যেন ভালো লাগে না। কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল,
1: তাই শরীর ও মনের সুস্থতার ব্যাপারে সচেতন থাকা চাই, অর্থাৎ শরীর মনের সুস্বাস্থ্য রক্ষা করা খুব জরুরি। বন্ধুরা, সুরে সুরে এবার স্বাস্থ্য কথা শুনব মার্লিন টুকটুকি সাধকের পরিবেশনায়। গানের কথাগুলো সাজিয়েছেন এনামুল ইসলাম, সুর দিয়েছেন এস এম।

0: জীবন তো একটাই, তাই জীবনকে সাজাতে হয়, রাঙাতে হয় এই এক জীবনই। জীবনকে অর্থবহ করে তুলতে চলতে হয় সঠিক পরিকল্পনা মাফিক, সময়ের কাজটি করতে হয় সময় মতো, তবেই জীবনে চাওয়াগুলো পাওয়া হতে থাকে একে একে, সফলতা ধরা দেয় জীবনের পরতে পরতে।
1: আর এর পিছনে বিরাট ভূমিকা রাখে দুর্ভাবনাহীন নির্ঝঞ্ঝাট পারিবারিক জীবন। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যপূর্ণ পরিকল্পিত ছোট পরিবারই কেবল কাঙ্ক্ষিত প্রশান্তির পরিবেশ বজায় থাকে। নিয়ন্ত্রিত জনসংখ্যার পরিকল্পিত পরিবারই শান্তিময় সমাজ, সমৃদ্ধ দেশ গড়ার মূল চাবিকাঠি।
0: তাই দুইয়ের অধিক সন্তান নিয়ে অযথা সংসারের বোঝা বাড়ানো আর নয়। শ্রোতা বন্ধুরা, এবার মোহাম্মদ আহাদ ভাওয়ারি রচিত এবং দীপক কুমার দে সুরারোপিত জনসংখ্যা বিষয়ক গান।

0: শ্রাবণের এই মনোরম বিকেলে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হচ্ছে আমাদের কথা আমাদের গান। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন প্রাসঙ্গিক কথার ফাঁকে ভালো লাগা কিছু গান।
1: এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
0: কবির এই সত্য উচ্চারণে বলে দেয় জগৎ সংসারের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা।
1: নিশ্চয়ই আমাদের সংবিধানেও নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত, কিন্তু বাস্তবে নারীরা যখন নানান ক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় তখন তা ভীষণ কষ্টের ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
0: দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই নারীদের যথাযথ মর্যাদা ও অধিকার সুপ্রতিষ্ঠিত হলেই কেবল এ সমাজ দেশ সত্যিকার অর্থে উন্নত নিরাপদ সুন্দর হতে পারে। এবারে আব্দুল বারী হাওলাদার রচিত নারী অধিকারের গানে কণ্ঠ দিয়েছেন জুলি শারমিন।

0: অর্থকড়ি জীবনের অপরিহার্য অংশ। বলা চলে এছাড়া জীবনযাত্রা অচল, কিন্তু কেবল অর্থকড়ির বিনিময়ে পরিপূর্ণ সুখের দেখা মেলে না। সুখ আসলে মানসিক প্রশান্তির বিষয়। মনে সুখ না থাকলে কোনো কিছুতেই মন টেকে না, জীবনটাই অনর্থক মনে হয়।
1: আর মনে সুখ থাকে তখনই যখন সংসারটা নির্ঝঞ্ঝাট থাকে। সংসারের পরিধি যদি হয় সীমিত, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য থাকে, তবে সবার চাহিদাগুলো পূরণ করা যায় অনায়াসে। প্রশান্তির পরশ লেগে থাকে সবার চোখে মুখে।
0: অন্যদিকে অনিয়ন্ত্রিত বড় পরিবারে নিত্য নতুন অভাব অনটন সুখ শান্তিতে পারে ভাটার টান। তাই তো সংসারে একটি বড় জোর দুটি সন্তান থাকলে পরিকল্পিত ভাবে টেনে ধরা চাই জনসংখ্যার লাগাম। এবারে কাজী দেলোয়ার হোসেনের সুরে সৈয়দ জামানের সাজানো জনসংখ্যার গানের কথামালা কণ্ঠে তুলে নিয়েছেন কাজী শুভ ও চম্পাবনী।

0: প্রাপ্তবয়স্ক নারী পুরুষের চোখের কোণে চিকচিক করে সুখী সমৃদ্ধ সংসার করার স্বপ্ন। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে অর্থাৎ বাল্যবিবাহ হলে সেই সুখের স্বপ্নগুলো অনেক সময় বাস্তবতার মুখ দেখে না। অল্প বয়সে সংসারের বাস্তবতা সামলানো যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি শারীরিক মানসিকভাবে সহজেই তারা ভেঙে পড়ে বলে চুরমার হতে থাকে স্বপ্নময় সুখের ছবিগুলো।
1: অর্থাৎ অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা মোটেও বুদ্ধিমত্তার কাজ নয়, বরং ভীষণ ঝক্কির ও ঝুঁকির। শ্রোতা বন্ধুরা, এবারে শুনব বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গান। গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার উজ্জ্বল সিনহা এবং শিল্পী প্রিয়াঙ্কা গো।

0: আপনারা শুনছেন কথায় গানে সাজানো আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের কথা আমাদের গান, পরিবেশিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, অনুষ্ঠান জুড়ে নানান বিষয়ে সুরের আয়োজন থাকলেও ঘুরে ফিরে জনসংখ্যার প্রসঙ্গই যেন মাথায় ঘুরপাক খায়।
1: সত্যিই তাই, এদেশের অপরিকল্পিত বিপুল জনসংখ্যায় যে হাজারো সমস্যার উৎস। আসন শ্রোতা, আরো একবার কান পাতি জনসংখ্যার গানে। মোহাম্মদ এনামুল ইসলামের রচনায় এবং মল

0: কৈশোরের সময়টা মানব জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি স্পর্শকাতর। বয়স সন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তন সূচিত হয় এবং তারা নিত্য নতুন অনুভূতির সাথে পরিচিত হতে থাকে। অনেকেই এই হঠাৎ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে ঘাবড়ে যায়। লজ্জায় কিংবা ভয়ে তারা স্বাভাবিক জীবনযাত্রা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চায়, যা তাদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশে বাধার সৃষ্টি করে।
1: বয়ঃসন্ধিকালীন এই সংকট কাটিয়ে উঠতে পরিবারের সদস্যদের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অভিভাবকদের সঠিক নির্দেশনা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।

ভয়ানক এক নীরব ঘাতক মাদক। এর নীল ছোবলে পারিবারিক ও সামাজিক জীবন লণ্ডভণ্ড হয়ে যায়। তীরে তীরে ফুরিয়ে আসে প্রাণশক্তি। মাদকের কারণে সম্ভাবনাময় জীবন পরিণত হয় অভিশপ্ত জীবনে। অভিশপ্ত জীবনের এ চোরাবালি থেকে মাদকাসক্তদের বাঁচাতে হবে, গড়তে হবে মাদকের অভিশাপ মুক্ত সুস্থ সুন্দর সমাজ। তাই প্রচণ্ড ঘৃণা থাকুক মাদকের প্রতি, মাদকাসক্তের প্রতি নয়, বরং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন মায়া মমতা আর সহানুভূতি, প্রয়োজন যথাযথ চিকিৎসা ও নিবিড় যত্ন পরিচর্যা। বন্ধুরা, এবারের গানটির শিল্পী বশিরুজ্জামান সাব্বির ও রন্টি দাস, গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুরকার উজ্জ্বল সিনহা।

জীবন তো একটাই, তাই জীবনকে অর্থবহ করে তুলতে চলতে হয় সঠিক পরিকল্পনা অনুযায়ী, সময়ের কাজটি করতে হয় সময় মতো, তবেই জীবনের চাওয়াগুলো পাওয়া হতে থাকে একে একে, সফলতা ধরা দেয় জীবনের পরতে পরতে। আর এর পেছনে বিরাট ভূমিকা রাখে দুর্ভাবনাহীন নির্ঝঞ্ঝাট পারিবারিক জীবন, আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রিত জনসংখ্যার পরিকল্পিত পরিবারেই কেবল কাঙ্ক্ষিত প্রশান্তির পরিবেশ বজায় থাকে। বলাই বাহুল্য, জন্ম নিয়ন্ত্রণই হল জনসংখ্যা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পথ। আসুন বন্ধুরা, এবার জন্ম নিয়ন্ত্রণের গান শুনি। মোহাম্মদ আহাদ ভাওয়ালের সাজানো কথামালা কণ্ঠে তুলে নিয়েছেন শিল্পী

0: সুপ্রিয় শ্রোতা, চিঠি লিখুন এই ঠিকানায়, আমাদের কথা আমাদের গান, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরবাংলানগর, ঢাকা 1207। আমাদের ইমেল আইডি akagphnc@gmail.com।
1: বিদায়বেলার উদাত্ত আহ্বান, আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি সবার নিরাপদ থাকার স্বার্থেই।
2: আর হ্যাঁ, ডেঙ্গু প্রতিরোধেও সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে বাইরে ও আশেপাশে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন। পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
1: আজ রাত 8:10 আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে সবার নিরাপদ জীবন কামনায় বিদায় নিচ্ছি। আমি জান্নাতুন নাইম,
2: আমিনুল ইসলাম মঞ্জু,
1: অনুষ্ঠান গ্রন্থনায় আমিনুল ইসলাম মঞ্জু,
2: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
0: ইশুগুড়ি ছোট পরিবার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
3: ইশুগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল।

বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় রয়েছে ভক্তিমূলক গান, শিল্পী ইসমতারা পারভিন ইভা, গীতিকার মনিজা খানম, সুরকার লোকমান হাকিম।

0: বাংলা।
1: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, সমবেত কণ্ঠে এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটির গীতিকার মোহাম্মদ মামুনাল ফরিদ, সুরকার বিশ্বজিৎ সরকার।

প্রিয় শ্রোতা, শুনছিলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনেন শুনেন দেশবাসী, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন সংবাদ, প্রথমে ইংরেজি সংবাদ, পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Bitar. The news read by Oshojo Khairul Oishi. Prime Minister Tariq Rahman has stressed the need for merit-based promotion in the Bangladesh Army, rising above personal preferences or political consideration, to build a modern and professional force. He put the emphasis at the inaugural ceremony of the Army Headquarters Selection Board 2026 at the Dhaka Cantonment today. The Prime Minister said the highest importance should be given to merit, professional competence, integrity, moral character, leadership qualities and discipline in promotions. Lauding the role of the Bangladesh Army in safeguarding the country's independence and sovereignty, the Prime Minister said, alongside national security, the Army has been making significant contributions to maintaining internal law and order, disaster response and providing assistance to the civil administration. Tariq Rahman thanked the Chief of Army Staff and all members of the force for their contributions to the end. Acting President Major Retired Hafizuddin Ahmed Bir Bikram paid the homage to the martyrs of the Great Liberation War by placing a wreath at the National Memorial in Savar. He laid the wreath and observed a minute of solemn silence in memory of the martyrs who laid down their lives for the country's independence. Following the tribute, a guard of honor was presented by members of the Bangladesh Army, Bangladesh Navy, and Bangladesh Air Force. The acting president later signed the visitor's book, paying deep tribute to the Liberation War martyrs. The acting president also planted a sapling on the National Memorial premises. Later, the acting president paid the homage at the graves of Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaida Zia at the Ziauddin in the capital. He offered Fatiha and Munajat, seeking the eternal peace of the departed souls of Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaida Zia. Information and Broadcasting Minister Zahiruddin Shapon has said the FIFA World Cup 2026 was successfully broadcast without spending any money from the government revenue. He made the remarks at the FIFA World Cup 2026 broadcast and Thanksgiving event held at the Press Information Department Conference Room in the capital today. The Information and Broadcasting Minister credited the zero revenue expenditure to the strategic guidance, honesty and visionary leadership of the Prime Minister Tariq Rahman. The Information and Broadcasting Minister expressed his gratitude to Prime Minister Tariq Rahman for the successful completion of the broadcast program. He added, the incumbent government is actively working to transform sports from a hobby into a respectable profession. Home Minister Salahuddin Ahmed has reaffirmed the government's commitment to enforcing a strict reward and punishment policy to transform the country's law enforcement agencies into people-friendly and service-oriented institutions in the line with the aspirations of the people following the July mass uprising. He made the remarks while addressing a ceremony as the chief guest at the Home Ministry's conference room today. A total of 9 police personnel received awards for 2 separate acts of bravery and commendable services. The primary registration for Hajj 2027 will begin on July 27 next. The registration process will continue until September 24 this year. A press release informed this today. The first edition of the large sports festival Notun Kuri Sports 2025-26, organized with the spontaneous participation of over 1 lakh of children and adolescents across the country, is going successfully to conclude. A colorful closing and award ceremony of the competition will be held tomorrow at 4 p.m. at the Bangladesh Army Stadium in Dhaka. Prime Minister Tariq Rahman is scheduled to present in the Notun Kuri Sports Festival. A handout said this today. The journey of Notun Kuri Sports program started simultaneously nationwide from the Sylhet District Stadium on May 2, 2026. Dhaka Meteorological Office says a well-marked low over Northwest Bay and adjoining Odisha West Bengal coasts intensified into a monsoon depression and now lies over the same area at noon today, about 425 km west-southwest of Chattogram, 415 km west of Cox's Bazar, 245 km west-southwest of Mongla, and 265 km west-southwest of Paira. It is likely to move north-westwards and intensify further under its influence. Squally, weather may affect the maritime ports, North Bay, and adjoining coastal areas of Bangladesh maximum. Sustained wind speed within 44 kilometers of the depression center is about 40 kilometers per hour, rising to 50 kilometers per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla, and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come closer to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Kumila, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Purchi, Sirajum Munira. বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। চীন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গিন পিওর হাউসওয়্যার কোম্পানি লিমিটেড বেবজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় বেবজা কমপ্লেক্সে এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি 30.47 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশ্বায়িত বহনযোগ্য কাঠামো। এছাড়া প্রতিষ্ঠানটিতে ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টুন এবং পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এ প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত ছিল 33টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসএক্স 19 পয়েন্ট কমে অবস্থান করছে 5,784 পয়েন্টে। ডিএসইতে আজ 780 কোটি 63 লাখ টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 938 কোটি 88 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.85 টাকা, ক্রয় 122.85 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.72 টাকা, ক্রয় 163.62 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.22 টাকা, ক্রয় 32.56 টাকা, নিহান বিক্রয় 33.89 টাকা, ক্রয় 33.28 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.45 টাকা, ক্রয় 397.06 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.48 টাকা, ক্রয় 94.67 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.45 টাকা, ক্রয় 29.86 টাকা এবং থাইবাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরের ও কাছের বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। দূরের বন্ধুরা, আমি অশ্রুজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। স্টুডিওতে এ মুহূর্তে আমার সাথে আছে দুজন শিক্ষার্থী বন্ধু, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
1: আমি রুয়ান রশিদ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
2: আমি মাসুদুল নূর, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
0: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে আসো, আজ দেরি না করে আমরা আমাদের মূল পাঠে চলে আসি। আজ আমরা কবিতা পড়ি, কি বলো, নাকি গদ্য দিয়ে শুরু করবো?
3: কবিতা,
0: কবিতাই পড়ি। কবিতা খুব পছন্দ রুয়ানের, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যে বইয়ের প্রথম দিকে যে কবিতাগুলো আছে, এর মধ্যে একটি কবিতা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। রুয়ান, তুমি কি জানো যে বঙ্গভূমি মানে কি? বঙ্গ শব্দের অর্থ কি?
1: বাংলা।
0: বাংলা। আর ভূমি মানে কি?
2: ভূমি, মাটি, দেশ।
0: দেশ। তাহলে বঙ্গভূমি বলতে কাকে বোঝানো হয়েছে? বাংলাদেশকে। তো বঙ্গভূমির প্রতি মানে বাংলাদেশের প্রতি কবিতাটার নাম। তাহলে নিশ্চয় কি বোঝা যাচ্ছে যে কবিতাটার মধ্যে বাংলাদেশকে কেন্দ্র করে কবি হয়তো কোনো কিছু বলতে চাচ্ছেন, অর্থাৎ বঙ্গভূমিকে, বাংলার মাটিকে কেন্দ্র করে কোনো কিছু বলতে চাচ্ছেন, তাই তো? তার আগে আমরা জানবো যে মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন। রোহন, তুমি কি জানো? যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। কত সালে জন্মগ্রহণ করেন? 1824 সালে। আর মৃত্যুবরণ করেন 1873 সালে। উনার নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে ছিল মধুসূদন দত্ত, যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন উনার নামের পাশে কি যুক্ত হয়েছে? মাইকেল শব্দটি যুক্ত হয়েছে। বাংলা সাহিত্যের উনি বেশ কিছু নতুন কিছু আবিষ্কার করেছেন, যেরকম অমিত্রাক্ষর ছন্দ। কবিতা পড়তে গেলে ছন্দ লাগে, মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দ আবিষ্কার করেছেন। বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য তিনি রচনা করেছেন। আবার বাংলা ভাষায় প্রথম সনেট, যেটাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা, সেই চতুর্দশপদী কবিতাও কিন্তু তিনি রচনা করেছেন। তা আমরা আজকে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমিকে কেন্দ্র করে কি বলেছেন সেটা আমরা তোমরা বলবো। তার আগে তোমাদেরকে একটু বলি যে উনার ছোট সময়ের একটি গল্প আছে, কিরকম শুনবে? গল্পটি হলো এরকম, উনার ইংরেজি ভাষার প্রতি উনার অনেক গভীর অনুরাগ ছিল, ভালোবাসা ছিল। তো উনি এরকম, আমরা যখন আমাদের টিচারদের কাছে পড়েছি তখন শুনেছি উনি যখন স্নান করতে যেতেন, গোসল করতে যেতেন, তখন উনার মা নাকি আটটা হাঁড়িতে ভাত বসাতো। যে হাঁড়ির ভাত ভালো ফুটত সেই হাঁড়ি থেকে উনাকে খাবার দিত। কিন্তু যখন তিনি বিদেশে চলে গেলেন ইংরেজি ভাষায় কাব্য সাহিত্য রচনা করার জন্য, যখন তিনি ফ্রান্সে চলে গেলেন, বিদেশে চলে গেলেন, উনার ইংরেজি সাহিত্য উনি যেরকম প্রসার, এরকম প্রসার যেহেতু হয়নি, পরবর্তী সময় এমনও সময় কেটেছে উনার অনেক কষ্টে দিনাতিপাত হয়েছে। পরবর্তীতে আবার তিনি দেশে আসেন, তারপর আবার কাব্য সাহিত্যে মনোযোগ প্রকাশ করেন, তাই তো? তো মাইকেল মধুসূদন দত্ত বিদেশ থাকাকালীন বঙ্গভূমিকে কেন্দ্র করে প্রথমেই বলেছে, দেখো, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকনদে। বলেছে রেখো মা দাসের মনে, রেখো মা আমাকে মনে রেখো, দাসের মনে আমি তোমার দাস। এ আমি কে? রোয়ান, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত দেশমাতাকে বলছে যে রেখুমা দাসেরে মনে এ মিনতি করি পদে। পদে শব্দের অর্থ কি? পা, চরণে, তোমার চরণে আমার মিনতি, তুমি আমাকে মনে রেখো। সাধিতে মনের সাধ, সাধিতে মানে কি? সাধ মানে কি? ইচ্ছা। আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাদ, পরমাদ শব্দের অর্থ হলো ভুল ভ্রান্তি। দূরের বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্ত কি বলছেন? যে দেশমাতাকে বলছেন যে দেশমাতা তুমি আমাকে মনে রেখো, আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, মধুহীন করো না কো তব মন কোকনদে। মধুহীন করো, মধু কোথায় থাকে? মধু কোথায় কোথায় থাকে? ফুলে থাকে না মধু? তো কোকনদ হলো লাল পদ্ম, তো লাল পদ্মর সাথে মধুর, মধু যেরকম থাকে, অর্থাৎ একটা থেকে আরেকটা যেরকম পৃথক করা যায় না, তোমার মনের কোকনদ থেকে আমাকে আলাদা করো না। কতটা মানে গভীর ভাবে দেশমাতাকে স্মরণ করেছেন প্রবাসে, বিদেশে। প্রবাসে মানে কি? বিদেশে, দৈবের বসে, মানে হঠাৎ করে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। বলছে প্রবাসে হঠাৎ করে যদি জীব তারা খসে পড়ে, জীব তারা যে আকাশের তারা সেটা কিন্তু না, অর্থাৎ কবি বলছেন যে এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, অর্থাৎ আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে আমার কোনো খ্যাত থাকবে না। খ্যাত শব্দের অর্থ কি? মাসুদুল, খ্যাত মানে দুঃখ। কবি কেন বলেছেন আমার কোনো দুঃখ থাকবে না? দেশমাতাকে বলেছেন যে বিদেশে যদি, প্রবাসে যদি জীব তারা খসে পড়ে, অর্থাৎ আমার প্রাণ যদি চলেও যায় তাও আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। কেন? কারণ তুমি যদি আমাকে বলো মনে রাখো,
2: মনে রাখো।
0: তুমি কি বুঝতে পেরেছো রোয়ান? যতটুকু পড়েছি এতটুকু বলো তো একটু, কবিতাটা পড়ো এখান থেকে।
1: রেখোমা দাসের মনে এ মিনতি করি পদে।
0: মানে কি রেখোমা দাসের মনে? দেশমাতা কি বলছে? মনে রাখতে। কেন মনে রাখতে বলছে? যে আমি বিদেশে আছি, তুমি যদি আমাকে মনে রাখো তাহলে বিদেশে আমি থাকলেও, আমি যদি মারাও যাই আমার কোনো কি থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। মাসুদুল পর তো চললেন,
2: সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ।
0: সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মানে কি?
2: মানে যদি মনের স্বাদ পূরণ করতে, মানে মনের ইচ্ছা পূরণ করতে যদি কোনো ভুল ভ্রান্তি ঘটে থাকে তাহলে তুমি আমাকে ভুলে যেও না।
0: খুবই ভালো বলেছি কিন্তু রুয়ান, তুমি কি বুঝতে পেরেছো? এরপরে বলেছে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। জন্মিলে মরিতে হবে, এটা একটা দার্শনিক সত্য। তো জন্মালে কি হয়? মরতে হয়। অমরকে কোথা কবে? কেউ কি পৃথিবীতে কখনো অমর? পৃথিবী কেউ কখনো অমর হয়ে আছে? কেউ কখনো অমর হয়ে থাকে না। কিন্তু বলেছে, কিন্তু চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। চিরস্থির কবিনীর, নীর শব্দের অর্থ কি? জল। আমি চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। জীবন নদ মানে কি? যে এই সমগ্র জীবনে কোনো কিছুই কি নয়, চিরস্থির নয়। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, বলছে আমিও তো অমর হব না, কিন্তু তুমি যদি আমাকে মনে রাখো তাহলে সমনে, সমনে মানে হলো মৃত্যুর দেবতা, আমি মৃত্যুর দেবকেও তো ভয় পাই না। মাসুদ তুমি বুঝতে পারছো? কি বুঝছো বলো তো, যতটুকু পড়িয়েছি এখান থেকে বলো।
2: স্যার এখানে আমি বুঝতে পেরেছি যে দেশমাতার কাছে
0: কবি মিনতি করেছেন
2: যে তাকে স্মরণ রাখতে, দেশমাতা যদি তাকে স্মরণ রাখে তাহলে কোনো দুঃখ বিপদ বা
0: মৃত্যু তিনি ভয় পান না,
2: কেউ তিনি ভয় পান না।
0: রুয়ান কি তুমি বুঝতে পারছো? কি বুঝতে পারছো বলো তো?
1: যদি দেশমাতা তাকে মনে রাখে তাহলে তার কোনো দুঃখ, কোনো বেদনা কিছুই থাকবে না,
0: কিছুই থাকবে না, এমনকি তিনি মৃত্যুকে ভয় পাবেন না,
1: মৃত্যুর দেবতাকেও
0: ভয় পাবেন না। খুবই কতটা মানে দেশমাতার প্রতি তার কতটা কি বলো কর্মই তো পৃথিবীতে তাকে অমর করে রেখেছে, তাই না? তাহলে বলেছে যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, আমি তুমি যদি আমাকে মনে রাখো আমি মৃত্যুকে ভয় পাই না। মাইকেল মধুসূদন দত্ত যে তার কর্ম করে গিয়েছেন, সেই কর্মের মধ্য দিয়েই তো তিনি আমাদের মাঝে আছেন, তাই না? মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মানে কি? মৌমাছি। বলছে মৌমাছি গলবে না ও পড়িলে অমৃত হ্রদে, পড়লে মৌমাছি গলবে না, অর্থাৎ তোমার সান্নিধ্যে যে থাকবে সে কখনোই হারিয়ে যাবে না, সেই ধন্য নরকুলে। নরকুলে মানে কি? নর শব্দের অর্থ কি রুয়ান বলো?
2: পুরুষ।
0: নর মানে মানুষ, নরকুলে মানে মানুষকুলে। এই সেই ধন্য, সেই ব্যক্তি ধন্য মানুষকুলে, লোকে যারে নাহি ভুলে, সেই মানুষই পৃথিবীতে ধন্য, যে মানুষ যে মানুষকে কখনো ভুলে না। বলতো কি বলেছে রুয়ান?
1: যে মানুষকে মনে রাখে তারা কখনোই ভুলে যায় না।
0: যে মানুষকে মনে রাখে তারা ধন্য, লোকে যারে নাই বলে। কোনো মানুষকে যদি কোনো মানুষ না ভুলে তাহলে সেই মানুষই পৃথিবীতে ধন্য। তখন কবি বলেছে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনের মন্দিরে সদা মানে মনের মন্দিরে যাদেরকে সবসময় মনে রেখেছে সেই মানুষই পৃথিবীতে ধন্য। বলছে যে যদি কোনো মানুষের মনের মধ্যে রাখা যায় কাউকে তাহলে সেই মানুষ ধন্য। কিন্তু কোন গুণ আছে? যাচি বোঝে তব কাছে। কিন্তু কবি বলছেন দেশমাতা আমার কি কোনো গুণ আছে যা আমি বলবো যে তুমি আমাকে মনে রেখো? আমার তো কোনো গুণ নেই। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। বলছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে, তুমি তো শ্যামল জন্মভূমির সৃষ্টি, তাহলে তুমি যদি দয়া করে ভুল দোষ গুণ ধরে, আমার যা কিছু ভুল আছে, যা কিছু দোষ আছে, যা কিছু গুণ আছে, সবকিছু বিবেচনা করে, তুমি যদি অমর করিয়া বর দেহ দাসে সুবর দে, তুমি আমাকে আশীর্বাদ করতে পারো না অমর বর দেওয়ার জন্য? ফুটি যেন স্মৃতি জ্বলে, তোমার স্মৃতিতে যেন আমি কি ফুটে থাকতে পারি মানসে মা যথা ফলে, মধুময় তাম্রস কি বসন্ত কি শরতে। অর্থাৎ তাম্রস মানে হচ্ছে পদ্মফুল, পদ্মফুল শরৎকালেই ফুটুক আর বসন্তকালেই ফুটুক, আমি যেন তোমার চরণে পদ্ম ফুলের মতো সবসময় ফুটে থাকতে পারি। বুঝতে পেরেছ? তো দেশমাতার কাছে যে কবি যে বারবার মিনতি করেছেন, কি মিনতি?
2: দেশমাতা যেন তাকে ভুলে না যায় সবসময়।
0: দেশমাতা যেন ভুলে না যায় একটা বলেছ, এবার রোয়ান বলো আরেকটা। একটা বলেছি দেশমাতা যেন ভুলে না যায়, রোয়ান আরেকটা বলো। মাইকেল মধুসূদন দত্ত দেশমাতাকে কি বলেছেন?
1: দেশমাতার প্রতি গভীর
0: ভালোবাসা প্রকাশ পেয়েছেন। আবার দেশমাতা আর কি মিনতি করেছেন?
2: দেশমাতা মাতা যেন তাকে
0: মনে রাখে,
2: মনে রাখে, অমর
0: অমর বর দেয়। তুমি বলো আর কি বলেছেন দেশমাতাকে?
1: দেশমাতা যেন ওকে ভুলে না যায়,
0: ভুলে না যায়।
1: যদি না ভুলে যায় তাহলে সে মৃত্যুর দেবতাকেও ভয় পাবে না,
0: ভয় পাবে না। খুবই চমৎকার এই যে বারবার দেশমাতাকে যে তিনি বলেছেন, তুমি আমাকে মনে রেখো, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে অমর বর দাও, এগুলি হলো দেশের প্রতি তার কি গভীর ভালোবাসার প্রকাশ। দূরের বন্ধুরা, এই যে কবিতাটি তোমরা হয়তো সবটা কবিতা আমি আবার করে পড়বো, তার আগে আমি রুয়ানের কাছ থেকে প্রথম যে স্তবকের অংশটুকু আমি একটু পড়বো এবং ব্যাখ্যা শুনবো। রুয়ান প্রথম অংশটুকু পড়ো এবং ব্যাখ্যা করে, স্যার যেরকম বলেছি তুমি এরকম ব্যাখ্যা করে বলো।
1: রেখো মা দাসরে মনে,
0: দাসরে
1: দাসরে মনে এ মিনতি করে পদে,
0: এ মিনতি করে পদে। মানে কি?
1: মানে মাতা যেন ওকে না ভুলে যায়।
0: কোন মাতা? দেশমাতা। দেশমাতা মানে কি? আমাদের যে আমরা আমাদের এই দেশ হয়েছে আমাদের মা, তো দেশমাতাকে কবি বলেছেন যে রেখো মা দাসের মনে। দাস মানে কি? যে আমি তোমার দাস, আমি তোমার সন্তান, তুমি আমাকে মনে রেখো, তোমার চরণে আমার মিনতি। এরপরের লাইন বলো,
1: সাধিতে মনে স্বাদ ঘটে যদি পরমা।
0: এর ব্যাখ্যা কি? সাধিতে মনে স্বাদ মানে কি?
1: ইচ্ছা,
0: আমার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার যদি কোনো পরমাদ মানে কি? ভুলভ্রান্তি। আমার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার যদি কোনো
1: ভুলভ্রান্তি থাকে,
0: ভুলভ্রান্তি থাকে তখন কি করবো? মধুহীন বলো,
1: মধুহীন
0: করো না গো,
1: তব মন
0: কোকোনো দে, তোমার মনের কোকোনোর থেকে আমাকে আলাদা করো না। কথাটা বুঝতে পেরেছ? অর্থাৎ তুমি তোমার মন থেকে আমাকে আলাদা করো না। মাসুদুল তুমি কি বুঝছো বাবা?
2: জি স্যার।
0: বুঝতে পারছো? পরের অংশটা তুমি যদি একটু বলো।
2: প্রবাসে দুই বের বসে,
0: প্রবাসে, প্রবাসে মানে কি?
2: বিদেশ।
0: দুই বের বসে মানে?
2: দুই বের বসে মানে
0: হঠাৎ করে,
2: হঠাৎ করে। জীব তারা যদি খসে,
0: জীব তারা যদি খসে,
2: অর্থাৎ যদি মারা যায়, অর্থাৎ যদি
0: কবি, জীব তারা মানে জীবের তারা মানে কি? মানে প্রাণ,
2: প্রাণ,
0: আকাশের যে তারা সেই তারা হবে
2: না,
0: জীব তারা হবে। জীব তারা মানে কি? তার প্রাণ। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে পড়ে, অর্থাৎ আমার দেহটা যদি আকাশ হয় আর আত্মাটা যদি আমার তারা হয়, আমার আত্মাটা, আত্মাটা যদি এই দেহ থেকে চলে যায়, তাহলে আমার কোনো কি থাকবে না? নাহি খেতা হয়, অর্থাৎ আমার কোনো দুঃখ থাকবে না। বলো,
1: দুঃখ থাকবে
0: কেন? দুঃখ থাকবে না,
1: আমার দেশমাতা আমাকে মনে
0: রাখলে। যেরকম আমরা আজকে কবিতা পড়ছি, দেশমাতা আমাদেরকে মনে রেখেছে, কবিকে মনে রেখেছে, কবি আমাদের মাঝে কি অমর হয়ে আছেন, তাই তো? এরপরের অংশটা বলো,
2: এই দেশ
0: জন্মিলে,
2: জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে।
0: এখন এই লাইন দুইটার যদি ব্যাখ্যা আসে কি লিখবা?
2: এখানে
0: জন্মিলে মরিতে হবে মানে এটা
2: সবাইকে, সবাইকে
0: দার্শনিক সত্য। কি সত্য এটা?
2: দার্শনিক সত্য
0: যে পৃথিবীতে কেউ কখনো অমর নয়, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, কেউ কখনো অমর নয়। চিরস্থির কবে নির, চিরস্থির কবে নির, হাইরে জীবন নদে। এই জীবনে কোনো কিছু কি চিরস্থায়ী?
2: না,
0: চিরস্থায়ী নয়। কিন্তু রোয়ান বলো এর পরের লাইনটা, কিন্তু যদি রাখো মনে, রাখো মনে
1: মার ডোরি সমনে।
0: বলো, কিন্তু যদি,
1: যদি দেশমাতা আমাদেরকে মনে রাখে, আমি মৃত্যুর দৈত্যকে ভয় পাবো না,
0: দেবতাকেও আমি ভয় পাবো না। কথাটা বুঝতে পেরেছ? মৃত্যুর দেবতাকেও আমি
1: ভয় পাবো না,
0: ভয় পাবো না। কেন আমি মৃত্যুর দেবতাকে ভয় পাবো না?
1: দেশমাতা আমাকে মনে রেখে,
0: মনে মনে রাখলে আমি মৃত্যুর দেবতাকে ভয় পাবো না। বুঝতে পেরেছ? এরপরে তুমি বলো, মাসুদুল বলো,
2: মক্ষিকাও গলে না গো
0: পড়িলে। মক্ষিকাও গলে, মক্ষিকা মানে কি?
2: মৌমাছি,
0: মৌমাছি। তো মৌমাছি, মাছি গলে যায়, কিন্তু বলছে পড়িলে অমৃত হ্রদে।
2: অমৃত মানে অমৃত জীবন,
0: আমরা বলি না যে অমৃতের মতো লাগছে, ভালোবাসার মধ্যে, এই অমৃত ভালোবাসার মধ্যে যদি মক্ষিকাও পড়ে, এটা গলবে না, মা আমাদেরকে উদ্ধার করবে। দেশমাতা সেই ধন্য নরকুলে, পৃথিবীতে সেই মানুষই ধন্য নরকুলে। নরকুল অর্থ কি? নর শব্দের অর্থ মানুষের কুলে। মানুষ কুল মানে কি? বংশ। বলো, কুল মানে
2: বংশ।
0: এই মানুষের বংশে সেই মানুষই ধন্য লোকে যারে নাহি ভুলে, বলো
1: এই পৃথিবীতে সেই মানুষই ধন্য যাকে কেউ ভুলে না,
0: যাকে কেউ ভুলে না। এরপর মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মনের মন্দিরে সবসময় মনে রেখেছে, মনের মন্দিরে রেখেছে মনে। তুমি যেমন ধরো তো এরকম মানুষ আছে না পৃথিবীতে, তোমাদের মা আছে, বাবা আছে, তোমাদের অন্য কোনো মানুষজন থাকতে পারে যে মনের মধ্যে সবসময় আছে। আমার বাবা, আমার মা আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে যেরকম সবসময় থাকে, আমার সন্তান যেমন আমার হৃদয়ের মধ্যে থাকে, ঠিক সেরকম তোমাদের মনের মধ্যে তো তোমাদের মা বাবা থাকেন। তাহলে দেশমাতাকে বলেছে যে দেশমাতা, তুমি যদি, তুমি আমার মা, আমি তোমার সন্তান, তুমি যদি আমাকে মনে রাখো মনের মন্দিরে সদা সেবে সর্বজন। আবার বলেছে কিন্তু কোন গুণ আছে, যাচিব যে তব কাছে। কত চমৎকার করে বলছে দেশমাতাকে, তাই না? বলছে আমার কি কোনো গুণ আছে যে আমি তোমাকে বলবো আমাকে এই গুণের জন্য আমাকে মনে রাখো? খুব সুন্দর করে বলছে না, কি বলছে বলো তো রোহান, বলো।
1: বলছে যে আমার কি এমন কোন গুণ আছে যে আমি আপনাকে বলতে পারবো যে আমাকে মনে রাখতে?
0: দেশমাতাকে বলছে, তাই না? তোমার কোনো গুণ নেই রোহান, তোমার তো অনেক গুণ আছে, তুমি সুন্দর করে কথা বলতে পারছো, আজকের অনুষ্ঠানে আসতে পারছো, তাই তো? হ্যাঁ, তাহলে দেশমাতাকে বলেছে, কবি বলেছেন দেশমাতাকে, কি বলেছেন
1: কবি বলেছেন দেশমাতাকে,
0: যে আমার কোনো গুণ নেই, আমি যে তোমার কাছে বলবো এই গুণের জন্য আমাকে মনে রাখো। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তুমি এই শ্যামল জন্মভূমির মা, তাহলে তাহলে আমাকেও তো তুমি অমর হওয়ার জন্য আশীর্বাদ করতে পারো। তবে যদি দয়া করে ভুল দোষ গুণ ধরে, অমর করিয়া বর দেহ দাসে সুবরতে, সুবর, সুবর মানে কি আশীর্বাদ, তুমি আমাকে যদি আমার যে ভুল ত্রুটি আছে সে ভুল ত্রুটি গুণগুলো সবকিছু দেখে তুমি যদি আমাকে অমর বর দাও, এই দাসকে এই সন্তানকে আশীর্বাদ করো, ফুটি যেন স্মৃতি জলে, তোমার স্মৃতিতে যেন আমি ফুটে থাকতে পারি, মানসে মা যথা ফলে মধুময় তাম্রস, মানসে মা যথা ফলে, মানস মানে কি মন, মধুময় তাম্রস, তাম্রস মানে পদ্ম, পদ্ম বসন্তই ফুটুক আর শরৎকালই ফুটুক, আমি যেন তোমার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকতে পারি সব সময়, বসন্ত না শরৎও না, সব সময় যেন আমি তোমার হৃদয়ে ফুটে থাকতে পারি, সেই আশীর্বাদটুকু সেই বরটুকু আমাকে তুমি দাও। কত চমৎকার করে দেশমাতাকে প্রণতি জানিয়েছেন, তাই না? কি বলো, এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীদের, শিক্ষার্থীর

0: তত ভালো মানুষের তালিকার মধ্যে তোমার নাম চলে আসবে। তো আশা করি দূরেরও কাছের বন্ধুরা আজকের আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছো। শুধু অনুষ্ঠানের আলোচনা শুনলেই হবে না, বাসায় পাঠ্য বইটি আজকে যেভাবে পড়িয়েছে ঠিক সেইভাবে নিজে নিজে ভালোভাবে যখন পড়বে এবং অনুশীলন করবে তখন তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না। তোমরা ক্লাস 8 এ উঠেছ, সুতরাং এখন থেকে যদি বুঝে পড়ো, একটু একটু করে বুঝে পড়ো, তাহলে দেখা যাবে পুরোটা বই যখন সিলেবাসে থাকবে বৃত্তি পরীক্ষার জন্য তখন তোমাদের কাছে আর কোনো কিছুই কঠিন বলে মনে হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা থাকলো।
1: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটি সতর্ক বার্তা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর এক বিজ্ঞপ্তিতে সকলের সদয় অবগতির জন্য জানানো হয়েছে যে কতিপয় অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি বা স্পিডিং ফাইন বকেয়া রয়েছে, দ্রুত পরিশোধ করুন বা আপনার বকেয়া জরিমানা আছে, এ ধরনের বার্তা মোবাইলে প্রেরণ করছে এবং এই বার্তা মেসেজের সাথে bsbrtcar-bdpay.sps বা bsbrtcar-govvd.online বা bsbrtn-gov.cc বা bsbrtcar-payvd.icu বা bsbrtn-gov.cc বা bsp.brta@gov.top বা bsp.brta.vu/bd বা bsp.brtas.vu/bd বা bsp.brtai-gov.cc বা bsa.pqzc.lat বা bsp.brtas.cft এবং বা অন্য কোনো লিংক প্রেরণ করছে যা বিআরটি এর সার্ভিস পোর্টাল বিএসপি এর আদলে প্রস্তুত করা হলেও এসব জাল পোর্টাল বা ওয়েবসাইটের সাথে বিআরটি এর সার্ভিস পোর্টালের প্রকৃত লিংক bsp.brta.gov.bd বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম। বিজ্ঞপ্তিতে এই ধরনের মোবাইল মেসেজের লিংকে ক্লিক না করে ব্যক্তিগত কোনো তথ্য বা আর্থিক লেনদেন না করার বিষয়ে সতর্ক থাকা এবং এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বার্তাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন পল্লীগীতি শিল্পী উম্মে হাবিবা মৌয়ের কণ্ঠে। প্রথম গানের কথা শুরু করেছেন মোহাম্মদ ওসমান খান।

এতক্ষণ শুনলেন পল্লীগীতি, শিল্পী ছিলেন উম্মে হাবিবা মৌ, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আয়োজন মেলায় রয়েছে বৃক্ষরোপণের গান, শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী আঞ্জুমান আরা শিমুলের কণ্ঠে। প্রথম গানে কথা সাজিয়েছেন শাহজাদ হোসেন স্বপন, শুরু করেছেন আতিকুর রহমান।

আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী আঞ্জুমান আরা শিমুলের কণ্ঠে। এবারে গানের কথা সাজিয়েছেন শফিউদ্দিন শিকদার, সুর করেছেন মোহাম্মদ ইসাক।

0: পরপর দোকানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন আঞ্জুমানা শিমুল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে একথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এজন্য তিনি সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূরপ্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এই বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ ৯ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণঅভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও উমরার মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে প্রায় ১,০০,০০০ শিশু কিশোরের অংশগ্রহণে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুন করে স্পোর্টস ২০২৫-২৬ প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল ৪টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী বায়ু নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: আমাদের গুণবতীরা কেমন আছো? রূপালী মাস আনবে, কেউ কিছু আনো না।
1: আমি তো কোনদিন কোন সময় থাকো সেদিন তো জানি না। আমি আনলাম, তুমি সেদিন নাই।
2: আমি তোমার পেঁপে আইনা খাওয়াইছি, এইটা তুমি বুঝলা যাবো না।
3: বাবুল ভাই, তুমি মনে কোনো কষ্ট নিও না। তোমারে তো আমরা মহব্বত করি, তোমার মাধ্যমে আমরা অনেক পরামর্শ পাই, তুমি শোনাও তো।
0: আমি কখনো কখনো সবসময় আনি না, মাঝে মধ্যে কিন্তু আমি একা আসি না, তোমাদের জন্য বিশেষ বিশেষ কিছু নিয়ে আসি।
3: হ্যাঁ আনবা তো, ওই যে কথা আছে না যে ভাই তো।
0: হ্যাঁ, আর তোমরা যখন উন্নত হবা এটাই আমি খুশি, আমার দিতে হবে না। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আমার সাথে একজন অতিথি আসছেন। ভাই হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, উপপরিচালক কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। তিনি কেন আসছেন জানো?
2: সেজন্য
0: উন্নত কৃষি পদ্ধতি জিএসটি অনুসরণে কিভাবে সবজি চাষ করবা, ওই যে তার বরবটি আরো কিভাবে বড় হবে, আরো কিভাবে লম্বা হবে, সেই বিষয়ে আজকে তোমাদেরকে ভাই অনেক কিছু বলবেন। আপনি কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো।
0: আচ্ছা, প্রথমে আপনি একটু আমাকে বুঝিয়ে দেন যে অনুসরণটা কি।
4: জিএপি উন্নত কৃষি পদ্ধতি বা জিএপি, এটা হচ্ছে যে আমাদের আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটা অংশ। খাদ্য এবং কৃষি সংস্থার তথ্য অনুযায়ী চীন এবং ভারতের পর সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে বছরে প্রায় 1,70,000 টন সবজি উৎপাদিত হয়। আধুনিক বীজ, বছরব্যাপী চাষ পদ্ধতি এবং ভালো আয়ের কারণে এটি লাভজনক অর্থকরী ফসলে পরিণত হয়েছে। তাই উন্নত কৃষি পদ্ধতি বা জিএপি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অনুসরণ করে সবজি উৎপাদন করলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করে ফসলের গুণগত মান বৃদ্ধি করা সম্ভব হবে।
0: আমি
2: জানতে চাই যে এই যে উন্নত কৃষি পদ্ধতি বা এই যে জিএপি আপনি কইলেন, এখন এই জিএপি জিনিসটা কি, এইটা একটু
1: আমরা
2: বুঝবো না।
4: ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। উন্নত কৃষি পদ্ধতি বা জিএপি হচ্ছে যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলা হয়। এটা হচ্ছে যেমন একটা কৃষি ব্যবস্থাপনা পদ্ধতি যার মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, মাটির উর্বরতা বজায় রাখা, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদিত পণ্যের বাজারযোগ্যতা নিশ্চিত করা হয়। বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে নিরাপদ সবজির চাহিদা বাড়ছে, তাই জিএপি অনুসরণ করে সবজি চাষ করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
0: খেয়াল করছো রূপালী, তিনটা বিষয় ভাই কিন্তু বলছেন, পরিবেশ সংরক্ষণ, মাটির উর্বরতা বজায় রাখা এবং কৃষকের মানে আমাদের স্বাস্থ্য
1: সুরক্ষা,
0: খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমার কিছু জানার আছে?
1: আমার একটু জানার আছে ভাইয়া।
0: বলো।
1: এটা হলো যে এই যে উন্নত কৃষি পদ্ধতি বা জিএপি অনুসরণ জানলাম, এইটা কইরা মানে সবজি চাষের সুবিধা কি?
4: এটা সবজি চাষের সুবিধা অনেক। প্রথমত আমরা নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারি, এটা খুবই জরুরি। এটাতে আমাদের কীটনাশকের প্রয়োগ করতে হবে না। উৎপাদিত সবজির গুণগত মান বৃদ্ধি পায়, মাটির স্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, উৎপাদন খরচ যৌক্তিক পর্যায়ে নেমে আসবে, কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, দেশীয় এবং রপ্তানি বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
3: আমি ওনাদের কাছে একটু জানতে চাই যে জিএপি অনুসরণ করে এই সবজি চাষে কি কি বিষয় অনুসরণ করতে হইব, এই দিকটা আমাকে খোলসা করে।
4: আচ্ছা, এটা একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জিএপি অনুসরণ করা খুব কঠিন কাজ না, এটা খুবই সাধারণ নিয়মের মধ্যে পড়ে। আমরা যদি একটু নিয়মটা মানা চলি তাহলে আমরা ভালো এবং উন্নত মানের সবজি উৎপাদন করতে পারবো। যেমন আমরা জমিটা যদি নির্বাচন করি তখন খেয়াল রাখতে হবে জমিটা যেন একটু মাঝারি উঁচু এবং বা উঁচু কিংবা পানি নিষ্কাশনের সুবিধা থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে,
0: পানি জমে থাকতে পারবে,
4: যেন পানি জমা থাকতে পারবে না। তারপর যে উৎস থেকে আমি বীজ সংগ্রহ করব সেই বীজটা যেন ভালো রোগ মুক্ত হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, যেন অঙ্কুরোদ্গম ক্ষমতা ভালো থাকে। মাটি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে সুষম সার, জৈব ও রাসায়নিক সার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে, অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আমাদের। আমরা সবাই সেচের ব্যবস্থা করি কিন্তু আমরা কেউ খেয়াল করি না যে আমাদের পরিষ্কার এবং দূষণমুক্ত পানির প্রয়োজন হয়, সেই জিনিসটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর রোগ ও পোকামাকড় আক্রমণে প্রথমে যান্ত্রিক এবং পরে জৈবিক পদ্ধতি অনুসরণ করতে হবে। রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি হলে অনুমোদিত বালাইনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এরপরে আরেকটা বিষয় আছে যে জিনিসটা আমরা খেয়াল করি না, আমাদের সবারই খেয়াল রাখতে হবে, আমরা এই কীটনাশক বা বালাইনাশক প্রয়োগের সময় আমরা যারা কৃষকরা আছি সবাই মাস্ক, গ্লাভস ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার করব। ফসল সংগ্রহের আগে কীটনাশক অপেক্ষা কাল অত্যন্ত অবশ্যই অনুসরণ করতে হবে, অর্থাৎ আজকে আমি কীটনাশক দিলাম আজকে কিংবা কালকে আমি সবজিটা নিতে পারবো না, এটার একটা সময় দিতে হবে, পাঁচ থেকে ছয় দিন এরকম একটা সময় দিতে হবে। আমার জমি অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে, আগাছামুক্ত থাকলে জমিতে পোকামাকড় কম থাকবে, আর সঠিক পরিপক্ক অবস্থায় সবজি সংগ্রহ করতে হবে। এই বিষয়গুলো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে।
0: তাহলে বুঝলাম। এরপরও আমার অবশ্য একটু জানার আছে যে আমরা এত সবগুলি নিয়ম মানার পরও কিন্তু কিছু হয়তো ফাঁকফোকর থেকে যেতে পারে, এই বিষয়ে আপনার পরামর্শ কি?
4: এটা হচ্ছে যে আমরা কৃষকদের অনেক সময় গুরুত্ব দিই না বা খেয়াল করি না। কৃষক ভাইদের জন্য আমাদের যে উপদেশটা বা বলার থাকবে সেটা হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন আজ সময়ের দাবি, এটা আমাদের মনে রাখতে হবে। উন্নত কৃষি পদ্ধতি বা জিএপি অনুসরণ করলে যেমন নিরাপদ ও উন্নত মানের সবজি উৎপাদন করা সম্ভব হয় তেমনই উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভও করা যায়। তাই আসুন আমরা দেরি না করে নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে এবং নিজের পরিবারের ও ভোক্তার সুস্বাস্থ্য নিশ্চিত করতে উন্নত চাষ পদ্ধতি অনুসরণ করে সবজি চাষ করি।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
4: ধন্যবাদ আপনাদের সবাইকে।
0: উন্নত ভাবে আপনি কথাগুলি বলছেন, উন্নত পদ্ধতি আমরা
1: জানছি।
0: আমি আশা করবো যে আগামী খুব শীঘ্রই আমাদের পারুর ওর অনেক বড় বড় বরবটি হয়।
3: জানি কাম্পানি না জানি কামাস মানে, জানলে তো সহজেই।
0: এখন একটা গান শুনো, গানের মধ্যে আরো অনেক কিছু তুমি জানতে পারো।
3: ঠিক আছে,
0: চলো।

0: বেশ উদ্দীপনামূলক একটা গান শুনলাম আমরা। শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির এবং সহশিল্পী আর গীতিকার মোহাম্মদ ফখরুল করিম, সুরকার হিমাদ্রি বিশ্বাস। উন্নত কৃষি পদ্ধতি তো শুনলা, এই উন্নত কৃষি পদ্ধতির মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় পড়ে, অনেকগুলো ফসল পড়ে, খালি যে ধান চাল ধান বা সবজি এটাও না। আমরা পেঁপে সম্পর্কে জানি, পেঁপে খাও?
1: হ্যাঁ, প্রচুর খাই, কাঁচা খাই, পাকা খাই, সব ধরনের খাই।
0: পেঁপে কিন্তু দুই রকম, মানুষের আছে, সবজির আছে, ফসলের আছে। আজকে তোমাদেরকে পেঁপে গাছের ফুল ঝরা রোধে করণীয় কি এ সম্পর্কে একটু জ্ঞান দেবো, বলা ঠিক হবে না,
1: এটা আমার খুব
0: তোমাদেরকে পরামর্শ দেবো, মানে জানতে জানাবো আর কি। আমি ঠিক জানাবো না, আমরা একজন কৃষি বিদের কাছ থেকে জানবো যে পেঁপে গাছের ফুল ঝরা রোধে আমরা কি করব। চলো শুনি। হ্যাঁ,
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা পেঁপের ফুল ঝরা রোধে করণীয় কি এ বিষয় নিয়ে আলোচনা করব। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর জান্নাত মাহবুবা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
3: ধন্যবাদ। আপনাকে,
2: পেঁপে গাছে ফুল ঝরে যাওয়ার সমস্যা কেন হয়?
3: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেঁপের ফুল ঝরার প্রধান কারণগুলো হচ্ছে এই যে পরাগায়নের অভাব। হ্যাঁ, পরাগায়নের অভাবে কিন্তু বেশি ফুল ঝরার ই দেখা যায়, বিশেষ করে গ্রীষ্মে মৌমাছি কম থাকলে বা অন্যান্য পোকামাকড়ও কম থাকে। তো আমরা তো জানি যে পরাগায়ন মানে পোকামাকড়ের মাধ্যমে ঘটে থাকে। আবার যদি গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকে, হ্যাঁ, অতিরিক্ত নাইট্রোজেন সার, এতে গাছের পাতা সবুজ হয়ে যায়, এতেও কিন্তু ফুল ঝরে পড়ে। এছাড়া বোরন, জিঙ্ক, ক্যালসিয়ামের অভাব হলেও ফুল ঝরা কারণ ঘটে থাকে। পোকা মাকড় যেমন থ্রিপস, অ্যাফিড বা ছত্রাক, এ ধরনের রোগ এবং পোকার আক্রমণে ফুল ঝরে যায়। আবহাওয়া আরেকটা কারণ, যদি অতিরিক্ত গরম, শীত বা বাতাসেও কিন্তু ফুল ধরা আরেকটা কারণ।
2: পরাগায়নের সমস্যার কারণে কিভাবে ফুল ঝরে যায় বলবেন?
3: এটা একটা সাধারণ সমস্যা, আসলে এটা একটা আমি বলবো যে মানে আমাদের বায়োলজিক্যাল প্রবলেম, জৈবিক সমস্যা আর কি। হ্যাঁ, প্রথমে পেঁপে গাছ চিনতে হবে। পেঁপে গাছ তিন ধরনের হয়ে থাকে, যদি দেখেন, হ্যাঁ, ফুল লম্বা বোটায় গুচ্ছাকারে ধরে, তবে বুঝতে হবে যে এটা পুরুষ গাছ। এতে প্রচুর ফুল হবে কিন্তু ফল হবে না। ফুল যদি গাছের কাণ্ড ঘেঁষে একক ভাবে ফোটে, তবে বুঝতে হবে যে এটা স্ত্রী গাছ। এই ফুল হতে কিন্তু ফল আসবে, তবে সঠিকভাবে যদি পরাগায়ন না হয় তবে ফল ঝরে পড়বে। আর যদি ফুল মাঝারি আকারের হয়, হ্যাঁ, কাণ্ডের সাথে থাকে, তবে উভলিঙ্গ থাকে, তবে এটাকে বুঝতে হবে যে এটা উভলিঙ্গ গাছ। এই গাছে নিজে থেকে ফল হয়। এই গাছটা কিন্তু এই উভলিঙ্গ গাছ সাত বাগানের জন্য খুবই উপযুক্ত। হ্যাঁ, আর মাঠের জন্য সাধারণত দশটি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ হলেই যথেষ্ট। আর সকালে বিকালে হাত দিয়ে পরাগায়ন করলে ফল ধরার হার বেড়ে যায়। আর মৌমাছি বা অন্যান্য পোকামাকড় যা যেগুলো আমাদের মানে পরাগায়নে সাহায্য করে, এই ধরনের পোকাকে আকৃষ্ট করতে বাগানে যদি আমরা কিছু ফুল গাছ লাগাতে পারি সেটাও খুব উপকার হবে। আবার কোনো কোনো সময় অল্প বয়সী ফুল ছিঁড়ে দিলে দেখা যায় পরে ফলন বেশি হয়।
2: আবহাওয়া ও সেচের ক্ষেত্রে কৃষকরা কিভাবে সতর্ক থাকবেন?
3: আসলে পেঁপে গাছ কিন্তু খুব সংবেদনশীল, তাই গরমে নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি যেন জমে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর খরার সময় মালচিং ব্যবহার করা ভালো, মানে গাছের গোড়ায় যদি খড় পাতা দিয়ে মালচিং করা হয়।

0: আর্দ্রতা থাকবে, ফুল ঝরা কমবে, অতি বৃষ্টিতে পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু রাখতে হবে।
1: পুষ্টির ঘাটতি কিভাবে পূরণ করা যায়?
0: জমিতে সুষম সার প্রয়োগ করতে হবে। জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে। মানে প্রতি গাছে যদি আপনি গোবর বা কম্পোস্ট 5-7 কেজি দিতে পারেন খুব ভালো হয়। হ্যাঁ, এছাড়াও ফুল ঝরা রোধে বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম স্প্রে করুন, বিশেষ করে বোরন। হ্যাঁ, মানে বোরাক্স 1-2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে 15 দিনে একবার স্প্রে করা যেতে পারে।
1: পোকামাকড়ের কারণে ফুল ঝরে গেলে কি করণীয়?
0: এই ব্যাপারে আমি বলবো যে নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে পারেন। এছাড়া অ্যাফিড থ্রিপস হলে জৈব পদ্ধতি যেমন নিম তেল স্প্রে করে ভালো ফলন, মানে ভালো ফল পেতে পারেন। তেল যেমন 5 মিলিমিটার নিম তেল যদি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন, এটাতে খুব ভালো ফল দেয়। ছত্রাক দমনে কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ওষুধ স্প্রে করতে পারেন।
1: সবশেষে কৃষক ভাইদের জন্য আপনার কিছু বলার আছে কি?
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সঠিক সেচ ও নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে, সুষম সার ব্যবহার করুন, আর নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন, পোকা ও রোগ দ্রুত দমন করুন, প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। এই আমার পরামর্শ।
1: কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনলেন, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এই পদ্ধতি অবলম্বন করে আমরা পেঁপে গাছের ফুল ঝরা রোধ করবো।
2: আমার পেঁপে গাছ আছে, আমার অনেক উপকার হইলো।
1: হ্যাঁ, পেঁপে সবার বাড়িতে থাকা উচিত।
3: আরো
1: মানে থাকা উচিত যাদের নাই, এই জন্য কারণ পেঁপে অনেক বড় না, পেঁপে থাকলে আর কি বুদ্ধি লাগে না।
3: পেঁপে খাও, বাড়ির থেকে বুদ্ধি খাও,
1: বুদ্ধি অনেক বুঝো। এখন আরেকটা খবর তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা তো ফসল, বিভিন্ন ফসল, ধান চাষ করি, সবজি চাষ করি, মাছ চাষ করি, সবই করি আমরা,
2: যখন যেটা প্রয়োজন।
1: হ্যাঁ, এখন ধানের যে রোগ হয় সেটা তো জানো।
2: হ্যাঁ জানি।
1: তো ব্যবস্থা কি, রোগ কি
2: জানা লাগবো,
1: রোগ দমন, রোগ মুক্ত করার জন্য কি করবা? আমন ধান রোপণ, 1 নম্বর রোপণ, 2 নম্বরে রোগ মুক্ত চাষাবাদ, এটি কিভাবে করবে এই সম্পর্কে আগামী 28 জুলাই মঙ্গলবার সন্ধ্যা 7:05 কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে।
2: আচ্ছা,
1: ফোন ইনে তোমরা সরাসরি ফোন করে এই বিষয়ে তোমরা জানতে পারবা। আর যিনি উত্তর দেবেন তিনি হচ্ছেন শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন। আর যে নাম্বারগুলিতে ফোন করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, নাম্বারগুলি হচ্ছে 02-44-81-3268 থেকে 70 এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত। আগামী আজকে হলো রোববার, সোমবার, মঙ্গলবার, একদিন পরে মঙ্গলবারে তোমরা জানবে এবং আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই জানবেন, কারণ এগুলো আমাদের, আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদেরকে জানার জন্য, আমরা নিজেরাও জানার জন্য, যাতে আমাদের কৃষি অনেক এগিয়ে যায়। আর আরেকটা বিষয়, এই যে যে চাষি করি আমরা, সব চাষ ক্ষেত্রেই পানি লাগবে,
2: অবশ্যই
1: আমাদের জীবন বাঁচাতেও পানি লাগবে,
3: বিশুদ্ধ পানি লাগবে,
1: বিশুদ্ধ পানি লাগবে। পানির অপর নাম যেমন জীবন,
3: আরেক
1: নাম কিন্তু মরণ। কেন পানি আমাদের জন্য মরণের কারণ হয় সেটা কি জানো?
3: ওই যে দূষিত পানি,
2: দূষিত পানি,
3: অশুদ্ধ পানি,
1: পানি দূষিত হয়
3: এইটা তো আবার আমরা পুরোপুরি করতে পারেন না।
1: পানি দূষিত কিন্তু আমরাই করি।
3: হ্যাঁ আমরাই করি,
1: অনেক সময় কিছু না বুঝে করি, কিছু বুঝে করি, কিন্তু পানি দূষণ করা
3: যায়।
1: আর দূষণ, দূষিত পানি অবশ্যই ভালো পানির সাথে লাগতে পারে। পানি দূষণ কি বা পানি দূষণ না করার উপায় কি, সে সম্পর্কে একটা মজার গল্প এখন তোমাদের শোনাবো।
3: আচ্ছা আচ্ছা।

0: আর ধরো লাগবো না।
1: কে কে কে? ও নিজাম ভাই, হ্যাঁ আইবো আইবো, ধরা তারে পুত্রী হইব, জব্দ টোপ ফলাইছি। এইখানে বসো, এইখানে বসো, দুইজনে গল্প করি আর মাছ ধরি।
0: কিছু পাইছো?
1: না কিছুই পাই নাই।
0: পাই রাকেল নেই।
2: ও আসাদ মিয়া, আরে ও নিজাম ভাই, এখানে বসে কি?

0: সে তো বর্দপুরে বিলের পারে বসে আসাদ কি করে, কাছে যায় একটু দেখি তো।
1: সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি ধরে ফেলাম।
0: সে আসবো না।

0: দিন আগেও তো পাইছি স্যার।
1: আজকে পাইছ? পাই নাই।
2: তবে কয় পাইব।
1: আসাদ ভাই, বিলের পানি কত কালো দেখছো, এখানে কি মাছ থাকতে পারে?
3: আমিও তাই কইছি।
1: শোনো, পানির এই চেহারা কারণ পানি দূষিত হয়ে গেছে, আর এর জন্য দায়ী আমরাই।
0: না স্যার, আমরা তো পানিতে দূষিত কিছু ফেলাইনি কখনো।
1: তুমি না ফেলাইলে কি হইব? আরে খালি বিলেই না, পুকুরে বা নদীতে গরু মহিষ গোসল করায় না গ্রামের লোকজন?
0: হ্যাঁ,
1: এতে পানির দূষণ হয়, আর এই যে পাট ভিজাইয়া পচানো হয় এই অল্প পানিতে, তারপর অনেকের পায়খানা নোংরা পানি এই নালা দিয়া সোজা বিলে বা নদীতে পড়ে। হ্যাঁ, মরা কুকুর বিড়াল হাঁস মুরগি কোথায় ফেলে?
0: এই পানিতে তো ফেলায়, আর তা এই পানিতেই পচে।
1: আরো আছে শোনো, অনেকে ওই ডিটারজেন্ট বা সাবান দিয়ে কাপড় ধোয় পুকুরে বিলে বা নদীতে। হ্যাঁ, এমনকি কোন রোগীর কাপড় ধুইলেও সেই ময়লাগুলো তো এই পানিতেই মিশে। মিশে না?
0: হ্যাঁ,
1: তাহলে এই কি হয়, দূষণ সৃষ্টি হয়।
0: অবশ্যই।
1: তারপরে যে জমিতে কৃষক যে কীটনাশক দেয়, সেই কীটনাশক মিশানো পানি বৃষ্টিতে অথবা অন্য কোনো ভাবে গড়িয়ে এসে এই পানিতেই মেশে, তাই না?
0: জি স্যার।
1: এতে কি শুধু পানি দূষণ হয়, মানুষেরও ক্ষতি হয়। শোনো, পরিবেশের যে কোনো ক্ষতিকারক পদার্থ পানির সাথে মিশে পানির গুণাগুণ যদি নষ্ট করে তবেই সেই পানি দূষিত হয়।
0: হ্যাঁ জি স্যার,
1: এইটুকু তো বোঝো।
0: জি স্যার।
1: আর সেই দূষিত পানি উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি করে, জীবের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এই পানি আর পানযোগ্য থাকে না এবং নানা ধরনের রোগেরও সৃষ্টি করে।
0: স্যার, এইটা তো জানি।
1: আরে জানোই যখন, তখন কাউকে কি নিষেধ করছো, ঠেকানোর চেষ্টা করছো কোনোদিন? কি মাথা নিচু করে দাঁড়ায় আছো কেন? এই দায়িত্ব তো আমাদের নেওয়া উচিত।
3: আসলে স্যার, এইভাবে কখনো ভাইবা দেখি নাই।
1: তোমরা কি জানো এই যে এত কলকারখানা, এখানের ময়লা বা বর্জ্য পদার্থ কোথায় যায়?
0: না স্যার।
1: সবই বড় বড় পাইপের নালা দিয়ে নদীতে যায়, আর এর ফলে কি হয়,
0: পানি দূষণ হয়।
1: আর পানি দূষণ হলে কি হয়,
3: রোগে ধরে।
1: সাধারণ রোগ হলে তো ভাবনা ছিল না, নর্দমার দূষিত পানিতে টাইফয়েড প্যারাটাইফয়েড বা ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া হতে পারে।
0: হন কি স্যার?
1: হ্যাঁ, তারপর কারখানার বর্জ্যে অনেক বিষাক্ত রাসায়নিক এবং সূক্ষ্ম ধাতব কণ থাকে, যা মানুষের লিভার কিডনি এবং ব্রেনের অনেক রোগের পাশাপাশি ক্যান্সারেরও কারণ।
0: স্যার, আমরা কিভাবে এই পানি দূষণ বন্ধ করতে পারি?
1: তাহলে একটা কাজ করবে
0: স্যার,
1: পানি দূষণের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করবে, গবাদি পশুদের ব্যবহারের জন্য আলাদা পানির আলাদা ব্যবস্থা করতে হবে, এটা বোঝাতে হবে।
3: জি স্যার, এইটা সম্ভব।
1: তারপর এই যে আমাদের গ্রামের কৃষিজীবী যারা, তারা যেন অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে, এটাও বোঝাবে।
0: খালি বুঝাইলে হইব না, লক্ষ্য রাখতে হইব।
1: খুব ভালো লাগলো, অন্তত তোমাদের বোঝাতে পেরেছি।
3: কি যে বলেন স্যার, ছোটবেলার মতো ক্লাস লইছেন, বুঝুন না কেমনে।
1: যাই, স্কুল ছুটি হয়েছে সেই কখন, তোমাদের ভাবি তো ভাত নিয়ে বসে আছে। যাই,
3: চলো আসার ভাই, বাড়ি যাই।
0: চলো যাই।
4: কি শুনলা তো?
5: মেলা উপকার পাইলাম।
4: পানি অপর নাম জীবন, কিন্তু আমাদের কারণে পানি হয়
5: দূষণ।
4: অতএব অন্যের উপরে মানে কত যে অবুক দূষণ করছে সেটা তার ব্যাপার,
5: অন্যের উপরে দোষটা পাইয়ে লাভ নেই। আগে নিচে নিজে ভালো হইতে হবে।
4: আমরা সবাই একসাথে থাকি, এক সমাজে বসবাস করি, একজনের দূষণ সবাইকে দূষিত করে, তাই যেখানেই দূষণ সেখানে আমাদের সবার কিন্তু থাকতে হবে অংশগ্রহণ, এটা মাথায় রাখতে হবে।
5: ঠিক কথা বলছেন।
4: পানি হোক বা আমাদের যে আমরা যে এই যে ধোয়া টুয়ে করি বা ময়লা আবর্জনা, সেটা কিন্তু ফেলার জন্য নির্দিষ্ট জায়গা আছে বা একটা জায়গা করে নিলাম, তাই না? আমরা অনেকে কি করি বা গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে যেটা হোক, যে হয়তো রান্নাবান্দার ময়লা আবর্জনা নিয়ে পুকুরে রেডি করে দিলাম, কিন্তু অবশ্যই এই জিনিসটা দূষিত হয়ে কিন্তু
5: ছড়ায়,
4: আমার সামনে আমি দেখি না কিন্তু অন্য জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে, কিন্তু ঘুরে ঘুরে সেটা কিন্তু আমার কাছে, তাই এটা কিন্তু করা যাবে না। আমরা করা উচিত না। তা আশা করি আমরা সবাই সচেতন হব, যার যার যেখানে দূষণ দেবো আমরা সেখানেই আমাদের পরিচয়।

0: কার্যক্রমে চালিয়ে যাব। আজকে আমরা খুব ভালো মতো একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে উন্নত কৃষি পদ্ধতি অবলম্বন অনুসরণ করে সবজি চাষ কিভাবে করব। হ্যাঁ, তারপরে ধরো যে পেঁপে গাছের ফুল ধরা রোধ করণীয় কি সেটাও জানলাম, আবার ধরো যে আমন ধান রোপণ ও রোগ মুক্ত চাষাবাদ কিভাবে করব সেই সম্পর্কে আমরা আগামী মঙ্গলবারে আশা করি ফোন করে জেনে
1: সবাই ফোন করবো।
0: তাই অনেকগুলি বিষয় আমরা শুনেছি, আশা করি সবার উপকার হয়েছে, শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই উপকার হয়েছে, কারণ এই অনুষ্ঠানের আয়োজনই হচ্ছে উপকারের জন্য, যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের কৃষি এগিয়ে যায়, আমরা এগিয়ে যাই,
2: যা না জানি তা জানিয়ে লব।
0: হ্যাঁ, তো তোমাদেরকে ধন্যবাদ, এত কষ্ট করে তোমরা এসছো,
2: তোমারও ধন্যবাদ।
0: আর এই আমাদের সোনালী ফসল আসরে এই আয়োজনগুলি যিনি সাজিয়েছেন তিনি হচ্ছেন রানিয়া সুলতানা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো চলো বাড়ি যাই,
2: চলো যাই।

0: মোহাম্মদ শোয়েবের কণ্ঠে শুনলেন নজরুল সংগীত। বাংলাদেশ বেতার ঢাকা। পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। গানটির শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গীতিকার প্রাণগোপাল বিশ্বাস, সুরকার উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা, শুনলেন দেশের গান। শিল্পী ছিলেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার। বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 63% এবং সন্ধ্যের 6টায় 57%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:26 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:46।
1: আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Habib Qureshi. Dhaka Met Office forecast for the inland river pools where until 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south-southeasterly gusty or squally wind at the velocity of 45-60 km/h may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chakrugam and Cox's Bazar. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Dhaka and Mamensingh divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Tetulia 35.8 degrees Celsius and the minimum was at Rangamati 24.2 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 27.2 degrees. Humidity recorded in India at 9 a.m. was 63% and at 6 p.m. 57%. Sunrise over Dhaka tomorrow at 5:26 a.m. and sunset at 6:46 p.m. Now here is a special weather bulletin. The well-marked low over Northwest Bay and adjoining Orissa-West Bengal coast intensified into a monsoon depression and now lies over the same area at noon today, about 425 km west-southwest of Chattogram, 415 km west of Cox's Bazar, 245 km west-southwest of Mangla and 265 km west-southwest of Paira. It is likely to move northwestwards and intensify further. Under its influence, squally weather may affect the maintained ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 44 km of the depression center is about 40 km per hour, rising to 50 km per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maintained ports of Chattogram, Cox's Bazar, Mangla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. I repeat, maintained ports of Chattogram, Cox's Bazar, Mangla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to take shelter immediately and remain in shelter till further notice. And that's all we have for weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিটে। রাত আটটা বেজে দশ মিনিটে শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত নটা পাঁচ মিনিটে শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নিবেদন শুনতে পাবেন রাত দশটায়।
1: এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 27 জুলাই সোমবার বেলা 2:20 থেকে বেলা 3:00 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার এম এ হালিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নম্বরটি আবারও বলছি 01553841500। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আরেকটি ঘোষণা, আগামীকাল 27 জুলাই সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করি স্পোর্টস 2025-2026 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4:00। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকায়। একটু পরে শুনবেন স্থানীয় খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জিদা সুলতানা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ আজ অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 84 বছরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আন্দোলন সহ বিভিন্ন জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক এক সেমিনারে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য জালাল উদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে যুগোপযোগী প্রযুক্তি নির্ভর ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সমাজের সকল শ্রেণীর লোকজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গাজীপুর সিটি কর্পোরেশন চলতি অর্থবছর আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 5,102 কোটি 35 লাখ টাকার বেশি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। আজ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার এই বাজেট ঘোষণা করেন। নরসিংদী শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে 4 দিনব্যাপী যাত্রা ও নাট্যোৎসব আজ শেষ হচ্ছে। উৎসবে সরকারি অনুদানপ্রাপ্ত জেলার 8টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নাটক, যাত্রাপালা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 63% এবং সন্ধে 6টায় 57%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:26 এবং সূর্যাস্ত সন্ধে 6:44। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: এই সন্ধ্যায় আসরে সবাই আমরা এক হই, তারপরে নানান কথাবার্তা, নানা রকমের তথ্য বিনিময় করি, তাতে আমাদের সবারই লাভ
5: হয়। এই যে অতি বর্ষা গেল, এর মধ্যে আমরা আল্লাহর রহমতে
4: তারপরেও আমাদের কৃষক ভাই বোনেরা কিন্তু ঘুরে দাঁড়ায়,
5: এটা আল্লাহর একটা রহম।
4: ঠিক বলেছো, ঠিক বলেছো। তো চলো আজকে আসর শুরু করে দিই। আজকে অনেক কিছু রয়েছে, বিশেষ করে টেকসই পোল্ট্রি উৎপাদন ব্যবস্থাপনা, তারপরে কৃষি বিষয়ক গান রয়েছে, এসব তো কৃষি রয়েছে, তারপরে নানান বিষয় রয়েছে। তো শুরু করি টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা। এ নিয়ে বলবেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI সাভার। তো তার সাথে কথা বলেছেন তামান্না সিদ্দিকি। আমরা এটা শুনি।
6: শ্রোতা বন্ধুরা, বর্তমান বিশ্বে মাংস উৎপাদনের সবচেয়ে বড় উৎস হল পোল্ট্রি। এই পোল্ট্রি খাত আমাদের দেশে খাদ্য নিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গবাদি পশু পালনের তুলনায় উৎপাদনের জন্য কম জায়গা প্রয়োজন হয় বিধায় এ খাতে এখন অনেকেই কাজ করছেন এবং অনেকেই কাজ করতে আগ্রহী হচ্ছেন, এবং সেই সাথে টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়েও আজকাল অনেকেই সচেতন হয়ে উঠেছেন। আজকের আসরে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলব, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI সাভার, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আসরে। আমরা শুরুতেই জানিয়ে দিয়েছি যে আজ আমরা কথা বলবো টেকসই পোল্ট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা এই বিষয়ে। প্রথমে জানতে চাই একটু ছোট করে যে এই বিষয়টি আসলে কি এবং বাংলাদেশের পোল্ট্রি শিল্পের বর্তমান অবস্থা কি।
7: বাংলাদেশের পোল্ট্রি শিল্প একটি দ্রুত বর্ধনশীল খাত, যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করছে। দেশে বর্তমানে 1,35,000 বেশি নিবন্ধিত পোল্ট্রি খামার রয়েছে, এছাড়াও প্রায় 50,000 বেশি অনিবন্ধিত খামার রয়েছে যেগুলো ক্ষুদ্র পরিসরে পরিচালিত হচ্ছে। দেশের পোল্ট্রি উৎপাদনের বড় অংশ আসছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী অঞ্চল থেকে। এসব অঞ্চলে পোল্ট্রি ক্লাস্টার গড়ে উঠেছে, যেখানে ব্রিডিং খামার, হ্যাচারি, ফিড মিল এবং ডিস্ট্রিবিউশন সেন্টার একত্রে বিদ্যমান।
6: চমৎকার, আমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। এবারে জানতে চাই যে টেকসই পোল্ট্রি উৎপাদনের মূল উপাদান কি কি।
7: টেকসই পোল্ট্রি উৎপাদন এমন একটি প্রক্রিয়া যা পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে। বাংলাদেশের টেকসই পোল্ট্রি ব্যবস্থাপনার চর্চা এখনও সীমিত হলেও সাম্প্রতিক সময়গুলোতে পরিবেশ বান্ধব পদ্ধতি, জৈব নিরাপত্তা ও টেকসই খাদ্য উৎস এবং জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ছে।
6: আমরা যে এই যে টেকসই ব্যবস্থাপনার কথা বলছি, এর মধ্যে তো আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তো এই টেকসই ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে।
7: বাংলাদেশের পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ এবং অপ্রয়োজনীয় ব্যবহার টেকসই ব্যবস্থাপনার অন্যতম প্রধান প্রতিবন্ধক। এছাড়াও পোল্ট্রি শিল্পের ওপর জলবায়ু পরিবর্তনের অভিঘাত একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। বাংলাদেশে পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনা এখনও অপরিকল্পিত এবং দুর্বল। খামার বর্জ্য থেকে উৎপন্ন অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস বায়ু দূষণ ঘটায় এবং কার্বন ফুট ফুটপ্রিন্ট বাড়িয়ে তোলে। পোলট্রি ব্যবস্থাপনায় দক্ষ জনবলের অভাব একটি কাঠামোগত সমস্যা।
6: অর্থাৎ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এগুলো মোকাবেলা করার ফলে বা মোকাবেলা করা হলে আর সামনের দিকে হয়তোবা আরো সুন্দর ভবিষ্যৎ রয়েছে এই পোলট্রি খাতে। আর বর্তমান সময় তো আসলে প্রযুক্তি নির্ভর সময় এবং প্রযুক্তির বিষয়ে আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তি নির্ভরতা, এই জায়গা থেকে আসলে পোলট্রি খাতের উৎপাদন কিংবা ব্যবস্থাপনায় কি ধরনের সমাধান পাওয়া যাচ্ছে এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায়, বা নতুন কি ধরনের কি বিষয়গুলো উদ্ভাবন হচ্ছে নতুন নতুন?
7: আপনি ঠিকই বলেছেন, পোলট্রি শিল্পে টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ। বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কৃষি প্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবন পোলট্রি খাতের উৎপাদন দক্ষতা, নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তন শুধু উৎপাদন বাড়াচ্ছে না, বরং রোগ নিয়ন্ত্রণ, বাজার সংযোগ এবং খরচ হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
6: এই যে পোলট্রি খাতের কথা আমরা বলছি, এই পোলট্রি খাতে আমরা দেখেছি যে পুরুষের পাশাপাশি নারীরাও এখন অনেকে কাজ করছেন এবং বিশেষ করে আমাদের যে গ্রামীণ নারীরা রয়েছেন তারা কিন্তু এই কাজটি ঘরের মধ্যেই করছেন, উপার্জন করছেন, সক্ষম হচ্ছেন বা স্বাবলম্বী হয়ে উঠছেন। এই পোলট্রি শিল্পে নারীর এই যে অংশগ্রহণ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে যদি একটু বলেন।
7: পোলট্রি শিল্প বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এই শিল্পে নারীর অংশগ্রহণ কেবল অর্থনৈতিক নয়, বরং সামাজিকভাবে ক্ষমতায়ন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষুদ্র খামার ভিত্তিক মডেলে নারীর অংশগ্রহণ টেকসই উন্নয়নের একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে।
6: আমরা আজকে কথা বলছি টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে। আর এই যে আমরা বলছি যে টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা দরকার, প্রয়োজন রয়েছে এবং আগামী দিনের জন্য আসলে আমাদের পোলট্রি খাতকে আরো সমৃদ্ধ করতে হলে আমাদেরকে আরো সচেতন হতে হবে, প্রযুক্তির যে কার্যকারিতা রয়েছে সেগুলোকে ভালোভাবে বা যথাযথভাবে প্রয়োগ করতে হবে, তো এই ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কি ধরনের উদ্যোগ নেওয়া আছে?
7: বাংলাদেশের পোলট্রি খাতকে টেকসই এবং উৎপাদনশীল করতে হলে সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ অপরিহার্য। সরকারের নীতিগত সহায়তা এবং বেসরকারি খাতের বাস্তবমুখী প্রয়োগ এই শিল্পে গতি এবং স্থায়িত্ব এনে দিতে পারে। বর্তমানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং এনজিও ও উন্নয়ন সংস্থার অংশগ্রহণে পোলট্রি খাতে একটি সম্মিলিত কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা প্রশিক্ষণ, প্রযুক্তি, অর্থায়ন এবং বাজার উন্নয়নে গুরুত্ব ভূমিকা রাখছে। সরকারি উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ অফিসগুলো খামারিদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
6: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। এবং শ্রোতা বন্ধু, আমরা কথা বলছিলাম টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে। আমাদের এই খাতকে আরো কার্যকর ও পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে এবং আগামী দিনকে আরো সুন্দর করার ক্ষেত্রে নিশ্চয়ই তা আমাদেরকে আরো বেশি সাহায্য করবে।

0: শুনলে তো গানে গানে
1: গানে গানে আমাকে কথাই কইলো
0: থাকা জমিতে
1: শাক সবজি
0: বর্ষাকালের এই যে পানি অনেক সময় অতিবৃষ্টি হচ্ছে কয়েক জায়গায়, সেখানেও কিন্তু
2: শাক সবজি
0: হয়।
1: কলমি শাক হয়, কি সুন্দর কলমি শাক দেখছো,
3: দেখলাম নিজের যেগুলো ভালো হয় নরম তুলতুলে।
0: গানটি গেয়েছেন তাসনিম জাহান, গানটির গীতিকার ও সুরকার টিপু সুলতান বাবর, আর গানটা আমাদের খুব ভালো লাগলো যে ডুবে থাকা জমিতেও কিন্তু উদ্ভিদ জন্মায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে চলো আমরা শুনি এ সপ্তাহের কি শুনবো আমরা, তবে তার আগের জানিয়ে দিই একটা ঘোষণা, আগামী 28 তারিখ মানে আগামী পরশু দিন
3: মঙ্গলবার
0: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠানে আমন ধান রোপণ ও রোগমুক্ত চাষাবাদ এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ মহসিন। তো শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর জানার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 0244813268 থেকে 70 পর্যন্ত এবং 0244813277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠান শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপেও শুনতে পাবেন। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করতে পারবেন। তো চলো, আপাতত এসেই গেছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা কৃষি তত্ত্ব সার্ভিস, তিনি আমাদের শোনাবেন এ সপ্তাহের কৃষি। আপা শুরু করুন।
4: ধন্যবাদ। আমি শুরুতেই বলবো আউশ ধান নিয়ে। এ সময় আউশ ধান পাকে, শীষের অগ্রভাগের 80% ধানের চাল শক্ত ও স্বচ্ছ এবং শীষের নিচের অংশে 20% ধানের চাল আংশিক শক্ত ও স্বচ্ছ হলে ধান ঠিকমতো পেকেছে বলে বিবেচিত হবে। বীজ ধানের জন্য নির্বাচিত জমির আইলের পাশে 6 ফুট বাদ দিয়ে ভিতরের অংশ হতে আলাদাভাবে ধান সংগ্রহ করতে হবে। রোগা ও পোকা আক্রান্ত জমি থেকে কোনোভাবেই বীজ সংগ্রহ করা উচিত নয়। রোদ্র উজ্জ্বল দিন দেখে ধান কাটতে হবে। রোদ দেখে ধান কাটতে হবে এবং ফসল কর্তন ও পরিবহনে যাদের সংমিশ্রণ না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমন ধানের ক্ষেত্রে এই শ্রাবণ মাস হচ্ছে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম। চারার বয়স 30-40 দিন হলে জমিতে রোপণ করতে হবে। রোপা আমনের অনুকূল পরিবেশ উপযোগী উন্নত জাতগুলো হলো BR10, BR-30, BR-32, BR-33, BR-34, BR-38, BR-62, BR-71, 72, 75, 79, 80, 87, BR-90, BR-91, BR-93, BR-94, 95 এবং BR-103, BR-4, BR-6, BR-7, BR-11, 16, BR-17, BR-22 এবং BR-23। প্রতিকূল পরিবেশ উপযোগী উন্নত জাত চাষ করতে হবে। খরা প্রবণ এলাকায় নাবি রোপার পরিবর্তে যথাসম্ভব আগাম রোপা আমনের, যেমন BR-33, BR-39, BR-56, BR-57, BR-66 এবং BR-71। লবণাক্ত ও লবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে BR-73, BR-78। অলবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে BR-76, BR-77 এবং জলাবদ্ধতা সহনশীল জাত BR-79 চাষ করতে পারেন। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ধান ক্ষেতের পাশে বাঁশের কঞ্চি বা ডাল পুঁতে দিতে হবে, যাতে পোকা খেকো পাখি বসতে পারে এবং ক্ষেতের পোকা ধরে খেয়ে ফেলতে পারে।
2: আচ্ছা আপা, এই ধান সম্পর্কে তো জানলাম, এখন একটু পাটের বিষয়টা কইলে ভালো হয়। একটু
4: পাটের ক্ষেত্রে ক্ষেতের অর্ধেকের বেশি পাট গাছে ফুল আসলে পাট কাটতে হবে, এতে আসল মান ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। মুক্ত জলাশয় ও স্বল্প পানিতে পাটের পচন ভালো হয়। পাট পচানোর জন্য আটি বেঁধে পাটা ঝরানোর ব্যবস্থা নিতে হবে এবং জাগ দিতে হবে। ইতিমধ্যে পাট পচে গেলে আঁশ ছড়ানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আঁশ ছাড়িয়ে ভালো করে ধোয়ার পর 40 লিটার পানিতে 1 কেজি তেঁতুল গুলে তাতে আঁশ 5-10 মিনিট ডুবিয়ে রাখতে হবে, এতে উজ্জ্বল বর্ণের পাট পাওয়া যায়। যেখানে জাগ দেওয়ার পানির অভাব সেখানে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে পারেন। এতে আঁশের মান ভালো হয় এবং পচনের সময় কমে যায়। আর বন্যার কারণে অনেক সময় সরাসরি পাট গাছ থেকে বীজ উৎপাদন সম্ভব হয় না, তাই পাটের ডগা কেটে উঁচু জায়গায় তা থেকে খুব সহজেই বীজ উৎপাদন করার ব্যবস্থা নিতে হবে। আর পাটের ভালো বীজ পেতে হলে দেশি পাট বীজ এ মাসে বপন করতে হবে। সারিতে বপন করলে প্রতি শতাংশ জমিতে 16 গ্রাম তোষা এবং 20 গ্রাম দেশি বীজ বপন করতে হবে। আর ছিটিয়ে বপন করলে শতাংশে 20 গ্রাম তোষা এবং 24 গ্রাম দেশি পাটের বীজ বপন করতে হবে। পাটের ভালো বীজ পেতে হলে দেশি পাটের বীজ এই মাসে বপন করতে হবে। সেক্ষেত্রে সারিতে বপন করলে প্রতি শতাংশ জমিতে 16 গ্রাম তোষা এবং 20 গ্রাম দেশি বীজ, তোষার ক্ষেত্রে 16 গ্রাম আর দেশি বীজ 20 গ্রাম। আর যদি কেউ ছিটিয়ে বপন করতে চায় তাহলে শতাংশে 20 গ্রাম তোষা এবং শতাংশে 24 গ্রাম দেশি পাটের বীজ বপন করতে হয়।
1: আচ্ছা ম্যাম, আপনি এই মাসে সব শাকসবজি বাগানে কি করণীয় সে সম্পর্কে একটু বোঝায় কর।
4: আর বর্ষাকালে শুকনো জায়গার অভাব হলে টব, মাটির চারি, কাঠের বক্স এমনকি পলিথিন ব্যাগে সবজি চারা উৎপাদনের ব্যবস্থা নিতে হবে। এ মাসে সবজি বাগানে করণীয় কাজগুলোর মধ্যে রয়েছে মাদায় মাটি দেয়া, আগাছা পরিষ্কার করা, গাছের গোড়ায় পানি জমতে না
0: দেওয়া,
4: মরা বা হলুদ পাতা কেটে ফেলা প্রয়োজনে সারের উপরে প্রয়োগ করতে হবে। আর লতা জাতীয় গাছের বৃদ্ধি বেশি হলে 15-20% পাতা ও লতা কেটে দিয়ে কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল আসবে। কুম্বা জাতীয় সব সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন করলে অধিক ফলন আসে। সবজি খেতে বালাই আক্রমণ দেখা দিলে জৈব বালাই ব্যবস্থাপনা যেমন ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। পাতায় দাগ পড়া রোগ দেখা দিলে অনুমোদিত মাত্রার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বর্ষাকালীন সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে শীতকালীন শাকসবজি চাষের প্রস্তুতি নিতে হবে। আর গ্রীষ্মকালীন টমেটো ফসল মাঠে থাকলে গাছে পেঁদে দিতে হবে। এ মাসে আগাম রবি সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, বেগুনি বীজতলা তৈরি এবং বীজ বপন শুরু করতে পারেন।
1: আপা, ওই যে মনে করেন যে বিভিন্ন রকম গাছপালা তুলা, এটা যদি একটু কম।
4: আমরা জানি যে তুলার ক্ষেত্রে রংপুর, দিনাজপুর অঞ্চলে আগাম শীত আসে, সেজন্য এসব অঞ্চলে মাসের মধ্যেই তুলার বীজ বপন করতে হবে। আর গাছপালার ক্ষেত্রে বর্ষা মৌসুম গুরুত্বপূর্ণ মৌসুম, এ সময়ে প্রকৃতিতে বর্ষার আগমন ঘটে যা কৃষির অনেক কার্যক্রম সহজ করে দেয়। এ সময় আমরা যেসব সময় বর্ষাকাল আমরা ফলদ বনজ ঔষধি গাছ লাগাতে পারবো।
0: ধন্যবাদ আপা, ধন্যবাদ আপনাকে।

0: শোন জুয়ে, এখন কিন্তু আর বসে থাকার টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইবে।
1: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা। অনেক ত্যাগের পর আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
0: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাকে কাজ করতে হইব।
1: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই, বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
2: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ,
1: আসো আসো,
0: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
2: তোমাদের উৎসাহ দেখা আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, তোমরা খাল খননের কথা শুনছো না?
1: আরে লীরা, শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
0: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব, এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
2: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবো, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচবো, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমবো।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
2: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
3: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুনা যোগ দিলাম।
2: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন। দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাগো অনেক ক্ষতি হয়েছে।
0: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকায় যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বাইরা যেতেছে।
3: শুনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
2: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
3: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
1: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণ তত দিন দিন বাড়তেছে।
2: এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো, এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
3: আরো আছে, ক্ষেতে পানি দেওয়ার জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা, খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো।
2: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্যে নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করবো এই খাল খনন।
0: তবে কেন আর বসে থাকা,
1: চলো করি ভাই খাল খনন।
2: বাঁচবো মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দ।

খামারকে জীবাণুমুক্ত রাখতে হবে, এটা কিন্তু যেন আমরা না ভুলি। তো এতক্ষণ প্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, আর প্রযোজনা ছিলেন হরবিলাস রায়। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে চলো আমরা আজকের মতো উঠি।

0: সন্ধ্যে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি লায়লা পারভিন কেয়া, কামাল চৌধুরী, হাসিনা মুস্তাফিজ এবং আমি কনুজ শেখদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম ও মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভীন কেয়া,
2: আমি কনুজ সিকদার
3: এবং আমি হাসিনা মোস্তাফিজ।
0: দুর্বারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গান গান হয়ে এলে মন কেন বলে সারা বেলা এত সুর নিয়ে। শিল্পী ফেরদৌসী রহমান, ছায়াছবি নীল আকাশের নিচে।

মধু চাকার এই যোচনা তুমি আমি পাশাপাশি দুজনা, এমনই গান গেয়েছেন মাহমুদুন নবী ও রুনা লায়লা, ছায়াছবি দি ফাদার।

সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। প্রিয় বন্ধুরা, পুত্রবধূ ছায়াছবির এই গানটি শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

সৈনিক ভাই বোনেরা, দুর্বার অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতি এবারের গান লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, ছায়াছবি আহা।

সমুদ্রের নোনা জল। এবারে ছায়াছবি, ন্যান্সি ও নাজির মাহমুদ গিয়েছেন চোখের আকাশ মনের আকাশ দুই আকাশেই তোমার বসবাস, এই গানটি।

সেই ভাই বোনেরা অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাব জঙ্গলি ছায়াছবি থেকে। যুগলে গিয়েছেন ইমরান ও কণা।

0: শনি ভাই বোনেরা, শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রকৃতি। জানিয়ে দিচ্ছি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি কনক শিকদার
3: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের দূরবাণ অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। শিশু কিশোরের অংশগ্রহণে দেশে বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুন করে স্পোর্টসের প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল 4টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সমাপনীর দিনে বালক ও বালিকা বিভাগের ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেট ময়মনসিংহ অঞ্চলের এবং বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী রংপুর অঞ্চলের মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দু দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এদিকে দেশের আগে টেস্টের আগে বাংলাদেশ সেখানে স্থানীয় দলের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। উল্লেখ্য, 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটিই হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাকিস্তানের ইসলামাবাদে আজ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ জয়লাভ করেছে। নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে নেপালকে পরাজিত করে। এটি প্রতিযোগিতায় বাংলাদেশের তৃতীয় জয়। এর আগে বাংলাদেশ উজবেকিস্তানকে এবং কাজাখস্তানকে পরাজিত করে। গাজীপুরে ফুটবল টুর্নামেন্টে বাগমারা দুরন্ত সংঘ স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ জেলার স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুরন্ত সংঘ স্পোর্টসিং ক্লাব 4-1 গোলে ব্যাপারী পাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হারারিতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে স্বাগতিক জিম্বাবুয়ে জয়ের জন্য 193 রানের লক্ষ্যে এখন ব্যাট করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 11 ওভারে 4 উইকেটে 89 রান করে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট 192 রান করে। তিন ম্যাচের সিরিজে ভারত 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছেন। তারুদয়ী প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গতকালের প্রথম ইনিংসে 3 উইকেটে 194 রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেছেন। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। আগামী মাসের 2 তারিখে পোর্ট অব স্পেনে দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী মাসের 9 তারিখে শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 9 আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। একই তারিখে একযোগে সারাদেশে এই টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতায় দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া

ও মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। সিরিজের প্রথম দুই ম্যাচ ব্রিডিতে 5 ও 7 আগস্ট অনুষ্ঠিত হবে। বাকি তিন ম্যাচ যথাক্রমে 10, 12 ও 15 আগস্ট বেলফাস্টে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদ আছেন। বন্ধুরা, এই সময় গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। গাছ পরিবেশ সংরক্ষণ করে, অক্সিজেন সরবরাহ করে। পরিবেশ ভালো থাকলে জীবন থাকবে অনেক নিরাপদ। আর বন্ধুরা, ছোট সংসার গড়ে তুলবেন একেবারে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিবার পরিকল্পনার মাধ্যমে। আর নির্ভরযোগ্য তথ্য জানার জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রচার করছে অনেক অনেক আয়োজনের মাধ্যমে সচেতনতার কথা। সচেতন থাকুন, নিরাপদ ও সুস্থ থাকুন।

0: ডাকবাক্সের পাড়ায় আমন্ত্রণ জানাচ্ছি ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল এবং তার উত্তর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। চিঠি এবং ইমেল এর উত্তর দিয়ে থাকেন বরাবরের মতোই আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাগত আজকের ডাকবাক্সে।
0: অনেক অনেক ইমেল পেয়েছি, তাই ইমেল দিয়েই আজকের আয়োজনের পুরোটা থাকছে। শুরুতেই তার ইমেলটি পড়ছি, যিনি ইমেল করেছেন হাতিয়া নোয়াখালী থেকে, নিশিতা জাহান তৃষা। বাংলাদেশ বেতারের ডাকবাক্স অনুষ্ঠানটি সাবলীল উপস্থাপনা এবং শ্রোতাদের সাথে আপনাদের চমৎকার মিথস্ক্রিয়া আমাকে সবসময় মুগ্ধ করে। আপনাদের এই অনুষ্ঠানটি যেন শ্রোতাদের হৃদয়ের এক মিলন বেলা, বিশেষ করে স্থানীয় গঠনমূলক ভূমিকা ও সঠিক তথ্য প্রচারের ধারাটি সমাজ পরিবর্তনে দারুণ অবদান রাখছে। স্বাস্থ্য সচেতনতায় এই অনুষ্ঠানের অবদান অনস্বীকার্য। বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি রোধে আপনাদের আলোচনাগুলো প্রতিটি ঘরে সচেতনতার আলো ছড়িয়ে দিচ্ছে, বিশেষ করে ডেলিভারি বা প্রসূতি অবস্থায় মায়ের পুষ্টি, নবজাতকের সঠিক যত্ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিজ্ঞানসম্মত দিক নির্দেশনা, সঠিক সময় সঠিক খাবারের গুরুত্ব তুলে ধরে আপনারা যে জীবনমুখী পরামর্শ দিচ্ছেন তা আমাদের মতো সাধারণ শ্রোতাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
1: নিশিতা জাহান তৃষা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার ইমেইল আমাদের সবসময় ভালো লাগে, কারণ আপনি আপনার নামের আগে সবসময় সুখী মেয়ে নিশিতা জাহান তৃষা লিখে থাকেন। আমরাও চাই সবাই সুখী হোক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। আপনার মতামত সম্পর্কে বলছি যে আপনি ডাকবাক্স সম্পর্কে মতামত জানিয়েছেন যে অনুষ্ঠানটির উপস্থাপনা ভালো লাগে। অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখেছেন যে অনুষ্ঠানগুলো আপনার কিভাবে উপকার করে থাকে, শ্রোতাদের কিভাবে উপকার করে। অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আশা করি সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
0: ভাবখালী নতুন বাজার ময়মনসিংহ সদর থেকে ইমেল করেছেন মুসম্মত মুনিরা খাতুন। 19 জুলাই আপনার লেখা ইমেল সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়, আপনি অনেক খুশি হয়েছেন সেই কথাটি জানিয়েছেন আমাদেরকে। আরো লিখেছেন, প্রিয় বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, আমি হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে শুনতে মিস করি না। যখনই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সুর আমার কানে ভেসে আসে, মনে হয় সুখে সমৃদ্ধিতে আমার জীবন ধরে উঠেছে। কোন সপ্তাহ এই সেলের অনুষ্ঠান শুনতে আমি মিস করি না, প্রতিটা পরিবেশনা শোনার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করি, তার মধ্যেই ডাকবাক্স আছে।
1: মনিরা খাতুন, শ্রোতাদের সুখে আমাদের একান্ত কামনা। শ্রোতারা যাতে ভালো থাকতে পারেন, ছোট পরিবার গড়তে পারেন, স্বাস্থ্য পুষ্টিতে ভালো থাকতে পারেন, সেই জন্য বিভিন্ন পরামর্শ তথ্য উপস্থাপন করা হয় আমাদের বিভিন্ন আয়োজনের মাঝে। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন আমাদের সাথে।
0: জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন মোহাম্মদ আজমাইন হোসেন। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের সুখী সংসার আমাদের গ্রামীণ ও শহর অঞ্চলের অগণিত পরিবারের সুখ স্বাস্থ্য সমৃদ্ধির এক বিশ্বস্ত সহযাত্রী। সমসাময়িক ও জীবনমুখী নানা বিষয়ে আপনারা যেভাবে প্রতিনিয়ত আমাদের সচেতন করে চলেছেন তা সত্যি প্রশংসনীয়। সুখী সংসার অনুষ্ঠানটি আমাদের দেখায় কিভাবে ছোট ছোট সচেতনতায় একটি পরিবারকে সুন্দর রাখা যায়। আশা করি আমার এই চিঠিটি আপনাদের ডাকবাক্সে স্থান পাবে এবং শ্রোতা বন্ধুদের মাঝে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। আপনাদের এই চমৎকার উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
1: আজমাইন হোসেন, আপনি অনেক বড় একটি ইমেল পাঠিয়েছিলেন। আমরা শুধু জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কিত অংশটুকু পড়ে শোনালাম। আপনি সুখী সংসার অনুষ্ঠান নিয়ে মতামত জানিয়েছেন, অনুষ্ঠানের প্রশংসা করেছেন এবং প্রতিনিয়ত শ্রোতাদের সচেতন করতে যে ভূমিকা রাখছে তা আপনি উল্লেখ করেছেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
0: আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে আপনার 3টি ইমেল পেয়েছি এবং 3টি ইমেলে আপনি যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে 16 তারিখের সুখী সংসার ও স্বাস্থ্যই সুখের মূল এবং 17 জুলাই স্বাস্থ্যই সুখের মূল। এই অনুষ্ঠানগুলো যথাক্রমে আপনি আপনার স্ত্রী সঞ্জিতা সরকার এবং সাথে আপনার আব্বা আম্মাকে নিয়েও শুনেছেন এবং প্রচারিত অনুষ্ঠানে 16 জুলাই স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে জনসংখ্যামূলক গান, মুখের ঘা নিয়ে শ্রোতাদের ফেসবুক কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন পড়ার আসরটি ভালো ছিল বলে জানিয়েছেন এবং একই দিনে অর্থাৎ 16 জুলাই সুখী সংসার অনুষ্ঠানে নব দম্পতির পরিবার পরিকল্পনা, এই বিষয়টি শুনে আপনি উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন।
1: অনেক অনেক ধন্যবাদ আলী আহমেদ আরিফ। আপনি আপনার বাবা মা এবং স্ত্রীকে সাথে নিয়ে আমাদের অনুষ্ঠান শুনেছেন, মতামত জানিয়েছেন, একাধিক ইমেল পাঠিয়েছেন। আশা করি নিয়মিত থাকবেন এই সেলের সাথে, অনুষ্ঠান শুনবেন নিয়মিত, লিখবেন নিয়মিত।
0: ফয়সাল আহমেদ ছিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, 17 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ বিষয়ে তথ্য সমৃদ্ধ পরিবেশনাটি ভালো লেগেছে বলে জানিয়েছেন এবং অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, আপনি 19 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রসূতি মায়ের যত্ন ও পুষ্টি বিষয়ে পরামর্শগুলি গুরুত্বপূর্ণ ছিল বলে আপনার করেছেন, মতামত ব্যক্ত করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। সুলতান শাহী গোপালগঞ্জের আরেক বন্ধু বিএম কৌশিক আহমদ সুজন 20 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে রক্তে কোলেস্ট্রল বৃদ্ধির ঝুঁকি সমূহ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বলে আমাদেরকে জানিয়েছেন।
1: ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি এবং বিএম কৌশিক আহমদ সুজন, আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সুখের ঠিকানা শুনেছেন এবং মতামত জানিয়েছেন। অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ আপনাদের ভালো লেগেছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল বলে আপনারা জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে।
0: চকরিয়া কক্সবাজার থেকে 2টি ইমেল পেয়েছি আশিকুল ইসলাম নাইম আপনার কাছ থেকে। আপনি খুব চমৎকার করে লিখেছেন, সাথে আছি, খুব ভালো লাগে আপনাদের অনুষ্ঠান, আয়োজন সত্যি সুন্দর, এমন সুন্দর অনুষ্ঠান উপভোগ করছি যা সত্যি মন কেড়ে নিচ্ছে, ধন্যবাদ বাংলাদেশ বেতার। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, উপভোগ করছেন এবং বাংলাদেশ বেতার সম্পর্কে আপনার আরো মতামত জানিয়েছেন আপনি আপনার ইমেইলে। আপনি খুব চমৎকার করে বাংলাদেশ বেতার সম্পর্কে যে মতামত জানিয়েছেন সেখান থেকে কিছু অংশ পড়ছি। বাংলাদেশ বেতার একটি আবেগের নাম, সকালে ঘুম ভেঙে চায়ের কাপে টুংটাং শব্দ রেডিওতে ভেসে আসে আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার, এই ডাকটা শুনে দিনটা শুরু হতো। বাংলাদেশ বেতার মানে পুরনো দিনের নস্টালজিয়া, কারেন্ট চলে গেলেও যে সঙ্গী ছিল, ঝড়ের রাতে যে সাহস দিত, আর ঈদের দিনে যে নতুন গান প্রথম শোনাত সেই। এটি শুধু খবরই দেয় না, গল্প বলে, কৃষকের ফসলের খবর, ছাত্রের পড়াশোনা, মায়ের রান্নার টিপস, দূর গ্রামে লোকগান, সব শেষ গ্রামে এর কণ্ঠ সমান। 1971 সালে এই বেতারই অস্ত্র হয়েছিল, মাইকের বদলে শব্দ দিয়ে যুদ্ধ করেছিল, তাই এর গলার ওজন অন্যরকম। আজ ইউটিউব ফেসবুকের ভিড়ে বাংলাদেশ বেতার টিকে আছে, কারণ এখানে আছে আন্তরিকতা, আছে মাটির টান, বাংলাদেশ বেতার মানে বিনা পয়সায় পাওয়া ভালোবাসা।
1: অনেক অনেক ধন্যবাদ আশিকুল ইসলাম, তবে আপনার চিঠিতে আপনি পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর দেননি, আশা করি পরবর্তীতে চিঠি লেখার সময় পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন। বাংলাদেশ বেতার সম্পর্কে আপনার আন্তরিক মতামত আমাদের খুবই ভালো লেগেছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
0: প্রিয় শ্রোতা, শুনছেন সুখী সংসার অনুষ্ঠানে ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্ন পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল ঠিকানাও জানিয়ে দিই, বেতার phmc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবার ইমেল থেকে পড়ছি, ইমেল করেছেন সাথিয়া পাবনা থেকে নীলুফা আক্তার নীলা। আপনি লিখেছেন, ডাকবাক্স আমার একান্ত বন্ধু, কারণ এর মাধ্যমে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন তথ্য জানতে পারি। আর সেই সাথে আরো লিখেছেন, প্রতিনিয়ত পুষ্টি সেবা, স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা আমরা পাই, এই সেল আমার পরিবারের একান্ত আপনজন, চিকিৎসা সেবা সারা দেশের মানুষের ঘরে বসে সবাই খুব সহজেই পেয়ে থাকে, সকাল থেকে রাত অবধি ফিচার, জীবন টিকা, স্পট প্রচার করে, তার মাধ্যমে আমরা জীবনকে সুন্দরভাবে সাজানোর সব উপাদান পেয়ে যাই।
1: নীলুফা আক্তার, আপনি ডাকবাক্স অনুষ্ঠানকে আপনার বন্ধু হিসেবে বিবেচনা করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকারের কথা জেনে আমাদের ভালো লাগলো, আপনাকে ইমেইলের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0: বন্ধুরা, এবারে জানাবো এই সপ্তাহের সেরা চিঠির কথা। এই সপ্তাহের সেরা চিঠি আমরা ইমেইল থেকে নির্বাচিত করেছি। ইমেইলটি লিখেছেন কৃষ্ণ কর্মকার কৌশিক, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে।
1: পিরোজপুরের শ্রোতা বন্ধু কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, অনেকদিন পর আপনার ইমেইল পেলাম, তবে আপনার সুন্দর ইমেইলটি আমাদের খুবই ভালো লেগেছে এবং এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হচ্ছে।
2: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনছেন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন এশার নামাজের আজানের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي پرپورن آفان ابن اي نماجر تمين پربو حضرت محمد صلی اللہ علیہ وسلم کے দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতে সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: জীবনে যখনই কোনো সমস্যার সম্মুখীন হই, ঠিক তখনই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রচারিত অনুষ্ঠানের সাথে যুক্ত হই এবং সেখান থেকে সহানুভূতি ও সাহস পাই, সেভাবে জীবন পরিচালনা করি, পরবর্তীতে একটি সোনার জীবন রূপে রূপায়িত হই। আমার পরিবারকেও আমি সুপরিকল্পিতভাবেই গঠিত একটি পরিবার হিসেবে গঠন করেছি। আমি যে সকল অনুষ্ঠান শুনে থাকি, এসো গড়ি ছোট পরিবার, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, গুণীজনের কথা, ফোন ইন অনুষ্ঠান এবং শ্রোতাদের কাছ থেকে তথ্য আদান প্রদানের অনুষ্ঠান ডাকবাক্স, সবগুলোই যেন এক একটি পাঠশালা, আমার জীবনের একজন পথ প্রদর্শক বলে মনে করছি।
4: অনেক ভালো লাগলো কৃষ্ণ কর্মকার কৌশিক, যে আপনি আপনার প্রয়োজনের মুহূর্তে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে সহানুভূতি ও সাহস পেয়ে থাকেন। এছাড়াও আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে পাঠশালা হিসেবে বিবেচনা করছেন, আপনি বেশ কিছু আয়োজন শুনে থাকেন। অনেক ভালো লাগার ইমেলটি আমরা শ্রোতাদের উদ্দেশ্যে পড়ে শোনালাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, নিয়মিত থাকবেন এই সেলের সাথে।
3: আবার ইমেল থেকে পড়ছি, মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন। আপনি লিখেছেন, বেতার চিত্র বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে, এমন সব অনুষ্ঠান পরিবেশন করা হয় যা শ্রোতাদের সমাজ সচেতন করে তোলে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবন গঠনের জন্য প্রচার করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেমন সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, সুখী সংসার, এসো গড়ি ছোট পরিবার, কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান। এইসব অনুষ্ঠানে খুঁজে পাচ্ছি সচেতনতামূলক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয়সমূহ, জানতে পারছি বাল্য বিয়ে, যৌতুক, অতিরিক্ত জনসংখ্যা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও গঠনমূলক পরামর্শ। বেতারের এমন নিঃস্বার্থ ভালোবাসায় সত্যি আমরা ধন্য ও কৃতজ্ঞ।
4: রবিউল ইসলাম ময়ন, আপনি ঠিকই বলেছেন যে বেতারের বিভিন্ন আয়োজনে থাকে বিনোদন এবং বিনোদনের মাধ্যমেই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে জীবন ঘনিষ্ঠ কিছু তথ্য পরামর্শ শ্রোতাদেরকে উপস্থাপন করা হয়, যাতে শ্রোতারা সেগুলো জানতে পারেন, বুঝতে পারেন এবং নিজের জীবনে কাজে লাগিয়ে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য।
3: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল, ফরাজ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে ইমেল করেছেন, মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে, মহেশপুর ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মুহাইমিনুর রহমান এবং তাসনিম সুলতানা, আপনার ঠিকানা জানাননি আপনি।
4: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ এখানে শেষ করতে হবে, তবে আমরা প্রতি সপ্তাহে রবিবার সুখী সংসার অনুষ্ঠানে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে কথা বলি, যেখানে থাকে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত, পরামর্শ, ভালো লাগা মন্দ লাগার আন্তরিক মতামত এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন। আপনাদের চিঠি লেখার সময় বা ইমেল করার সময় অবশ্যই পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বরটি লিখে দিবেন। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে নিয়মিত লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।
3: বন্ধুরা, আজ তবে বিদায় বলছি, সকলের জন্য রইল শুভকামনা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো।

0: পেতার খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ, 15% প্রবৃদ্ধির প্রত্যাশা। আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আগামীকাল, চলবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। চীনের গুয়াংডং এ আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নৌল, নিহত অন্তত 10। এবং দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস এর প্রথম আসর শেষ হচ্ছে আগামীকাল, শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তা, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ করা এখন সময়ের দাবি। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প, প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজ করা হবে এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। তিনি বলেন, চা চাষের অনুপযোগী বাগানে সৌর বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেওয়া হবে। চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন তারেক রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তখন বিগলে করুণ সুর বেজে ওঠে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে

0: পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এ গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্য 8.2 বিলিয়ন ডলার।
1: আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের সঠিক দিক নির্দেশনা, সততা ও সুদূর প্রসারী চিন্তার কারণেই দেশের বিপুল সংখ্যক ক্রীড়া প্রেমী মানুষকে বঞ্চিত না করে এবং রাজস্বের টাকা খরচ না করেই এবছর বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয় বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
2: দেশের সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতি, ক্রীড়া তৎপরতা ইত্যাদির মধ্যে আমাদের যুব প্রজন্মকে যদি যুক্ত করে ফেলতে পারি তাহলে একদিকে যেমন সুস্থ মনোজগৎ তৈরি হবে এবং ভবিষ্যতে প্রজন্ম হিসাবে দক্ষ জনবল হিসাবে তারা তাদের দক্ষতাকে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
0: অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, অলিম্পিক পদক অর্জনের লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার শূন্য থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যাত্রা শুরু করেছে। তিনি বলেন, তৃণমূল থেকে প্রতিভা তুলে আনতে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস প্রতিভাবান খেলোয়াড় তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 3.5 লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা। ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বুলেটে বুক ঝাঁঝরা হয় ঢাকা ইম্পেরিয়াল কলেজের মেধাবী ছাত্র জিল্লুর শেখের। এখনও অবর্ণনীয় এই শোকের ভার বহন করছেন তার বাবা হাসান শেখ ও মা শাহনাজ বেগম। স্বৈরাচার পতনের সেই রক্তঝরা দিনগুলো এবং শহীদ জিল্লুরকে নিয়ে শুনুন বিশেষ প্রতিবেদন।
3: ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের উদীয়মান তারা জিল্লুর শেখ 2024 সালে বাড্ডা এলাকায় গণঅভ্যুত্থানের মিছিলে পুলিশের বুলেট কেড়ে নেয় তার অমূল্য প্রাণ। জিল্লুরের বাবা হাসান শেখ বলছিলেন, তার ছেলে নামাজের জন্য বাসা থেকে বের হয়েছিল আর ঘরে ফিরে আসেনি।
4: ওর আম্মা বলল যে ও বারোয় যাচ্ছে। আমি বললাম যে বাবা নামাজে যাও, তো নামাজে গেল, নামাজের কথা বলেও গেছে। পরে আমি শুনতে পাচ্ছি যে প্রতিটি আন্দোলন ও ছিল। আমি সোনাত নামাজ বাসায় পড়লাম, উক্ত নামাজটা আমি নিচে পড়লাম। নিচে পড়ে আমি যখন মোবাইল চেক করলাম দেখলাম 3টে কল আসছে। আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে বলতেছে যে আঙ্কেল জিল্লুর নাই, জিল্লুরে বাঁচাইতে পারলাম না। ডাক্তারদের বললাম, ডাক্তার আপনার আমার ছেলের চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দেব, টাকার কোনো সমস্যা নাই। ডাক্তাররা দেখে বলল যে নাই।
3: শহীদ জিল্লুরের মা শাহনাজ বেগম বলেন, পুলিশের বুলেটে জিল্লুরের বুকটা একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিল।
5: আমার কাছে বলে, মা আমি বাইরে গেলাম নামাজ পড়তে গেলাম আম্মু। আমি আবার বললাম, তুমি বাইরে আবার কোথাও কিন্তু যাও না, নামাজ পড়ে তুমি ডাইরেক্ট বাসায় চলে এসো। আমাকে যাওয়ার সময় বললো কি আম্মু, আমি গেলাম। আমি তখন বললাম, যাও বাবা আল্লাহর হাওলায়। তখন আমার ভিতরে মানে একটা মনে হয় যে কি যেন বেরিয়ে যাচ্ছে এরকম লাগছিল, কিন্তু আমি বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার জিল্লুর বাইরে বেরোলে জীবনে বাসায় আসবে না। আমি কখনো ভাবি নাই আমার সন্তান এভাবে চলে যাবে। আমি আমার বাবার বুকের ভিতরে হাত দিয়ে দেখি, আমার বাবার বুকটা গরম আছে, মানে এতগুলো গুলি, মানে আমি 2024
3: রক্ত ঝরা জুলাই আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে। 2026 দাঁড়িয়েও আমরা ভুলিনি সেই আত্মত্যাগ। স্বৈরাচার পতনের এই মহাকাব্যে শহীদ জিল্লুর শেখ অমর হয়ে থাকবেন মুক্ত বাংলাদেশের মুক্ত বাতাসে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেওয়া আর শাহাবুল ইয়াবিন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এদিকে কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। বৃক্ষ মেলা হচ্ছে ইট, কাঠ আর কংক্রিটের নিথর নগরে এক টুকরো সজীবতার উদযাপন। মেলার প্রধান ফটক পেরুতেই যে কারো চোখ আটকে যাবে প্রকৃতির এই অনবদ্য রূপ ছড়ানো সবুজ আয়োজনে। এই সবুজের মহোৎসব ও মেলার সার্বিক আয়োজন নিয়ে বিএডিসি প্রতিক্রিয়া তুলে ধরলেন প্রতিনিধি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: ইট, কাঠ আর কংক্রিটের নিথর নগরে যেন এক টুকরো সজীবতার উদযাপন। জাতীয় বৃক্ষমেলার প্রধান ফটক পেরুতেই যে কারো চোখ আটকে যাবে প্রকৃতির এই অনবদ্য রূপ ছড়ানো সবুজ আয়োজনে। চারিদিকে রঙিন ফলের সমারোহ, ডালে ঝুলছে মিয়াজাকি, ব্ল্যাকস্টোন, রেড পালমার, চিয়াংমাই কিংবা কিং অফ চাকাপাতের মতো চোখ জোড়ানো রঙিন আম। শুধু আমই নয়, মেলার চত্বর জুড়ে ডাল বেলেছে রাম্বুটান, অ্যাভোকাডো, লটকন, মিশরীয় ডুমুর, আমলকি ও কামরাঙ্গার মতো দেশি বিদেশি নানা ফলজ বৃক্ষ। ফুলপ্রেমীদের হৃদয় কাড়তে সারিবদ্ধভাবে সেজেছে গোলাপ, জবা, জারবেরা, অলকানন্দা, কাঠগোলাপ আর বাগানবিলাস। এই সবুজের মহাউৎসব ও মেলার সার্বিক আয়োজন নিয়ে বলছিলেন গাজীপুরের উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক ড. মাহমুদ জাহাঙ্গীর আলম।
9: আমরা সরকারি পর্যায়ে আমাদের যে কার্যকলাপগুলো করছি আমরা ফিল্ডে, সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা এই মেলার মাধ্যমে সেটা জনগণকে দিতে পারি। কৃষক এখান থেকে তথ্য জানবে এবং জনগণ তথ্য জানবে, সেই তথ্যটা তারা নিয়ে তারা সেটাকে বাস্তবায়ন করবে।
8: সবুজের এই মায়াবী ভালোবাসায় কেবল গাছই নয়, পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত পরিচর্যার সবকিছু। মাটি, জৈব সার থেকে শুরু করে ঝুলছে বাহারি সিরামিক, প্লাস্টিক ও নান্দনিক মাটির টব। বৃক্ষপ্রেমীদের জন্য রয়েছে কাস্তে, নিড়ানি, শাবল, গ্লাভস আর ঝাঁঝরির মতো বাগান করার জরুরি অনুষঙ্গ। বিক্রির সারাও বেশ আশানুরূপ, জানালেন নার্সারি বিক্রেতা আমির হোসেন।
10: এবারের মেলা আলহামদুলিল্লাহ খুবই ভালো যাইতেছে, কাস্টমারও ভালো সারা পাইতেছি, তো বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে।
8: সবুজ চারা হাতে মেলা ছাড়ার সময় দর্শনার্থী ও ক্রেতাদের হাসিতে ফুটে উঠেছে অমলিন তৃপ্তি।
11: অনেক ভালো লেগেছে, ঘুরে ঘুরে দেখছি গাছ, বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, ফল গাছ।
12: এবারের মেলাটা অনেক সুন্দর হয়েছে এবং লুকটা অনেক ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। বিএডিসিতে দেখলাম যে প্রাইস খুব রিজনেবল এবং ভালো, মাশাআল্লাহ।
8: সবুজের টানে প্রকৃতির মায়ায় আয়োজিত ওই মেলা চলবে আগামী 8ই আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ইট পাথরের এই নগরে প্রকৃতি প্রেমীদের স্বাগত জানাতে উন্মুক্ত থাকবে বৃক্ষমেলা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 9 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে এই সম্মাননা তুলে দেন। সম্মাননা স্মারক তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর্থিক পুরস্কার এবং সনদ সারা জীবনের স্বীকৃতি হিসেবে গণ্য হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণ অভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে পুরস্কার ও তিরস্কার নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
13: যারা নিজ দায়িত্ব এবং কর্তব্য আন্তরিকতার সাথে সাহসিকতার সাথে দেশপ্রেমের সাথে পালন করবে তাদের এই কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা পুরস্কৃত করব, এবং যারা বিভিন্ন ভাবে আইন বিধি লঙ্ঘন করে দেশের জনগণের সেবা প্রাপ্তিতে বাধা দিবে অথবা অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে, এই ধারা আমাদের অব্যাহত থাকবে।
7: আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনি শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বিচার বিভাগ, আইনজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইনমন্ত্রী ন্যায় বিচার প্রতিষ্ঠায় মেধা, সততা ও পেশাগত দক্ষতা কাজে লাগাতে নতুন প্রজন্মের আইনজীবীদের প্রতি আহ্বান জানান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে টাইফুন নৌল আঘাত হানায় বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। আজ সকালে টাইফুনটি হুইঝৌ শহরে আঘাত হানে এবং এর প্রভাবে এই অঞ্চলে বিশাল এলাকা জুড়ে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। টাইফুন নৌলের কারণে 7 লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হয়েছে এবং বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে ক্রমবর্ধমান সামরিক তৎপরতার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলায় বিরতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ এখনও রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখছে। খেলার খবর, নতুন করে স্পোর্টস। দেশজুড়ে প্রায় 1 লাখ শিশু কিশোরের অংশগ্রহণে দেশের বৃহৎ প্রতিযোগিতামূলক খেলাধুলার আসর নতুন করে স্পোর্টস 2025-2026 প্রথম আসর সফলভাবে শেষ হতে যাচ্ছে। আগামীকাল বিকেল 4টায় ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার বর্ণিল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গত 2রা মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ধারাবাহিকভাবে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির যাত্রা শুরু হয়। ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে আজ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ জয়লাভ করেছে। নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে নেপালকে পরাজিত করে। এটি প্রতিযোগিতায় বাংলাদেশের তৃতীয় জয়। ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়োহাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত, 3 নম্বর স্থানের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সময় চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ স্থানীয় সরকার মন্ত্রীর। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ 15% প্রবৃদ্ধি প্রত্যাশা। এবং আগামী বিশ্বকাপে বিনামূল্যে খেলা সম্প্রচারের পাশাপাশি বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। সরকারি নীতি সুবিধা, কর প্রণোদনা, আন্তর্জাতিক অংশীদারিত্ব, মেধার উন্নয়ন ও বিশ্বব্যাপী সম্প্রসারণের নবতর উদ্যোগকে কাজে লাগিয়ে আগামীর সম্ভাবনাময় খাত হিসেবে প্রস্তুত হচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প। রাজধানীতে গতকাল দুদিনের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, এই খাতের উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ, কম্পিউটার, স্মার্টফোন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে অটোমোবাইল, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সর্বত্র ব্যবহৃত হয়। প্রযুক্তিগত উদ্ভাবনের উত্থানের হাত ধরে ভবিষ্যতে মানুষের ব্যবহৃত প্রায় সকল ডিভাইসে এটি সংযোজনের দরকার হবে। বাংলাদেশে বর্তমানে সেমিকন্ডাক্টর তৈরির কোম্পানি রয়েছে হাতে গোনা কয়েকটি। এর মধ্যে উল্কা সেমি, নিউরাল সেমিকন্ডাক্টর, প্রাইম সিলিকন ও টোটন ইলেকট্রনিক্স ডিবিপিএল গ্রুপ অন্যতম। সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশও অপার সম্ভাবনাময় স্বপ্ন দেখছে। আগামী 2030 সালে মাইক্রোচিপের বৈশ্বিক বাজার $1,00,000 হবে বলে আশাবাদী এ খাতের সংশ্লিষ্টরা। বাংলাদেশের সেক্টরকে পোশাক খাতের চেয়েও বড় রপ্তানিকারক শিল্পে পরিণত করতে সরকার তাই উপযুক্ত পরিকল্পনা ও বিনিয়োগ নিয়ে কাজ করছে। শিল্পটি এত বিপুল সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও অতীতের কোন জাতীয় বাজেটে এ শিল্পের কোন নামই ছিল না এটি বিকাশের জন্য কোন নীতিগত সহায়তার ঘোষণা। বিএনপি সরকার চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নিয়েছে। তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নে সরকার প্রথমবারের মতো বছরে প্রায় 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদান বরাদ্দ রেখেছে। এর পাশাপাশি বিদেশী ও দেশীয় বিনিয়োগ টানতে শুল্কমুক্ত বা বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদ্যমান হাইটেক পার্কগুলোতে আধুনিকায়নের পাশাপাশি একটি নতুন বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। মূলত সরকার বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবন নির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায়। সে লক্ষ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো ইলেকট্রনিক্স সহ উচ্চ প্রযুক্তি খাতের উন্নয়নের উপর সরকার গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সম্মেলনটিকে কেবল একটি সাধারণ আয়োজন নয় বরং আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলন মেলা হিসেবে অভিহিত করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে এ খাতে নিজেদের মেধার সাক্ষর রেখে চলেছেন। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন একক কোন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটি একটি সম্মিলিত জাতীয় মিশন। সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে এই লক্ষ্যে কাজ করতে হবে। এই খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই খাতকে এগিয়ে যেতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হলো, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
16: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
17: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের আয়োজনে এখন রয়েছে দেশের গান। প্রথম গানটি গেয়েছেন ইন্দ্র কিশোর, গানের কথাগুলো সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী এবং সুর দিয়েছেন এ এইচ এম রফিক।

0: Beter Magazin.
1: বৃষ্টি পড়ে আজ আকাশে মেঘ হচ্ছে না তো কাজ, বৃষ্টি যেন তোমার এলানো চুল, রাতে ফুটে দোলন চাপার ফুল।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বাংলাদেশ বেতার শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।

0: বন্ধুরা, বর্ষার ফুল দোলন চাপা, এটি আমাদের অনেকেরই প্রিয় ফুল। বর্ষার এই সাদা সুগন্ধি ফুল বাংলা সাহিত্য ও সংস্কৃতিতেও উল্লেখযোগ্য স্থান দখল করে আছে।
1: বাংলা কবিতা এবং কথা সাহিত্যে দোলন চাপার উপস্থিতি বহুমাত্রিক। কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থের নাম দোলন চাপা।
0: মৌসুমে, জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে দোলন চাপা উপহার হিসেবে বেশ জনপ্রিয়। বাংলাদেশের বহু ফুলবাগানে দোলন চাপা সমাদরে স্থান লাভ করেছে রূপ ও সুগন্ধের গুণে।
1: ফুলদানিতে সাজিয়ে ঘরের শোভাবর্ধনের জন্য দোলন চাপার কদর কম নয়। আর সেজন্যই বর্ষা এলে দোলন চাপার গুচ্ছ সাজিয়ে ঢাকার রাজপথে ফুলের দোকানে বিক্রি করতে দেখা যায়।
0: প্রিয় বন্ধুরা, আজ 26 জুলাই 2024 সালে চলমান গণ আন্দোলনের উত্তাল এই দিনটি ছিল গণগ্রেফতারের।
1: ছাত্র জনতার দাবি আদায়ের আন্দোলন যখন জোরদার হয়ে উঠছিল, তখন আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার 26 জুলাই গণহারে ছাত্রদের গ্রেফতার করে।
0: গণহারে ছাত্রদের গ্রেফতার করার পরও সরকার আন্দোলন দমন করতে ব্যর্থ হয়। সত্য ও ন্যায়বোধ জাগ্রত হলে কোনো শক্তি তা থামিয়ে রাখতে পারে না।
1: প্রিয় বন্ধুরা, বর্ষার সন্ধ্যাতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ব বিচিত্রা।
0: বিশ্ব বিচিত্রার খবরগুলি সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপন করছেন সাইরা হাবিব।
2: যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে প্রতি বছর চিজ রোলিং নামের এক শতাব্দী প্রাচীন অদ্ভুত প্রতিযোগিতা হয়। একটি খাড়া পাহাড়ের চূড়া থেকে গোলাকার চিজের চাকা গড়িয়ে দেওয়া হয় এবং প্রতিযোগীরা তার পেছনে পেছনে পাহাড় থেকে গড়িয়ে নিচে নামেন। এই বিপজ্জনক খেলায় শরীর ভাঙার ঝুঁকি থাকলেও যিনি চিজটি আগে ধরতে পারেন তিনি আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়ে ওঠেন এবং স্পন্সরশিপের মাধ্যমে রাতারাতি কোটি টাকা আয়ের সুযোগ পান। মধ্যপ্রাচ্যের ওমানের কিছু মরুভূমি অঞ্চলের মহাসড়কে এক অদ্ভুত ট্রাফিক নিয়ম রয়েছে। সেখানে যদি কোনো উট রাস্তা পার হতে চায়, তবে শত শত কোটি টাকার মার্সিডিস বা ফেরারি গাড়িকেও দাঁড়িয়ে যেতে হয়। ওমানের আইন অনুযায়ী রাস্তার যে কোনো জায়গায় উটকে আগে পদ দিতে হবে এবং উটের গায়ে কোনো গাড়ি ধাক্কা দিলে চালককে বিশাল অঙ্কের জরিমানা দিতে হয় ও জেল খাটতে হয়। জাপানের আওশিমা নামের একটি ছোট দ্বীপ রয়েছে যা বিশ্বজুড়ে ক্যাট আইল্যান্ড বা বিড়ালের দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপে মাত্র 15-20 জন বয়স্ক মানুষ বাস করেন, কিন্তু বিড়ালের সংখ্যা 100টিরও বেশি। একসময় দ্বীপে ইঁদুরের উপদ্রব কমানোর জন্য কিছু বিড়াল ছাড়া হয়েছিল। পরবর্তীকালে তাদের বংশবৃদ্ধি হতে হতে এখন পুরো দ্বীপটি বিড়ালদের রাজত্বে পরিণত হয়েছে। বলিভিয়ার রাজধানী লা পাজের সংসদ ভবনের চূড়ায় থাকা ঘড়িটির কাঁটা সাধারণত ঘড়ির মতো ডান দিকে না ঘুরে বাম দিকে ঘোরে। এমনকি ঘড়ির সংখ্যাগুলো 1-12 উল্টো করে বসানো। বলিভিয়া সরকার এটিকে তাদের দক্ষিণ গোলার্ধের ঘড়ি বলে। তাদের মতে উত্তর গোলার্ধের নিয়ম তারা মানবেন না এবং দক্ষিণ গোলার্ধের সূর্য যেহেতু বাম দিকে ঘোরে, তাই তাদের ঘড়িও ঐতিহ্য মেনে বাম দিকেই ঘুরবে।
0: বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন নিয়ে বিশ্ববিচিত্রা শুনলেন সাইরা হাবিবের কণ্ঠে।
1: গানের জগতে জনপ্রিয় ও অনন্য গুণের অধিকারী এক সঙ্গীত শিল্পীর নাম সামি ইউসুফ। তিনি একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং বহুমুখী বাদ্যযন্ত্র শিল্পী।
0: 2003 সালে তার প্রথম অ্যালবাম আল মুয়াল্লি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা লাভ করে। 2005 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় সফল অ্যালবাম মাই উম্মাহ।
1: বিশ্বব্যাপী তার 4,50,00,000 বেশি অ্যালবাম বিক্রি হয়েছে এবং ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি তাকে মেগাস্টার হিসাবে আখ্যায়িত করেছে।
0: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে ব্রিটিশ সঙ্গীত শিল্পী সামি ইউসুফের ব্যক্তি ও সঙ্গীত জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
3: সামি ইউসুফ আধ্যাত্মিক সুরের বিশ্বদূত। সামি ইউসুফ সমকালীন ইসলামী সঙ্গীতের জগতে এক অনন্য নাম। ব্রিটিশ মুসলিম এই শিল্পী তার সুমধুর কণ্ঠ, আধ্যাত্মিক সুর ও বহুভাষিক পরিবেশনার মাধ্যমে বিশ্বব্যাপী কোটি শ্রোতার হৃদয় জয় করেছেন। ধর্মীয় সঙ্গীতকে আধুনিক সঙ্গীত আয়োজনে উপস্থাপন করে তিনি ইসলামী নাসিদ ও আধ্যাত্মিক গানের নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

সামি ইউসুফ 1980 সালে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। শৈশবে তার পরিবার যুক্তরাজ্যে বসবাস শুরু করে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি লন্ডনের রয়্যাল একাডেমি অফ মিউজিকে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। সেখানে পশ্চিমা ধ্রুপদী সঙ্গীতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সুর ও ঐতিহ্যগত ধ্বনিতত্ত্বের ওপর দক্ষতা অর্জন করেন। 2003 সালে তার প্রথম অ্যালবাম আল মুয়াল্লিম প্রকাশিত হয়। আল মুয়াল্লিম বিশেষ জনপ্রিয়তা লাভ করে এবং মুসলিম বিশ্বে তাকে দ্রুত পরিচিত করে তোলে। এরপর 2005 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় অ্যালবাম মাই উম্মা, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে। এই অ্যালবামে তিনি উম্মা বা মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন।

সামি ইউসুফের সঙ্গীতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল আধ্যাত্মিক ও মানবিক বার্তা, বহুভাষিক পরিবেশনা, আরবি, ইংরেজি, ফার্সি, তুর্কি ইত্যাদি, পূর্ব ও পশ্চিমা সুরের মিশ্রণ, শান্তি, ন্যায় ও মানবতার আহ্বান ইত্যাদি। তার গানগুলোতে ইসলামের নৈতিক শিক্ষা, ভালোবাসা, সহমর্মিতা ও আল্লাহর প্রতি ভক্তি ফুটে ওঠে। তার শ্রোতা সংখ্যা কেবল মুসলিম সমাজেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষও তার সঙ্গীত উপভোগ করে থাকেন। তিনি স্প্রেটিক নামে এক বিশেষ সঙ্গীত ধারা প্রচলন করেন, যেখানে আধ্যাত্মিকতা ও শৈল্পিক উৎকর্ষ একসঙ্গে মিলে যায়।

শিল্পী হিসেবে তিনি শুধু সঙ্গীতেই সীমাবদ্ধ নন, বিভিন্ন মানবিক ও দাতব্য কার্যক্রমেও তিনি যুক্ত। বিশ্বজুড়ে শান্তি ও মানবতার বার্তা প্রচারে তিনি কাজ করেছেন। তার কনসার্টগুলো প্রায়ই মানবিক উদ্দেশ্যে আয়োজিত হয়ে থাকে। সামি ইউসুফ আধুনিক ইসলামী সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় করে তুলেছেন। তার সুরে ধর্মীয় অনুভূতি যেমন আছে, তেমনি রয়েছে সার্বজনীন মানবিক আবেদন। সমকালীন মুসলিম তরুণদের কাছে তিনি এক অনুপ্রেরণার প্রতীক। তিনি প্রমাণ করেছেন যে আধ্যাত্মিক সঙ্গীতও আধুনিক মঞ্চে বিশ্বমানের শিল্পে রূপ নিতে পারে।

সামি ইউসুফের গানগুলো কেবল সঙ্গীত নয়, এগুলো আধ্যাত্মিক অনুভূতি, ভালোবাসা, ঐতিহ্য, ঐক্য ও মানবতার আহ্বান। তার প্রতিটি সৃষ্টিতে রয়েছে ভক্তি ও শৈল্পিক সৌন্দর্যের সমন্বয়।

0: 1643 সালে ইংল্যান্ডের পার্লামেন্ট লাইসেন্সিং আইন নামের একটি কালো আইন পাশ করে।
1: এই আইন অনুযায়ী যে কোনো বই, পুস্তিকা বা প্রবন্ধ প্রকাশের আগে সরকারের নিযুক্ত সেন্সর বা কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি বা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়।
0: ইংলিশ কবি ও পণ্ডিত জন মিল্টন এই আইনের তীব্র বিরোধিতা করেন। তিনি সরকারের এই পূর্ব সেন্সরশিপের নীতিকে চ্যালেঞ্জ করে 1644 সালে কোনো লাইসেন্স বা অনুমতি ছাড়াই অ্যারিওপ্যাজিটিকা নামে একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ করেন।
1: অ্যারিওপ্যাজিটিকা মূলত সংবাদপত্রের স্বাধীনতা, ফ্রিডম অব দ্য প্রেস এবং সেন্সরশিপের বা বই নিষিদ্ধকরণের বিরুদ্ধে লেখা ইতিহাসের অন্যতম প্রভাবশালী একটি দার্শনিক দলিল হিসাবে বিবেচিত হয়।
0: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে জন মিল্টন রচিত অ্যারিওপ্যাজিটিকা সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক আহমেদ রেজা।
2: শ্রোতা বন্ধুরা, উত্তরণের বই পরিচিতি পর্বে আজ কথা বলব একজন বিশ্বখ্যাত লেখকের লেখা একটি গদ্য গ্রন্থ নিয়ে। তবে এই লেখক লিখেছেন ইংরেজি ভাষায়, বইটি বাংলায় অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে। যে বিশ্বখ্যাত লেখকের কথা আজ বলতে চাই তার নাম জন মিল্টন। তার জন্ম ইংল্যান্ডে। তিনি লিখেছেন ইংরেজি ভাষায়। জন মিল্টন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। লিখেছেন কবিতা, গদ্য, নাটক, মহাকাব্য ইত্যাদি। তার লেখা মহাকাব্য প্যারাডাইজ লস্ট এবং প্যারাডাইজ রিগেইনড তাকে ইংরেজি সাহিত্যের অঙ্গনে অমর করে রাখবে। এই দুটি মহাকাব্যে কবি জন মিল্টন সৃষ্টিকর্তা ও তার সৃষ্টি, ধর্ম এবং জীবনের অর্থ, স্বাধীনতার মূল্য ইত্যাদি নানান প্রসঙ্গ এনেছেন। মিল্টনের জন্ম 1608 সালে। তার রাজন্ম লালিত স্বপ্ন ছিল কবি হবার। তার সে স্বপ্ন সফল হয়েছে। তিনি নিঃসন্দেহে ইংল্যান্ডের অন্যতম সেরা কবি। তবে মিল্টনের গদ্য চমৎকার। 1644 সালে তিনি লেখেন অ্যারিওপ্যাজিটিকা। সে সময় ইংল্যান্ডে চলছিল গৃহযুদ্ধ। অ্যারিওপ্যাজিটিকা 40 পৃষ্ঠার একটি পুস্তিকা। জন মিল্টন তৎকালীন পার্লামেন্টের সদস্যদেরকে উদ্দেশ্য করে এটি রচনা করেন। ইংল্যান্ডে পার্লামেন্টে দুটি কক্ষ রয়েছে, যথা হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স। জন মিল্টন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদেরকে লক্ষ্য করে ভাষণ দেবার ভঙ্গিতে অ্যারিওপ্যাজিটিকা রচনা করেন। জন মিল্টন যখন অ্যারিওপ্যাজিটিকা রচনা করেন তখন তার বয়স মাত্র 36 বছর। তার এই পুস্তিকাটি প্রকাশের পেছনে প্রধানত দুটি কারণ ছিল। এক, পার্লামেন্টের জারি করা একটি হুকুমের প্রতিবাদ করা। এই হুকুমটি মুদ্রাযন্ত্র নিয়ন্ত্রণ বিধি বলে পরিচিত। মিল্টন তার রচনার দ্বারা এই হুকুম প্রত্যাহার করতে বলেছেন পার্লামেন্টের সদস্যদেরকে। দ্বিতীয় কারণ, তিনি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করতেন। সমসাময়িক কালের নানান ঘটনা ও প্রবাহ ব্যক্তি স্বাধীনতার বিষয়কে অগ্রাহ্য করেছে, অসম্মান করেছে। এই পুস্তিকা রচনার মাধ্যমে মিল্টন ব্যক্তি স্বাধীনতার ধারণাকে উচ্চকিত করেছেন। মিল্টন তার অ্যারিওপ্যাজিটিকা শীর্ষ গ্রন্থে বলতে চেয়েছেন যে সভ্যতার ইতিহাসে যেসব জাতি, রাষ্ট্র আদর্শ স্থাপন করেছে তারা হয় নিয়ন্ত্রণের পথেই যায়নি বা গেলেও বিশেষ কয়েকটি দোষে দুষ্ট বইয়ের প্রচার রোধ করেছে। এই গ্রন্থের মাধ্যমে লেখক দেশ কাল পাত্রের অতীত সত্যের মহিমা কীর্তন করেছেন। সেই সঙ্গে তিনি নিজের জাতির এবং দেশের গৌরবের কথা বলেছেন। জন মিল্টনের লেখা অ্যারিওপ্যাজিটিকা শীর্ষ গ্রন্থটি বঙ্গানুবাদ করেছেন জিল্লুর রহমান সিদ্দিকী। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী এদেশের একজন খ্যাতনামা প্রাবন্ধিক, কবি, অনুবাদক ও সম্পাদক। তিনি দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। জিল্লুর রহমান সিদ্দিকীর গদ্য প্রকরণ সহজ, কিন্তু তার মধ্যে এমন এক আভিজাত্য আছে যা পাঠককে বিমোহিত করবে। আলোচ্য বঙ্গানুবাদের পরে রয়েছে টিকা পর্ব। সেই টিকা পর্বে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা রয়েছে।
1: শ্রোতা সঙ্গী, সিনেমার কথা এবং গান নিয়ে সাজানো পর্ব কথাই ও গানে চলচ্চিত্র এবারের আয়োজন।
0: আজ শুনবেন মোস্তাফিজুর পরিচালিত ডাকবাবু ছায়াছবির গান। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম। শ্রোতা বন্ধুরা, কথায় ও গানে চলচ্চিত্রের আজকের পর্ব শুরু করছি। 1966 সালে মুক্তিপ্রাপ্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক ড্রামা চলচ্চিত্র ডাকবাবু। ঢালিউডের চলচ্চিত্রের ইতিহাসে এই সিনেমাটি কিন্তু অন্যতম মাইল ফলক। ডাকবাবু চলচ্চিত্র দর্শক জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি এর সাথে জড়িয়ে আছে চমৎকার কিছু স্মৃতি। প্রথমত, প্রধান চরিত্রে রূপদানকারী অভিনেতা এবং অভিনেত্রী দুজনের জীবনে নতুন ছন্দ নিয়ে এসেছিল ডাকবাবু। ঢাকার বিখ্যাত সিনেমা হল মধ্যমিতা উদ্বোধন হয়েছিল এই ডাকবাবু চলচ্চিত্র দিয়ে। এছাড়াও সঙ্গীতাঙ্গনের বিশেষ করে চলচ্চিত্রের গানের দুজন বিখ্যাত শিল্পী সৈয়দ আব্দুল হাদি ও শাহনাজ রহমতুল্লাহ এই চলচ্চিত্র প্লেব্যাক শুরু করেন। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1966 সালের 9 সেপ্টেম্বর। ডাকবাবু পরিচালনা করেছেন প্রখ্যাত চিত্র পরিচালক মুস্তাফিজুর রহমান, যিনি মুস্তাফিজ নামেই আমাদের কাছে ব্যাপক পরিচিত। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তৎকালীন ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় জুটি আজিম এবং সুজাতা। এছাড়াও অন্যান্য পার্শ্ব চরিত্রে ছিলেন শাবানা, দীপ্তি, মঞ্জুর এবং নারায়ণ চক্রবর্তী। মেগাস্টার হওয়ার আগে ক্যারিয়ারের একদম শুরুর দিকে নায়করাজ রাজ্জাক এই চলচ্চিত্রে একটি ছোট বা বলা চলে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। যেটা শুরুতেই বলেছিলাম, এই চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে রোমান্টিক তথ্য হল এই চলচ্চিত্রটির শুটিং করতে গিয়ে কিন্তু আজিম এবং সুজাতার মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিবাহ বন্ধনে পরিণত হয়। এই চলচ্চিত্রের গানগুলো লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, সুর সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক আলী হোসেন। তো শ্রোতা বন্ধুরা, আসুন এই সিনেমা থেকে নবাগত শিল্পী সৈয়দ আব্দুল হাদির গাওয়া দারুণ জনপ্রিয় সেই গানটি শুনে আসি।

এবারে যে গানটি শোনাবো সেই গানটি ফেরদৌসী রহমানের কণ্ঠে শুনবেন।

আরেক নবাগত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গাওয়া এই গানটি আজও কিন্তু গ্রাম বাংলার বিয়ে বাড়ির অন্যতম প্রধান ঐতিহ্যবাহী গীত বা গান।

0: কথায় ও গানে চলচ্চিত্র পর্বটি শুনলেন তৈনিমা করিমের কণ্ঠে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষার জলবাহিত রোগ যেমন টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস এবং কলেরার প্রকোপ সবচেয়ে বেশি বাড়ে। এসব রোগ থেকে বাঁচতে ফুটানো পানি পান করুন এবং ফিল্টারের সাহায্যে পরিশোধিত পানি পান করুন।
0: নিয়মিত বাড়ির চারপাশ, আঙিনা, বারান্দা পরিষ্কার রাখুন, যাতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ করা যায়। দিনে রাতে যখনই ঘুমান না কেন, অবশ্যই মশারি টানিয়ে ঘুমান এবং শরীর ঢাকা থাকে এমন পোশাক পরুন।
1: প্রিয় বন্ধুরা, উত্তরণ আয়োজন থেকে আজকের মতো বিদায়ের পালা। উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি একেএম শোয়েব
0: এবং আমি বৈশাখী খাতুন, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। শুভরাত্রি।

0: প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে আছি আমরা দুজন, এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
0: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
1: আয়োজনের শুরুতে শোনাব আত্মবিশ্বাস ছায়াছবির গান। গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন আজম মোর উলিপুর কুড়িগ্রাম থেকে, শুভ্র আহমেদ ও নাজা আহমেদ,
0: চিলাগাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফাইল আহমেদ হানিফ ও লিজা আক্তার,
1: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোজাম্মেল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম,
0: ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জানমিয়া হোসেন এবং মোহাম্মদ সোহেল রানা,
1: সিংড়িয়া ডাকালিগঞ্জ জলঢাকা নীলফামারী থেকে সত্যেন্দ্রনাথ রায়, শিবা রানী রায়, সন্দীপুন রায়, সুকর্ণা রায়,
0: বেনুঘাট দিঘিরপাড় রংপুর থেকে সেলিম রায়, জীবনবাবু রিপনবাবু, সেলিন আক্তার, রুমি খাতুন,
1: দক্ষিণ লালপুর নাটোর থেকে আব্দুল হান্নান ও আকলিমা বেগম,
0: শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে পলাশ হাসান, বর্তমানে সৌদি আরব থেকে সাথে আছে তানজিলা,
1: দেল্লা পম্বাইজোড়া নাগরপুর টাঙ্গাইল থেকে আরজিনা আমিনুর রহমান, মুশফিকা নওরিন ফাতেমা, তিশা মেহেদি কামাল, ইসমাইল আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মহিমিনুর রহমান এবং নীরব আহমেদ।
0: আত্মবিশ্বাসের এই ছবিটিতে কণ্ঠ দিয়েছেন এম এ খালেক ও বেবিনাজ দিন। চলুন শুনি।

0: কুলিয়া দক্ষিণপাড়া ঘাটালডাঙ্গা থেকে এস এম মিঠুন, তিনমল হরিপুর কুড়িগ্রাম থেকে বাবলু লাবলু, লাবলি বাবলা, শরগোপিনপুর ঘাটালডাঙ্গা থেকে মাসুম মোহাম্মদ পরশ, ফারহানা জিরিন, মাহমুদ আক্তার মিতু, আসাদ ফাহাদ, নাসির হোসেন, পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন, লালন, শামিমা, সাদিয়া, মরিয়াম, সীমা, টুকন, পরাগমন, রজনী, জবা, টিউলি, কাকুরি, ঝন্টু, চাঁদনী, জান্নাতি ও কথা।
1: বগাজানবাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল ও নূপুর মণ্ডল, ইসার চালা, সাগরদিঘি, ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, সীমান বিশ্বাস এবং পেখম রায়। লোহাকুচি ক্যাম্পেটারি, আদিতমারি, লালমনিহার থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম, নাসির হোসাইন, সুমি আক্তার ও জিম আক্তার।
0: লোহাকুচি কালীগঞ্জ লালমনিরহাট থেকে কেশব চন্দ্র রায়, কল্পনা রানী রায়। শীতলকুচি কুচবিহার ভারত থেকে শহীদুল ইসলাম। উত্তর মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকির আননেসা, উর্মি খাতুন এবং মোসাম্মদ মুন্নি খাতুন।
1: আপনারা শুনতে চেয়েছেন মোহনবাসী ছায়াছবির গান, একসাথে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এম এ খালেক।

0: এবারে তুমি আমার ছাছি বিজ্ঞান শিল্পী আগুন ও কনক চাপা
1: শুনতে চেয়েছেন বিষয় সরাইল পাংশা রাজবাড়ি থেকে, বর্তমানে হর্টিকালচার সেন্টার কাশিয়ানী গোপালগঞ্জে রয়েছেন। লিখেছেন মোহাম্মদ আব্দুর রহমান, সাথে আছেন লুৎফর জোয়ারদার, আনোয়ার হোসেন, জাকারিয়া হোসেন, মিলন চন্দ্র মন্ডল, ঝন্টু, রাকিবুল ইসলাম ও আব্দুল সালাম।
0: দক্ষিণ গোবিন্দপুর, চাঁপাপুর, আলমদীঘি, বগুড়া থেকে ফরহাদ হোসেন টুটুল, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম লিটন ও ফরিদ।
1: 43 নম্বর ডক্টর জগবন্ধু লেন, বৌবাজার কলকাতা থেকে দেবলীনা মালাকার, সিমরান বিশ্বাস, বেখম রায়, আশা চৌধুরী।

0: দুই দুয়ারি ছায়া ছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন।
1: শুনতে চেয়েছেন শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, তুলন্ড ধামুশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া, উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব ও দিশা।
0: গোমরা চাপড়া নদিয়া ভারত থেকে হিরামান শেখ, রেহানা শেখ, ফয়সাল আহমেদ শিপন, মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর থেকে মোহাম্মদ শামীম হোসেন, 134 দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া ও আলিশা জান্নাত।

0: বাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিগঞ্জ থেকে পারভিন আক্তার, পাফেল পারভেজ ও মেহেদী মামুন।
1: নয়াপাড়া গয়াহাটা নাগরপুর টাঙ্গাইল থেকে আফি আক্তার, আশিক আকাশ এবং আশরাফ।
0: শুনতে চাচ্ছেন অনুতপ্ত ছায়াছবির গান,
1: শিল্পী ইন্দ্রকিশোর।

0: এবারে কুখ্যাত খুনি ছায়াছবির গান শিল্পী কুমার বিশ্বজিৎ কনক চাপা
1: শুনতে চেয়েছেন। ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহাদ, ফাহাদ ও শোভা, শেখপাড়া, সোনাপুর, বাগাতিপাড়া, নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ এবং মোহাম্মদ শাহাদ শাফি।
0: দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, সানোয়ার, শামীম সানা, আজিজ খান, মোহাম্মদ শরীফউদ্দিন, মেসেস রোমা শরীফ, সাদিয়া সামিয়া, সজীব। ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

0: দক্ষিণ পিরিচপুর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত এবং আলেয়া সুলতানা।
1: শুনতে চেয়েছেন সোনার সংসার ছায়াছবির গান শিল্পী রুনা লায়লা।

0: কারাগঞ্জ রংপুর থেকে এই যে মাজেদুল ইসলাম, উম্মে সালমা, মুহিত আল হাসান এবং মোহাম্মদ নাঈম আল হাসান।
1: পিরোজপুর, সোনা মসজিদ, চাপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আনিরুল ইসলাম বিনতে আসফিয়া তাসনিম। আপনারা শুনতে চেয়েছেন জবরদখল চাচ্ছি গান,
0: শিল্পী কনক চাপা ও ইন্দ্র কিশোর।

0: পূর্ব জাম্বল, বাঁশখালী চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন।
1: শুনতে চেয়েছেন স্বপ্নের নায়ক ছায়াছবি গান, শিল্পী ইফফাত আরা নার্গিস ও আগুন।

0: পাঁচুরিয়া উত্তরপাড়া বেড়া পাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন, সাথে আছে রাকিব, সাব্বির, আরিফ, জান্নাতুল লেজা, তাসমিয়া, রুকাইয়া, সুমি, সীমা, শিখা, মিরাজুল বুখারির, শহীদুল, আতিকুল, রাতুল, রাসেলা, আকাশ, মনিরুল, হাসান, ইসা, জয়নাল আবেদিন, শফিকুল, ইমরান, আদুরি, আন্না, জহরুল, বাবুল, আরিফুল, আতাউল্লাহ, জামাল এবং সাকিব।
1: শুনতে চেয়েছেন জামিন নিয়ে ছায়াছবির গান, একসাথে গিয়েছেন রুনা লায়লা ও এন্ডো কিশোর।

0: এবারে স্বপ্নের ঠিকানা ছায়া ছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

0: জিয়নপুর চড়িডাঙ্গা খাপাড়া দৌলতপুর মানিকগঞ্জ থেকে নার্গিস আক্তার আকিয়া আরিয়ান ও মেহেদি মামুন।
1: আপনারা শুনতে চেয়েছেন শাকিলা জাফর ও এন্ডু কিশোরের কণ্ঠে জন্মদাতা ছায়াছবির গান।

0: বন্ধুরা, যাওয়ার সময় হয়ে এলো। তবে যাওয়ার আগে জানিয়ে দিতে চাই অনুরোধের আসর নিবেদনে, আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা।
1: অনুরোধের আসর নিবেদন প্রযোজনী পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শের বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করবেন বিবি নিবেদন 2018@outlook.com। প্রেসবার্তা বন্ধুরা, নিবেদন গ্রন্থনা ছিলেন ডক্টর দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আহ্বাল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সিরাজুল আলম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

আর তখন শুনলেন শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে হাসিনা পারভিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তা, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প, প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর শেরেবাংলা জিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি বক্তৃতায় এই গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসার, শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্য 8.2 বিলিয়ন ডলার। উভয় খাতেই 15% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয় বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুরে 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তটসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আস্থান আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আগামীকালের ঢাকা করের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আলামিন সরকার। পথপাথে অনুষ্ঠানে নামাজের নিষিদ্ধ সময় সমূহ সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4টায়। অনুষ্ঠানের কার্যক্রমে একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব-স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8টা 15 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা বেজে 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ইংরেজি ভাষা শিখার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5টা 30 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশমার মাঠে আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10টা 5 মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10টা 30 মিনিটে। এছাড়া FM 90 মেগাহার্টজে রাত 12টা 15 মিনিটে নিশতি অনুষ্ঠানে শুনবেন নাটক কিং কর্তব্য বিমোড়। FM-এর অনুষ্ঠান FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকল ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটি ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৩%, সন্ধ্যা ৬টায় ৫৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা বেজে ২৬ মিনিটে, অস্ত যাবে সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, ১০৬ মেগাহার্টজ, ১০২ ও ৯০ মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. تلاوت كريت سورة بقرة 28 থেকে 29 আয়াত সমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তাঁরই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সকল বিষয়ে অবহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান প্রচার হচ্ছে এফএম 90 মেগাহার্টজে। আজকের নিঃসতীয় অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি সজীব দত্ত
1: এবং আমি মোহাম্মদ শহীদুল্লাহ।
0: প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম ও মোহাম্মদ রাশিদুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে মেহেদি হাসান।
1: শ্রোতাবন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের নিশতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে। প্রথমে রাত 12টায় শুনবেন বাংলা সংবাদ, 12:05 ইংরেজি সংবাদ, 12:10 শুনবেন দেশের গান, 12:15 নিশতির নাটক কিং কর্তব্য বিমূর, রাত 1:15 বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান, রাত 1:40 শুনবেন রংধনু মিশ্র গানের অনুষ্ঠান, রাত 2টায় আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান, 2:50 নজরুল সঙ্গীত, 2:55 আবহাওয়া বার্তা এবং দিনের অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দিলাম আমাদের আজকের নিশতি অধিবেশনে শ্রোতাদের জন্য যা যা থাকছে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি দিননাথুর নাহার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তা, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি আধুনিক নীতিমালা প্রণয়ন করা হবে, যেখানে সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেন। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এই গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষির সঙ্গে সম্পর্কিত ব্যবসা, শিল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগের মাধ্যমে তরুণদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। চলতি অর্থবছরের জন্য 63.4 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, পণ্য রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 55.2 বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্য 8.2 বিলিয়ন ডলার। উভয় খাতেই 15% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয় বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল থেকে শুরু হচ্ছে। 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। ই হজ সিস্টেমের মাধ্যমে যে কেউ নিবন্ধন করতে পারবেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ে ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: Assalamu alaikum. This is Bangladesh Betar, the news read by Muhammad Abul Hussain. Prime Minister Tariq Rahman has said the government is committed to building a modern and technology-driven Bangladesh army capable of meeting the demands of time. He said this while addressing the inaugural ceremony of the Army Headquarters Selection Board 2026 at the Dhaka Cantonment today. The Prime Minister said Bangladesh is currently facing complex and multidimensional security challenges, including maritime and border security, cyber and information security, disaster response and humanitarian assistance. It is now the demand of time to follow a realistic and sustainable model of defense modernization, taking into account Bangladesh's geographical location, economic capacity, national security needs and the expectations and tolerance of the people, he added. Acting President Major Retired Hafizuddin Ahmed Bir Bikram paid homage to the valiant martyrs by placing wreath at the National Martyrs Memorial in Safa today. He laid the wreath and observed a minute of solemn silence in memory of the martyrs who laid down their lives for their country's independence. Later, the acting president paid homage at the graves of Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khaleda Zia at Ziauddin at Sher-e Bangla Nagar in the capital. Local Government Rural Development and Cooperatives Minister Mr. Fakhrul Islam Alamgir has stressed the need for more investment in agricultural research to ensure the country's food security. He made the remarks while addressing an orientation program of the fisheries at Sher-e Bangla Agricultural University in the capital today, mentioning that ensuring food security for the country's people remains a major challenge. The minister said the country's economic foundations and institutional structures were severely weakened during the previous 15 years under the fascist government. The government has set export earnings target of $63.4 billion for the current fiscal year. Commerce Minister Khondokar Abdul Muqtadir announced this at a press briefing at the ministry's conference room at the secretariat today. He said the target for goods exports has been set at $55.2 billion, for services exports at $8.2 billion. A 15% growth rate has been set for both goods and services. Information and Broadcasting Minister Zahiruddin Shobhon has said the government has set a goal not only to broadcast games for free in the next World Cup but also to generate major profits by tapping into the massive advertising market. He made the remarks at the FIFA World Cup 2026 broadcast and Thanksgiving event at the Press Information Department PID conference room at the Secretariat today. The Information Broadcasting Minister credited the zero revenue expenditure of the FIFA World Cup 2026 to the strategic guidance, honesty and visionary leadership of Prime Minister Tariq Rahman. The primary registration for Hajj 2027 will begin from tomorrow. The registration process will continue until September 24th this year. A press release informed this today. The Ministry of Religious Affairs has announced this schedule according to the roadmap for Hajj programs announced by the Saudi Ministry of Hajj and Umrah. Dhaka Meteorological Office says a well-marked low over North West Bay and adjoining Odisha West Bengal coasts intensified into a monsoon depression and lay over the same area at noon today, about 425 kilometers west southwest of Chattogram, 415 kilometers west of Kokrajhar, 245 kilometers west southwest of Mongla and 265 kilometers west southwest of Paira. It is likely to move northwestwards and intensify further. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maximum sustained wind speed within 44 km of the depression center is about 40 km per hour, rising to 50 km per hour in gusts or squalls. Sea will remain moderate near the depression center. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast Valley till 9 tomorrow morning says there are chances of rain or thunderstorms with temporary south, southeasterly gusts, scurry wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. Reports in these areas are to high caution signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: খবরের পর আবারও স্বাগত শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা নিশতি অধিবেশন। এবারে শোনাবো দেশের গান। শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার মোহাম্মদ আল আমিন, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এই বাংলার মায়া ভরা রূপালী মাটি।

এতক্ষণ দেশের গান শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: অসম্ভব। কি পেয়েছেন আপনি? মাসের মধ্যে তিনবার যদি দেশের বাড়ি যেতে হয় তাহলে অফিসের কাজ করবেন কোন সময়?
1: না মানে স্যার, বুঝতেই পারছেন এইবার যদি না যাই সত্যি বিপদে পড়ব।
0: তার মানে এর আগে যে দুবার গেছেন তখন কি কোনো বিপদ ছিল না?
1: তা নয় স্যার, পটলের মা শরীর খুবই খারাপ।
0: বারবার এইভাবে আপনাকে ছুটি দেয়া ইম্পসিবল।
1: এইবারের মতো ছুটি দিলে খুবই উপকার হয় স্যার, ওই সামনের মাসে আর এরকম হবে না।
0: কেন, ফ্যামিলিকে এখানে এনে রাখলেই হয়, অফিস থেকে কোয়ার্টার যখন দিয়েছে তখন সব ব্যবহার করলেই তো পারেন।
1: তা না হয় করব স্যার, এইবারের মতো
0: এইবার আসুন।
1: অযথা আমাকে ঘাটিয়ে কি লাভ বলুন।
0: কি বলতে চান আপনি?
1: না বলতে আমি কিছুই চাই না, ছুটিটা পেলে
0: আমাকে ডিস্টার্ব না করে কাজ করতে দিলে আমি খুশি হব।
1: ঠিক আছে স্যার।
0: শুনুন, এশিয়াটিক শিপিং এর বিলগুলো প্রসিড হয়ে গেছে?
1: জি স্যার।
0: একটা কথা মনে রাখবেন, কোম্পানির স্বার্থই হলো সবচেয়ে বড় স্বার্থ, আপনার সিনসিয়ারিটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা আসুন,
2: ভেতরে আসতে পারি?
0: ভেতরেই তো দাঁড়িয়ে আছেন, আসতে পারি কথাটা তো বাহুল্য।
2: বসতে পারি?
0: বসার আগে জিজ্ঞেস করলে ভালো হতো না?
2: একটা কথা বলবো?
0: বলছিনি তো।
2: তাহলে কিন্তু চুপ করে থাকবো?
0: সে আপনার অভিরুচি, তবে একটা কথা দয়া করে বলবেন কি, আপনি কে এবং এখানে কেন এসেছেন?
2: আমি ঘটক, বলতে পারেন মহিলা ঘটক।
0: ঘটক তাও আবার মহিলা?
2: আগে বলুন তো আপনি মানুষ কেমন?
0: মার চোখে কচি খোকা, বাপের চোখে ডানপিটে ছেলে, স্কুলের শিক্ষকদের চোখে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বন্ধু বান্ধবদের চোখে খুবই বন্ধুবৎসল, বোনের চোখে দুষ্টু ভাই, পাড়ার মেয়েদের চোখে রোমান্টিক হিরো।
2: আর বউয়ের চোখে?
0: বউ ও বালাই নেই, না মানে আছে আছে, বাসায় নেই, বাপের বাড়ি গেছে।
2: তাহলে তো আর হলো না।
0: কি হলো না?
2: যে কথাটা বলতে এসেছিলাম সে কথাটা আর বলা হলো না।
0: কথাটা কি?
2: বিয়ের প্রস্তাব।
0: বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে?
2: আপনার বিয়ে? আমার একটা বোন আছে, তার সঙ্গে আপনার যদি বিয়ে হয় তাহলে কেমন হয়?
0: খুব খারাপ হয়।
2: কেন?
0: কারণ আমি বিবাহিত এবং ঘরে এক বউ থাকতে আরেক বউ, না না ওসব আমি পারবো না। এখন ঘটক, আই মিন ফিমেল ঘটক, বিদেয় হলে আমি খুশি হব।
2: ওকে, আচ্ছা 100 টাকার ভাঙা হবে?
0: 100 টাকা না তো।
2: তাহলে 5টা টাকা দিন, বেবি ট্যাক্সি ভাড়া।
0: ওহ নিন।
2: থ্যাংক ইউ।
0: কি ঝামেলা রে বাবা, মহিলা ঘটক, কি যে দিনকাল পড়লো, আল্লাহ।
3: কি বলছেন হেডক্লার্ক সাহেব, নজমুল সাহেব বিয়ে করেননি, ইজ ইট সো?
1: বিশ্বাস না হয় যাচাই করে দেখতে পারেন স্যার।
3: হাউ ইট ক্যান বি? নজমুল সাহেবের কাজের প্রশংসায় হেরাবিশ পর্যন্ত মুগ্ধ, তার মতন সিনসিয়ার এফিশিয়েন্ট অফিসার মিথ্যে কথা বলে অফিসের কোয়ার্টারে বাস করবে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। আর তাছাড়া আপনারা তো জানেন যারা বিবাহিত তাদেরই কোয়ার্টার দেওয়া হয়েছে।
1: জানি স্যার, তবু আপনাকে আমি অনুরোধ করব, আপনি একবার ট্যাক্টফুলি যাচাই করে দেখুন, আপনার বিশ্বাস অবিশ্বাসে পরিণত হতেও পারে।
3: অল রাইট, আপনি এখন আসুন।
1: স্যার আমার ছুটিটা
3: দিন, অ্যাপ্লিকেশনটা দিন, এ নিন। তবে এবারের মতো ছুটি দিচ্ছি, ভবিষ্যতে ঘন ঘন ছুটিতে যাবেন না।
1: নো স্যার, থ্যাংক ইউ স্যার। তবে কথা হচ্ছে স্যার, নজমুল সাহেব খুব ক্লেভার, উনি যদি জানতে পারেন আমি বলে দিয়েছি, মানে স্যার ক্ল্যারিফাইটা যদি একটু।
3: সে দেখা যাবে, আসুন।
4: জি স্যার।
3: নজমুল সাহেবকে সালাম দাও।
4: জি আচ্ছা।
3: হ্যালো, রশিদ হায়দার স্পিকিং, হেড অফিস থেকে চেয়ারম্যান সাহেব কথা বলবেন? ঠিক আছে দিন। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, ডিরেক্টর রশিদ হায়দার স্পিকিং। জি জি স্যার, এভরিথিং অল রাইট। জি স্যার। জি, নজমুলের প্রমোশন? জি স্যার, জি স্যার, ভেরি সিনসিয়ার। কিন্তু জি না, তা না স্যার। অল রাইট স্যার, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং নেক্সট মান্থে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
5: আসতে পারি স্যার?
3: আরে আসুন আসুন নজমুল সাহেব, আসুন, বসুন বসুন। অভিনন্দন দেব না নেব বলেন?
5: কিসের অভিনন্দন স্যার?
3: চেয়ারম্যান সাহেব এক্ষুনি ফোন করে জানালেন আপনার প্রমোশন হয়ে যাচ্ছে।
5: প্রমোশন? রিয়েলি স্যার? রিয়েলি?
3: নেক্সট মান্থে ডিরেক্টরসের মিটিংয়ে আমার ওপিনিয়নের উপরে নির্ভর করছে আপনার প্রমোশন। কিন্তু বলুন তো, আমি কি আপনার বিরুদ্ধে কোনো ব্যাড ওপিনিয়ন দিতে পারি বলে আপনার বিশ্বাস হয়?
5: না না স্যার, আপনার স্নেহ আপনার গাইডেন্সই তো আমার জীবনের পাথেয়।
3: সে যাকে, আপনার ওয়াইফ কেমন আছে?
5: ওয়াইফ? ওয়াইফ মানে স্ত্রী স্যার?
3: ওয়াইফ মানে স্ত্রী বলি তো জানতাম।
5: খুব ভালো আছে স্যার, খুব ভালো আছে। আপনার কথা তো প্রায়ই বলে।
3: তাই নাকি? কিরকম?
5: এই তো সেদিন খাওয়ার টেবিলে বলছিল, তুমি তো শুধু বড় সাহেবের প্রশংসাই করো, তোমাকে ছেলের মতো স্নেহ করেন, কিন্তু একবারও তো আমাকে নিয়েও গেলে না, অথবা স্যারকে দাওয়াত করে এনে খাওয়ালেও না। এই সব আর কি স্যার।
3: রিয়েলি? তাহলে তো আমাকে যেতেই হয় আপনার বাসায়।
5: আপনি যাবেন স্যার? ইয়ে কিন্তু স্যার,
3: ইয়ে মানে আপনার কোনো অসুবিধা আছে নাকি?
5: না না না স্যার, অসুবিধা কি? কি যে বলেন স্যার, ও তো দারুণ খুশি হবে স্যার।
3: ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি না হয় আগামীকাল বিকেলেই 5টার দিকে আপনার স্ত্রীর হাতের এক কাপ চা খেয়ে আসব।
5: উফ, কি যে আনন্দ লাগছে স্যার! কিন্তু আপনি তাহলে সত্যি সত্যি আসবেন স্যার?
3: বৌমার হাতের চা খেয়ে স্নেহের পরশটা না হয় একটু বাড়িয়েই দিই, কি বলুন?
5: আপনি আপনি তাহলে সত্যি আসবেন তো স্যার?
3: সত্যি কি মিথ্যে সেটা কালই না হয় যাচাই করা যাবে।
0: আচ্ছা, পাকচক্রে পড়া গেল দেখছি। সেই কোন সময় আকামউদ্দিনকে পাঠিয়েছি এখনো আসার পাত্তা নেই। না, টেনশনটা বাড়তে বাড়তে শেষে হাইপার টেনশন না হয়ে যায়। সিগারেট একটা খেয়ে নিই। কিন্তু কিন্তু যদি মামুনকে না পাওয়া যায়, তাহলে যদি নাটক ফাটক করতে মফস্বলে চলে গিয়ে থাকে, উফ কি জ্বালাতনে পড়লাম! ইস, তখন যদি দিয়ে দিতাম হেড ক্লার্ককে ছুটিটা, না থাকতো বাঁশ না বাঁচতো বাঁশি। আবার ওদিকে মামাকে নিয়ে হয়েছে এক জ্বালা, সে তো আবার কালকেই আসছে এক চোট ধাতানি দিতে। কি কুক্ষণে যে মিথ্যে কথা বলে কোয়ার্টারটা বাগিয়েছিলাম, ভেবেছিলাম ম্যানেজ করে ফেলবো, এখন ম্যানেজ করা তো দূরের কথা, আমি নিজেই ডিসম্যানেজ হয়ে যাচ্ছি।
6: ঝাড়পোছ
0: করার দরকার নেই, এবার আমাকে এ বাড়ি থেকে ঝাড়পোছ করে বের করে দেবে।
6: কে ভাইজান?
0: আবার কে ভাইজান? কে? বড় সাহেবের কানে গেছে যে আমি বিয়ে না করে কোয়ার্টারে বসবাস করছি।
6: ঠিকই তো কথিছে, ঘরে বউ বিবি না থাকলে কি মানায়? আমার নানা জান বলতেন, আসমানের শোভা রবি আর তার ঘরের শোভা বিবি।
0: একটা থাপ্পড় খাবি, আমি মরছি আমার জ্বালায়, আর সে এসেছে নানা জানের পদ্য শোনাতে। দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, যা যা। দেখি দেখি, ও যে সত্যি সত্যি চলে গেল, আর যাবেই বা না কেন, আমার মতো তো আর ফলস পজিশনে পড়েনি। না, মামুনটাও তো আসছে না, আফটার অল স্কুল ফ্রেন্ড হিসেবে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো ছুটে আসা উচিত ছিল। এই যে এসে পড়েছে। বাঁচলাম। হাই হাই দোস্ত।
7: কি ব্যাপার, জরুরি তালাম?
0: নে সিগারেট খা।
7: প্রথমেই সালামি।
0: ফাজলামি রাখ, মাথা ঠান্ডা করে বস, তারপর সব কথা খুলে বলছি।
7: মাথা ঠান্ডা করে আমি বসবো? একটার পর একটা সিগারেট খেয়ে রীতিমতো সিগারেটের স্তূপ করে ফেলেছিস, কি অঘটন ঘটেছিস বলতো?
0: বলার জন্যই তো ডাকলাম।
7: ওরে আকামউদ্দিন, এক কাপ চা কর বাবা।
6: আনতেছি।
0: বুঝলি মামুন, এই আমার অফিসের হেড ক্লার্ক, সেই তো যত নষ্টের মূল, মাসের মধ্যে 15 দিন দেশের বাড়ি পড়ে থাকবে। আজকে অমুকের অসুখ, কালকে তমুকের অসুখ, বেটা ছুটি চাইতে এসেছিল, ছুটি না দেয়ায় ডাইরেক্টর সাহেবের কানে লাগিয়ে দিয়েছে যে আমি বিয়ে না করেই কোয়ার্টারে বসবাস করছি।
7: তোর তাহলে বাড়ি ঠেকানোর সমস্যা?
0: আরে সমস্যা মানে, সমস্যা সামলাতে সামলাতে আমি নিজেই সামুচা হয়ে যাচ্ছি।
7: বিয়ে করে এই সমস্যার সমাধান করে ফেল।
0: বলে দিলি, চট করে একটা কিছু বলে দিলেই হলো। আরে এত অল্প সময়ের মধ্যে কোন মেয়ের বাপ আছে যে আমাকে মেয়ে দেবে?
7: এটা একটা কথা হলো রে, বিয়ের বাজারে তোর মতো উপযুক্ত পাত্র কটা আছে শুনি? মুখ ফুটে বললে মেয়ের বাপ দের কিউ লেগে যাবে, বুঝলি? কিউ দেখতে চাস নাকি?
0: বাজে কথা রাখ। কাল বিকেল 5টা নাগাদ ডাইরেক্টর সাহেব চায়ের দাওয়াত নিয়েছে, আবার কত সুন্দর করে বলে দিয়েছে, বৌমার হাতের চা খেয়ে স্নেহের পরশটা না হয় একটু বাড়িয়ে দিই, কি বলুন? তার আগে নিজে বিপদ থেকে উদ্ধার পেয়ে নি।
7: উদ্ধার না, আমার মাথায় আসছে না।
5: এই মামুন শোন, তুই তো নাটক ফাটক করিস, তোর নাট্য গোষ্ঠীর কাউকে ধরে নিয়ে আয় না আপাতত। আমার হাসছে। এই মামুন, এই টেবিলের উপর রাখলি ওটা কিসের প্যাকেট রে?
7: আর বলিস না ভাই, অনেকদিন আগে নাজার ফটোটা বান্ধাতে দিয়েছিলাম, নিয়ে আসার হয় না, আজ আসার সময় নিয়ে এলাম।
5: বাহ, তোর নায়িকা চেহারা তো মন্দ নয়, দেখি দেখি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না, এটা আমাকে আপাতত দিয়ে যা, আমি দেয়ালে টানিয়ে রাখি,
7: তাতে লাভটা কি?
5: আরে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমার ঘরে তো আর কোনো মেয়ে ছেলের ছবি নেই, আর কতদিনই বা কোয়ার্টার পেয়েছি বল? বড় সাহেব এসে ফটোটা যদি দেখে, মানে বাই চান্স যদি জিজ্ঞেস করে ফেলে, তাহলে মানে বলা যেতে পারে আর কি।
7: তোর বউ এতেই রাহি পাবি?
5: না হয় এক কাজ করবো, এই শালি বলে চালিয়ে দেবো।
7: বাহ বাহ, ভালোই আছিস, হয় বউ নয় শালি, এই যেন ছেলের হাতে মোয়া আর কি। রাখ তোর আজে বাজে সব প্ল্যান, একটা সলিড কিছু আমাকে ভাবতে দে।
5: আচ্ছা মামুন, এই তাহলে তাহলে ওকেই ধরে নিয়ে আয় না।
7: হ্যাঁ হ্যাঁ, আরে ও থাকলে তো কাজই হয়ে যেত, ও তো গেছে কুমিল্লা নাটক করতে। আচ্ছা নজমুল, কিছু টাকা পয়সা খরচ করতে পারবি?
5: কত?
7: এই ধর সব পাঁচেকের মতো।
5: ঠিক আছে, 500। কি কি বললি? 500?
7: লাভ দিয়ে উঠলি যে, এতে ঘাবড়ে গেলি?
5: না মানে বুঝলি, এই মাসের শেষ তো, তাছাড়া মামা নাকি মেয়ে দেখে রেখেছে, কালকেই আসবে ফাইনাল জবাব নিতে আমার কাছ থেকে। এই সময় অন্য একটা উপায় বার করতে পারিস না দোস্ত এই কম পয়সার মধ্যে?
7: দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দেখ,
5: দাঁড়িয়ে তো আছি, তুই তাড়াতাড়ি ভাব।
7: বাজে মুখিস না, দাঁড়া আর একটা সেকেন্ড দে।
5: একটা কেন, তুই সব কটা রাখ তোর কাছে।
7: সব কটা?
5: হ্যাঁ।
7: আচ্ছা পেয়েছি, পেয়েছি। শোন শোন, তোর বড় সাহেব কালকে কটা আসবে রে?
5: 5টায়।
7: 5টায়?
5: 5টায়।
7: তারপর আর কি, তোর বউকে মানে আমার ভাবিকে এমার্জেন্সিতে রেখেই তোর কাছে ছুটে এসেছি, চল চল তাড়াতাড়ি চল।
5: বন্ধ বলিস নি দোস্ত, কিন্তু বড় সাহেব যদি বলে চলুন চলুন আমিও আপনাদের সাথে যাই, তখন কি হবে?
7: আরে সে দেখা যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। অভিনয়ের স্টাইলটা তখন না একটু বদলে দিলেই চলবে। হাজার হোক, ভালো অভিনেতা হিসেবে বাজারে একটু সুনাম তো আছে, এটা তো বিশ্বাস করিস?
5: দেখিস সেই সুনামের ঠেলায় আবার হিতে বিপরীত না হয়ে যায়।
7: ডোন্ট ওয়ারি মাই বয়, ডোন্ট ওয়ারি, এখন আমি উঠছি বুঝলি, আমার আবার একটা ওই রিহার্সালে যেতে হবে।
6: আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, এ আকুল দরিয়ার মাঝি কুল নাই রে।
8: আকাম
6: জে,
8: আমায়
6: ভাসাইলি রে।
8: আকাম
6: জে,
8: দিন রাত শুধু ভাসাইলি আর ডুবাইলি, দরজা খুলতে পারিস নে? দেখ কে এলো, বড় সাহেব এলে আমাকে খবর দিস।
6: কে? দাঁড়ান দরজা খুলতেছি।
2: আপনি
6: বসেন। সাহেব কি যে বলবো, হ্যাঁ ইনি কে দিয়ে তো কাজ চালাতে পারবে। সাহেব কাজ চালায় দেন, ভালো মানাবি আপনার পাশে।
8: তোকে ঠিক পাগলাগারদে পাঠাতে হবে।
6: বিশ্বাস না হয় ও কি মারি দেখেন না সত্যি কতিছি কিনা।
8: ঠিক আছে ঠিক আছে, তুই যা রান্নাঘরে যা, আমি দেখছি।
6: যাতিছি।
5: আরে তাই তো, ভদ্রমহিলা দেখছি মোটামুটি বেশ সুন্দরী আর অল্প বয়স। একটু পরেই তো বড় সাহেব আসবেন, যদি কোনো রকমে বড় সাহেব আসা পর্যন্ত এই মহিলাকে ধরে রাখা যায় তাহলে তো কেল্লা ফতে। কিন্তু কিন্তু কি করে ধরে রাখবো? না, এই মাথাটা নিয়ে হয়েছে যত প্রবলেম, কাজের সময় ঝটপট বুদ্ধি যে বেরুবে তা নয়। একদম ভাগদম রেলগাড়ি, একদম ভাগদম রেলগাড়ি, বুদ্ধি আয় তাড়াতাড়ি, বুদ্ধি আয় তাড়াতাড়ি না, আমি আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। ইয়েস, দি আইডিয়া পেয়েছি।
8: আকাবুদ্দিন, আকাবুদ্দিন
6: জি,
8: শোন,
6: আতেছি আতেছি।
8: আরে এদিকে শোন
6: জি।
8: আহা, কাছে আয় না।
6: হ্যাঁ,
8: তুই এক কাজ কর, আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে পারবি না?
6: হ্যাঁ, পারবি না মানে আপনার জন্য জানটা দিতে পারি।
5: আচ্ছা শোন আকাম, মনোযোগ দিয়ে শুনিস কিন্তু। আচ্ছা, আমাকে তুই কোনোদিন গান গাইতে শুনেছিস?
6: গান?
5: হ্যাঁ,
6: না তো।
5: হ্যাঁ শোন শোন শোন, যখন বড় সাহেবের কলিং বেলটা বাজবে তখন আমি গান গাইবো, এই তোর মতো ভাষাইলি রে, ডুবাইলি রে, আর ঠিক তখন তুই বেবি সাহেব মরে গেলাম মরে গেলাম বলে চিৎকার করবি। কিন্তু কিন্তু চিৎকার করবি বা কেন? আহ বল না চাই, কেন চিৎকার করবি?
6: আমি কেমন করে করবি?
5: আর কেমন করে করবি? আকামের সারি কোথাকার। শোন শোন, তুই না বলেছিলি, তুই না বলেছিলি যে আমার জন্য জান দিতে পারবি?
6: জি পারবি।
5: তাহলে আপাতত তোর জান আমার চাই নে, আমি তোর রক্ত চাই।
6: রক্ত? ওরে বাবা রে রক্ত।
5: চুপ চুপ চুপ। হ্যাঁ রক্ত, রক্ত। তুই বটি বা এই রুটি কাটার ছুরি দিয়ে তোর হাতের আঙুলটা কেটে একটু রক্ত দিতে পারবি নে?
6: ও না না, জানব আমি, জানি মরি গেলাম গো।
5: থাম থাম, চাচাস নে, শুনতে পাবে তো, চুপ কর। আমার জন্য তোর দরদ বোঝা গেছে, রক্তই যখন দিতে পারবি না তখন একটা কাজ কর, একটা কাজ কর, এই পেছনের দরজা দিয়ে বাজারে গিয়ে চট করে এক শিশি আলতা কিনে নিয়ে আয়। গো,
6: বুঝতে পারছি বুঝতে পারছি, আপনি ভাইজান চিন্তা করবেন না, আমি এক্ষুনি বাজার থেকে আলতা কিনে আনতেছি।

0: গেল, তা আপনাকে তো ঠিক চিনতে পারছি না।
1: আমার নাম শায়লা জামান,
0: শায়লা
1: আমি একজন সোশ্যাল ওয়ার্কার।
0: সোশ্যাল,
1: আমি মহিলা প্রতিষ্ঠান থেকে এসেছি।
0: এসেছেন, বেশ করেছেন, খুব ভালো করেছেন।
1: আপনাদের কাছে সাহায্যের আশা।
0: ও আই সি, তা কি উপকার করতে পারি বলুন?
1: আমাদের প্রতিষ্ঠান থেকে একটি স্কুলকে সাহায্যের ব্যাপারে চ্যারিটি শোর আয়োজন করেছি।
0: আচ্ছা আচ্ছা,
1: তা যদি দয়া করে দু একটা কার্ড নেন তাহলে খুব ভালো হতো।
0: তা সে কতগুলো কার্ড আপনাকে বিক্রি করতে হবে?
1: আমার ভাগে বড় আপা গোটা 30 দিয়েছেন।
0: বলেন কি, 30টা? এতগুলো কার্ড বিক্রি করতে তো যথেষ্ট পরিশ্রম করতে হবে আপনাকে।
1: হ্যাঁ, তা তো হবে, 10 জায়গায় যাওয়া একি কম খাটুনি? তা আপনি কটা নেবেন?
0: আমি আর কটা নেব, নিলে বড়জোর একটা, তবে চেষ্টা করলে জানেন আমি আপনার 30টা কার্ডই বিক্রি করিয়ে দিতে পারি।
1: ইজ ইট? ও হাউ লাভলি, হাউ গ্রেট, এতটা উপকার আপনি আমার করবেন?
0: না না, এ আর এমন কি উপকার, তবে কথা হচ্ছে কি জানেন, মানে আপনাকে একটু, মানে আমাকে একটু, আমাকে একটু সাহায্য করতে হবে।
1: আপনাকে সাহায্য?
0: জি,
1: ঠিক বুঝতে পারলাম না তো।
0: না মানে একটু পরেই আমার অফিসের ডিরেক্টর সাহেব আসবেন, তো মানে তখন যদি আমার কথা মতো সায় দিয়ে যান তাহলে শুধু 30টা কেন, আরো বেশি কার্ড আপনার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ,
1: আপনার রহস্য ভরা বক্তব্য আমি ঠিক বুঝে উঠলাম
0: না। ভয় পাবার কিছু নেই, বড় সাহেবকে আমি ট্যাক্টফুলি শুধু এইটুকুই বোঝাবো যে ইউ আর মাই নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট আত্মীয়, মানে সোশ্যাল ওয়ার্ক টোয়ার্ক করেন, তাই আপনি চাপ দিচ্ছেন আপনার কার্ডগুলো বিক্রি করে দিতে হবে। প্রত্যুত্তরে আমি বলবো যে আমার সময় কোথায়, তখন বড় সাহেব অটোমেটিক একটু দয়া দাক্ষিণ্য দেখালে দেখাতেও পারেন, কি বলেন? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? হ্যাঁ,
1: কি মুশকিল, কোনো ঝামেলায় পড়বো না তো?
0: কি বলছেন আবার ফিসফিস করে?
1: না না, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে, আপনার উপকারের কথা
0: সেটা আমিও ভুলবো না, সময়ে সবই বোঝা যাবে। চলে এসেছেন, আমার ভাষাই রে, আমার ডুবাই রে, কিছু না, আপনি বুঝতে পারবেন না, আমাদের এমনি মাঝে মাঝে গান গেয়ে থাকি, আমার ভাষাই রে রে, আগাম আগাম, এদিকে চিৎকার করছিস কেন, এদিকে আয়,
1: আপনি দরজাটা খুলে দেখুন না কে এলো, করে দিচ্ছি।
0: আপনি আবার কষ্ট করবেন কেন, আপনি বাইরের লোক হয়ে,
1: তাতে কি হয়েছে, আমি সোশ্যাল ওয়ার্কার, ফার্স্ট এইড টা আমার জানা।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমিও দেখছি তাহলে। আপনি একটা কাজ করুন, আপনি ভেতরে গিয়ে ওর ব্যান্ডেজটা একটু ভালো করে বেঁধে দিন। হ্যাঁ,
2: চলেন বিবি যান, চলেন তাড়াতাড়ি, চলেন।
0: আসসালামু আলাইকুম স্যার, আসুন স্যার, আসুন স্যার।
3: আই থিংক আই এম জাস্ট ইন টাইম।
0: ও শিওর স্যার।
3: তা আপনার বাসায় যেন চেঁচামেচি শুনলাম বলে মনে হলো, কে যেন গান গাইছিল, আমাকে যেন বিবি সাহেব বলে চিৎকার করছিল।
0: আর বলবেন না স্যার, ওই একটুখানি আঙুল কেটেছে বলে আমার বাড়ির কাজের ছেলেটা একেবারে পাড়া প্রতিবেশীকে জাগিয়ে তুলতে শুরু করেছে, আর আমার স্যার একটু মাঝে মাঝে গান গাওয়ার বদভ্যাস রয়েছে। আমরা তো স্যার মানে কিছুক্ষণ ধরে আপনার অপেক্ষায় বসেছিলাম স্যার।
3: তাহলে তো আপনাদেরকে বড় বিপদে ফেলে দিলাম।
0: জি স্যার, মহাবিপদ। না না না স্যার, কোনো বিপদ নাই স্যার, আপনি বসুন স্যার, নিশ্চিন্তে বসুন। আমার ওয়াইফ ভেতরে গেছে ওই কাজের ছেলেটার হাতের ব্যান্ডেজটা ওই ভালো করে বেঁধে দিতে, এখনই এসে পড়বে।
3: দেয়ালে ওই ছবিটা কা?
0: ওটা আগ্রার, ওটা তাজমহল সম্রাট শাহজাহান,
3: ওটা না, বিয়োগের পর ওই মহিলার কথা বলছি। উনি বুঝি আপনার ওয়াইফ?
0: ওয়াইফ ওয়াইফ না স্যার, ওটা শালির ছবি স্যার।
3: তাই বলুন, বাহ, বড় মিষ্টি চেহারা তো।
0: থ্যাংক ইউ স্যার।
3: তাই এই কোয়ার্টার গুলো মন্দ করেননি কি বলে?
0: হ্যাঁ জি স্যার, জি স্যার, খুব ভালো করেছে স্যার।
3: আপনার ওয়াইফের পছন্দ হয়েছে তো?
0: ও স্যার, সব জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারে স্যার। এই যে ও এসে গেছে, আকামউদ্দিনের রক্ত পড়া বন্ধ হয়েছে তো? এসো এসো, পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আমার ডিরেক্টর স্যার, ও হচ্ছে।
1: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম সালাম, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, আমি আমি সব বুঝেছি।
4: আকা,
3: আপনার সঙ্গে পরিচিত।
1: আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনাকে কিছু খেতেই হবে।
4: আকাম,
0: আঁকা, এই যে আঁকা মিশে গেছিস, দে এই ট্রে থেকে মিষ্টি টিষ্টিগুলো এই স্যারের সামনে নামিয়ে দে, দে তুমি স্যারকে একটু খাওয়াও না, স্যার আমার পিতৃতুল্য, আমাকে খুব স্নেহ করেন।

0: নিন, মিষ্টি নিন।
1: না না না না, মিষ্টি টিষ্টি তো আমি খাই না, ডায়াবেটিসের রোগী। ওকে ছাড়বেন না যখন তখন দিন একটা।
2: স্যার ও আবার একটু সোশ্যাল ওয়ার্কার করে বেড়ায় আর কি।
1: তাই নাকি?
2: জি স্যার, একটা স্কুলকে সাহায্য করার জন্য এই চ্যারিটি শো করছে। তাই আপনাকে বলছিলাম কি, মানে ওই আমাকে বলছিল আর কি ওই কার্ডগুলো বিক্রি করে দিতে। কিন্তু স্যার আমার সময় কোথায় বলুন তো স্যার, আপনি বলুন তো।
1: নো, দিস ইজ ব্যাড। আরে এইসব ব্যাপারে যদি উদারতা না দেখাচ্ছেন তাহলে দেখাবেন কোথায়? দেখে দেখে আপনার কার্ডগুলো দেখি।
2: কার্ড দিন স্যারকে, সবগুলো দাও।
1: কত করে ধরেছেন?
0: তার কোনো ঠিক নেই, ডোনেশন সিস্টেম, যে যা দেয়। তবে প্রতি কার্ডে কম করে 10 টাকা করে নিচ্ছি, এর উপর যা পাওয়া যায়।
1: আপাতত আপনি আমাকে গোটা পাঁচেক দিন আমার ফ্যামিলির জন্যে, আর বাকি কার্ডগুলো আমি নিয়ে যাচ্ছি আমার অফিসে বিক্রি করে দেবার জন্যে। এবং আপনি আপনি আগামীকাল আরও কিছু কার্ড পাঠিয়ে দেবেন নজমুল সাহেবের হাতে। আরে এইসব ব্যাপারে যদি আমরা উৎসাহ না দিই তাহলে দেশ এগোবে কি করে?
2: কেমন বলেছিলাম না, মাই ডিরেক্টর ইজ এ গ্রেট বালুশ।
1: নজমুল সাহেব এই পুরো বয়সে আমাকে লজ্জা দেবেন না।
0: আমি আপনাকে ডোনেশন বইটাও দিয়ে দিই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দিন তাই দিন। আর আমার 5টা কার্ডের জন্য আমি 100 টাকা দিচ্ছি। ইয়ে আমার কলমটা যে কোথায় রেখে এলাম,
2: কলমটা
1: বোধহয়, কলম প্লিজ আপনি কলমটা একটু দিন না, রিসিপ্টটা সই করে
0: দিচ্ছি। এই নিন।
1: বড় ভালো লাগলো আপনাকে দেখে, আই এম ভেরি প্লিজড। সোশ্যাল ওয়ার্কারদের আমি খুব পছন্দ করি, আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর দেম, বিশেষ করে মহিলাদের। তারা চার দেয়ালের বাইরে এসে উন্মুক্ত, মানে সমাজের দেশের দশের সেবা করছেন, এটাই তো আমাদের আশার কথা, আনন্দের কথা।
2: খুব খুশি হলাম স্যার আপনার কথা শুনে। ইয়ে শুনলে তো আমার স্যারের কথা।
1: আজ তাহলে আসি নজমুল সাহেব, উইশ ইউ গুড অ্যান্ড হ্যাপি লাইফ।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ, আবার আসবেন স্যার। আপনি আমার যা উপকার করলেন। খোদাহাফেজ স্যার। স্যার খোদাহাফেজ।
3: খোদাহাফেজ।
2: উফ, আল্লাহ আল্লাহ বাঁচানে বালা। আরে দেখলেন তো বলেছিলাম না।
0: ধন্যবাদ আপনাকে, আপনি আমার যথেষ্ট উপকার করেছেন।
2: উপকার আপনিও আমার কম করেননি।
0: আমি আবার উপকার করলাম কোথায়, যা করলেন সবই তো আপনি। আচ্ছা আজ আসি, ভবিষ্যতে প্রয়োজন হলে আমি কিন্তু আবার আসব।
2: আচ্ছা আচ্ছা। ওরে আল্লাহ, ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো।
4: ভাইজান, জীবনে না বহু যাত্রা থিয়েটার দেখেছি, কিন্তু এই রকম থিয়েটার তো দেখিনি।
2: তুই তো খুব চমৎকার অভিনয় করতে পারিস রে। এক কাজ কর, তুই কোন ছবির পরিচালকের সঙ্গে দেখা কর।
4: কেন কেন,
2: সিনেমায় নামতে পারবি।
4: ও তো একবার নানি জানকে নিয়ে গেছিলাম, আমাকে মারপিট করে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা ভাইজান, আবার আসবেন উনি?
2: ওরে বাবা, আবার আসবেন উনি? এই যাত্রা বাঁচা গেল আল্লাহর হাজার শুকুর। তুই বরং এক কাজ কর, আমার জন্য গরম এক কাপ চা নিয়ে যা।
4: গরম চা কেন, এক কাপ ঠান্ডা শরবত আনি।
2: মেলা বকবক করিস নি তো, যা যা বলছি। কোত্থেকে যে কি হয়ে গেল, সত্যি বিপদে পড়লে স্থির বুদ্ধির প্রয়োজন। ওই বুঝি মামুন এসেছে।
5: বন্ধু, করিতে হইবে না আর অভিনয়, মোর ভৃত্য মোরে উদ্ধার করিয়া করেছে মোরে জয়।
6: একি মামা,
7: থাক থাক থাক থাক থাক, সালাম করতে হবে না, ওইখানে থাক। এইভাবে তুই বুকে আমার ছুরি না বসালে পারতিস? বড় হয়েছিস, ভালো চাকরি করিস, ভালো মাইনে পাস, আমরা এখন তোর কে?
2: এসব তুমি কি বলছো বাবা?
7: বলা বলির কি আছে? এখন তো তুই আর সেই ছোট নজমুল নস যে অন্যায় করলে পিটিয়ে ঘরে বন্ধ করে রাখবো। কর কর কর, তোর যা ইচ্ছে তাই কর। আমি শুধু বলতে এসেছি যে সমাজে বাঁচতে হলে মুরব্বীর একটা প্রয়োজন আছে।
2: কি আশ্চর্যের কথা, কোলে পিঠে করে যাকে মানুষ করেছো সে আবার তোমার কাছে বড় হয়ে গেল কবে? কি করে বড় হলো?
7: তাই তোর জন্য আমাকে এত কষ্ট, এত অপমান সইতে হচ্ছে। যাকে বাদ দেয় সব, কোথায় কোথায় কোথায় সে, ডাক দে।
2: ডাকবো কাকে? ডাকবো
7: দেখ নজমুল, আর যাই কিছু হই না কেন, তোর ঠাট্টার পাত্র যে আমি নই তা তুই ভালো করে জানিস।
2: আহা কি মুশকিল, পরিষ্কার করে না বললে আমি কি করে বুঝবো বলো?
7: আমি তখনই বুবুকে না করেছিলাম যে দরকার। দরকার নেই শহরে ওকে পাঠিয়ে, একা থাকবে, কোন সময় ছেলেটার মাথা কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খায়, তার চেয়ে ওকে বিয়ে দিয়ে বৌমা সহ পাঠিয়ে দাও না। তখন বড় মুখ করে বলল, আমার নাজমুলকে আমি চিনি, আমাকে জিজ্ঞাসা না করে ও কোথাও বিয়ে করবে না। হাসিস না তো, তোর হাসি আমার গলার ফাঁসি হয়ে দাঁড়িয়েছে, বুঝলি? ডাক ডাক না।
2: আরে মামা,
7: জ্যাকেট টাঙিয়ে রেখেছিস তো দেয়ালে, মানে আমার পোড়া কপালে।
2: ও মামা, ও ফটোটা আমার বন্ধুর বউর, বিশ্বাস না হয় আর একটু ধৈর্য ধরে থাকো, একটু পরে ও আসবে, ওকে তুমি নিজেই জিজ্ঞেস করো।
7: বন্ধুর
2: বন্ধুর
7: বন্ধুর বন্ধুর বউয়ের ফটো তো তোমার ঘরে শোভা পাচ্ছে কেন? সে কি তোমার শালী?
2: আহা মামা, তুমি বুঝতে পারছো না, মানে কি একটা বিপদে পড়ে আমি
7: বিয়েটা করে ফেলেছি, ওই তো এখন এই বন্ধুর বউর ফটো বলে আমাকে নয় ছয় বুঝিয়ে পাঠিয়ে দিতে চাও, ওই তো কর কর কর, তোর যা ইচ্ছে তাই কর।
2: মামা মামা, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো মামা, আমি বিয়ে করিনি, আমি আমি তো আমি তোমাকে ছুঁয়ে বলছি।
7: খবরদার খবরদার, ডন্ট টাচ মি, ডন্ট টাচ মি, আমাকে ছুবি না তুই, তোর মামা তোর জন্য নেই, মরে গেছে।
2: এ তো বড় মুশকিলে পড়লাম দেখছি, কি করে মামাকে যে বিশ্বাস করাই। মামা মামা মামা গো, তুমি একটু স্থির হয়ে বসো গো মামা, কেঁদো না কেঁদো না, আগাম দেখলে কি ভাববে। শেরওয়ানি খোলো, টুপি খোলো, চাটা খাও, তারপর আমি সব গুছিয়ে বলবো। চা খাও বলছি,
7: আমি বসবো তোর ঘরে আর চা খাবো তোর বউয়ের হাতে।
2: আরে বউ? কার বউ? কিসের বউ? কোথায় বউ? কেমন বউ? কেন বউ? বউ বউ বউ, গুলে খেয়ে ফেলে দিল বউ। আরে আমার বউ হলে তো, বউ হলে তো তুমি দেখতেই পেতে যে মানুষটা এখানে নড়াচড়া করতে, আমার কোনো বউ নেই। তাছাড়া তুমি আমার বউয়ের হাতের চা খেতে যাবে কোন দুঃখে? তুমি চা খাবে আকামউদ্দিনের হাতের চা, বুঝলে? বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আকামকে ডেকে তুমি জিজ্ঞেস করো আমি বিয়ে করেছি কি করিনি। তোমরা তোমরা তো আমাকে কেউ বিশ্বাস করবে না। আমি আমি আল্লাহ, আমি কি বিপদে পড়েছি? আল্লাহ জানে আমি একটু আগে কি বিপদে পড়েছিলাম।
4: মামুজান কখন এলিন?
2: বল বল বল আকাম, মামাকে সব কথা খুলে বল, বলে আমাকে একটু পরিত্রাণ দে।
4: পরিত্রাণ? কিসের পরিত্রাণ?
2: আমার চোখে কি যেন পড়েছে, আমি চোখ মুখ ধুতে বাথরুমে গেলাম।
4: মামুজান কিসের পরিত্রাণ, কি ত্রাণ বলে গেল? ভাইজান কান্দে কেন মামুজান?
7: কান্না তো সবে শুরু। ওই আরে
4: কি,
7: তাহলে না যে সত্যি বিয়ে করেছে?
4: কিসের বিয়ে? বিয়ে করলে তো আপনারা সবকিছু খবর পাবেন। আজকে আপনাকে না জানি কি বিয়ে করতে পারে? আপনি বসেন। হ্যাঁ আমার সাহেবের মতন, মানে ভাইজানের মতন এমন ভাইজানই নাই।
7: চুপ চুপ চুপ, তাহলে ওই ফটোটা কার?
4: ফটো? কোথায় ফটো? ও ওই ফটো, ওটা তো আমার ভাইজানের বন্ধু মামুন ভাইয়ের ইয়ে।
7: কি কি বললিস?
4: হ্যাঁ ইয়ে।
7: তাহলে এইগুলো সব বানোয়াট? হ্যাঁ, বিয়ে টিয়ে তাহলে কিছু করেনি?
4: না না না, আমি কসম খাতি পারি মামুজান, ভাইজান না বিয়ে করেননি। আপনি বিশ্বাস করুন, আপনি বসুন, আমি না আপনার চা নাস্তা বানিয়ে আনি গে।
7: যাক তাহলে আমি নিশ্চিন্ত হলাম, ওর মাকে চ্যালেঞ্জ করে এসেছি, আমার ভাগ্নি এরকম কাজ করতেই পারে না। যাক তাহলে মুখটা থাকলো। হ্যাঁ কিন্তু কিন্তু ওই আহম্মুকটা ফটোটা কেন ওর ঘরে ওই অমন করে টাঙিয়ে রেখেছে? হ্যাঁ উফ, আল্লাহই জানে কি।
3: নজমুল নজমুল,
2: এই তো বড় সাহেব। নজমুল নজমুল, অ্যাক্সিডেন্ট
7: অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট! কে অ্যাক্সিডেন্ট?
2: কে আমার আমার ভাবি আমার ভাবি।
7: তোমার ভাবি? তোমার ভাবি কে?
2: আমার ভাবি বুঝলেন না, নজমুলের বউ।
7: নজমুলের বউ? কোথায় অ্যাক্সিডেন্ট করলো? হ্যাঁ
2: আর বলবেন না স্যার, আসছিলাম নিউ মার্কেটের সামনে দিয়ে, হঠাৎ দেখি ভিড়, ভিড় ঠেলে দেখি ধরাশায়ী।
7: আরে কে ধরাশায়ী?
2: ভাবি আর কে। উহ সে কি রক্ত, রক্তের বন্যা মানে ফ্লাড, চোখে না দেখলে বিশ্বাস করবেন না স্যার, বিশ্বাস করবেন না। মেডিকেলে ইমার্জেন্সিতে রেখে সোজা চলে এসেছি।
7: মিথ্যে বলার জায়গা পাওনা ছোকরা।
2: মিথ্যে বলা কি বলছেন আপনি?
7: চুপ চুপ চুপ। মিথ্যে না তো আবার কি? এইসব বানোয়াট গপ্প, ওই অন্য লোককে শোনা বিশ্বাস করবে?
8: ছেড়ে ছেড়ে ধরে ফেললো নাকি? আরে সাহেব, আপনি তো আচ্ছা লোক, মার কাছে এসেছেন মামার খবর দিতে। আমি নিজে দাঁড়িয়ে নজমুলের বিয়ে দিলাম, আর আপনি কি না?
7: তুমি দাঁড়িয়ে মানে?
8: আরে সে এক ইতিহাস, মেয়ের বাপ মেয়ের ভাই কিছুতেই বিয়ে দিতে রাজি নয়। বলে কিনা মেয়ের বিয়ে দেবো একটা চাল চুলহীন ছেলের কাছে, আমাদের মেয়ে থাকবে কিনা ভাড়া করা বাড়িতে, অসম্ভব।
7: তারপর?
8: তারপর আবার কি, লেগে গেল ঝগড়া, ঝগড়া থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে লাঠালাঠি।
7: তাই নাকি?
8: আর সে কি যুদ্ধ!
7: তারপর? তারপর
8: তারপর আর কি, যুদ্ধ জয়। ব্যাস, ভাবি সহ নজমুল উঠে এলো ওর অফিসের দেওয়া কোয়ার্টারে। আর আর আপনাকে কি বলবো, আর বাকি তো আপনি সবই জানেন।
7: অসহ্য, অসহ্য! আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। নজমুল, নজমুল, এই নজমুল!
8: আর ওই বাপ বেচারা কি করে বলুন, ওই মুহূর্তে লাঠালাঠি না করলে কি চলে? তাহলে আপনাদের হয়তো দাওয়াত দিতে পারেনি, তবে ও বলেছে একদিন সবাইকে দাওয়াত করে খাওয়াবে।
9: মামু, তুই থামবি?
8: থামবো, থামবো মানে এটা কি আমার ব্যাপার? যা সত্য তা চিরকালই সত্য। আর আপনি, আপনি তো মুরব্বী লোক, চুল তো আর ধূপে পাকেনি, বয়সে পেকেছে, আই মিন অভিজ্ঞতায়। সত্যের জয় মিথ্যের ক্ষয় হবেই হবে।
7: শোন, ভালো করে শোন, কান খুলে শোন কি বলছে।
2: আরে গাধা, ইনি তো আমার মামা।
8: মামা? এটা আবার কোন সিকোয়েন্স রে?
2: আরে রাখ তো সিকোয়েন্স, এখন মাথা ঠান্ডা করে মামাকে বুঝিয়ে দে যে আমি বিয়ে করিনি, এবং দেয়ালে টানানো ফটোটা আমার নয়, এটা তোর ইয়ের।
7: আর কোন ইয়ের কিছু বোঝানোর দরকার নেই, বুঝলি? তুমি যে একটা মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নিয়েছো, তা আগে জানলে আমি তোমার ঘরে এক পাও থাকলাম।
9: মামা, মামা, মামা, প্লিজ শোনো, শোনো, শোনো, মামা, একটু বোঝার চেষ্টা করো। মামা,
7: হয়েছে বহুত, হয়েছে বহুত, বুঝিয়েছো, এখন তোমার মাকে গিয়ে বোঝাও, বুঝলে? থাক থাক থাক, তোমার মাকে গিয়ে বোঝানোর দরকার নেই, ওই বুড়ো বয়সে ওকে আঘাত দেবার কোনো দরকার নেই।
9: মামুন, মামুন, তুই যে কিছু বলছিস না, তুই একটা কিছু বল।
8: বলবো বল, প্রমটার বিহীন ডায়লগ শো করার অভ্যেসটা আর নেই, বহু কষ্টে এটুকু আয়ত্ত করেছিলাম।
7: কি? আমি আমি চললাম এই নজমুল, আর এই জীবনে তোর বাড়িতে আর কোনো দিন আসবি না।
9: মামা, মামা, তুমি শোনো, শোনো, তুমি যেও না, তোর পায়ে ধরে, মামা গো, তোমার পায়ে পড়ে একটু দাঁড়াও।
4: ভাইজান, ভাইজান, ভাইজান, উনি আসতেছে।
9: উনি কে?
4: ওই যে বিবিজান, ওই বিবি সাহেব।
7: বিবি সাহেব?
9: আমি নেই।
4: আল্লাহ,
0: এদেরকে তো চিনতে পারলাম না।
9: চিনতে পারলাম না, চিনতে পারলাম না, চিনতে না পারারই কথা। আমার মামা, মানে আমার নিজের মামা, আমার বন্ধু মামুন।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম সালাম।
0: এই যে শুনছেন, শুনুন
9: কি, আপনি আবার কেন এসেছেন, কেন এসেছেন বলুন। আচ্ছা, আপনারা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না নাকি?
0: দেখুন, আপনাকে আবার ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত, মানে বলছিলাম কি,
9: কি বলছিলেন তাড়াতাড়ি বলুন।
0: মানে মানে আমার কলমটি বোধহয় আমি আপনার এখানে ফেলে রেখেছি।
9: আরে রেখেই যদি গিয়ে থাকেন তাহলে কালকে এসে নিলে পারতেন না, আবার আজকে এসেছেন কেন, কলম ফেলে গিয়েছেন?
0: আশ্চর্য, আপনি অমন করে কথা বলছেন কেন? দেখুন, খুব প্রয়োজন না পড়লে আমি কলমটা নিতে আসতাম না।
9: ওই মামুন, এই সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন, একটু খুঁজে দেখ না ভদ্র মহিলার কলমটা কোথায়।
8: আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা আবার কোন সিকোয়েন্স?
9: আরে যা বলছি তাই কর, সিকোয়েন্স, সিকোয়েন্স।
0: আমার মনে হয় ভেতরে রেখে
8: এসেছি। দাঁড়ান, দাঁড়ান, আমি দেখি কোথায় রেখেছেন।
7: এই যে মেয়ে,
0: জি,
7: তোমার কবে বিয়ে হয়েছে?
0: আমার বিয়ে মানে, আমি তো, আমার তো,
1: এই যে মিসেস নাজমুল
9: স্যার,
1: আপনার কলমটা সেদিন আমি ভুল করে নিয়ে যাওয়ায় খুবই দুঃখিত। এই নিন।
0: মিসেস নাজমুল? মিসেস নাজমুল
9: স্যার, আপনি
7: মিসেস নাজমুল? কে মিসেস নাজমুল?
1: কেন, এই যে ইনি।
0: অসহ্য, আমি কেন মিসেস নাজমুল হতে যাব?
1: অফ কোর্স আপনি মিসেস নাজমুল।
0: ছি ছি ছি ছি, আপনি এত নিচ, এত নোংরা।
7: ওই এখন যে কথা বলছিস না, জবাব দে।
8: নাজমুল, কি ব্যাপার রে?
1: কি হলো নাজমুল সাহেব, বলে দিন না যে উনি আপনার মিসেস।
0: চুপ করুন আপনারা, চুপ করুন।
7: কি হে ছোকড়া, এই যদি মিসেস নাজমুল হয় তাহলে তোমার অ্যাক্সিডেন্ট বলি ভাবি কোথায়।
8: নাজমুল ভাই, এমন তো কথা ছিল। আর ফিট না হয় উপায় কি, এখন যে নাটকের ড্রপ সিন পড়ে যাচ্ছে, নাটকের নায়কটাই কিং কর্তব্য বিমূঢ়।
1: কি হলো, কি হলো, আরে হলোটা কি,
7: হ্যাঁ
1: ফিট,
7: আল্লাহ, এই গরিব অধমের প্রতি একটু রহম কর আল্লাহ, ভাগ্নিকে আমার ভালো করে দাও খোদা। আল্লাহ,
10: নাটকটা যেন কেমন হয়ে গেল, কথা ছিল হবে কমেডি, হয়ে যাচ্ছে ট্র্যাজেডি।
1: রাখো তোমার ট্র্যাজেডি, বললেই হলো ট্র্যাজেডি। আমার নজমুল আমার সাবঅর্ডিনেট হলেও সে আমার ছেলের মতো, তার হবে ট্র্যাজেডি, আমি থাকতে ইম্পসিবল। দেখো দেখো, সে সে ভালো হয়ে যাবে।
0: সবই তো বুঝলাম গোলমেলে, আগে যদি জানতাম
10: কি করতেন।
0: সেসব কথা আমি জানি, আপনাকে বলবো কেন?
10: আপনাকে বলবো কেন, আপনিই তো সব।
7: এটা একটা হাসপাতাল, এত জোরে কথা বলা ঠিক না।
1: কি মুশকিলে যে পড়লাম, নজমুলের জন্য আমার কি যে দুশ্চিন্তা হচ্ছে।
10: আপনার আবার কিসের দুশ্চিন্তা? বিয়ে না করে নজমুল বিবাহিত বলে অফিসার চোখে ধুলো দিয়ে কোটা নিয়েছে, বেচারি চাকরি খাবেন?
1: চুপ করো। অন্যায় একটা করেছেন নজমুল, আমি জানি, বিয়ে করেনি অথচ কোয়াটা নিয়েছে, আমি ওর চাকরি খাবো। কিন্তু এরই মধ্যে যদি বিয়ে করেই ফেলে, তবে খাওয়া চাকরিটা আবার ফিরিয়েও দেবো।
10: আরে নজমুলটা যদি ভালো ভালো সেরে ওঠে, ওকে একটা বিয়ে টিয়ে।
7: কিন্তু পাত্রী কোথায়?
0: সেসব আলাপ পরে করলেও চলবে।
7: আমি
1: যেতে চাইলে আমাকে ঠেকাবে কে?
10: আরে রাখুন, আমি ওর বন্ধু মানুষ, সবচেয়ে প্যারের দোষ আমাকে।
0: আপনি যাবেন না, আপনারা কেউ যাবেন না। যাবো আমি।
1: কেন কেন?
7: আরে তুমি কে হে বাপু, কেন কেন কেন?
10: ঘরের বউ নাকি?
0: বউ হতেও তো পারি।

এতক্ষণ কিং কর্তব্য বিমূঢ় নাটকের অভিনয় শুনলেন। রচনা ফরিদ আলী, বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন নাজমুল, আশিস কুমার লৌহ, শায়লা জামান, রুবি আফরোজ, বড় সাহেব জহিরুল হক, মামুন নাজমুল হুদা, মামা সৈফুদ্দিন আহমেদ, ছবি ডেজি আজিজ, আকামউদ্দিন ফরিদ আলী এবং হেড ক্লার্ক আল ইমাম, শব্দগ্রহণী মোহাম্মদ সিকান্দার আলী ও এম এ ফত্তাহ, শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম, নাটকটি প্রযোজনা করলেন মুস্তাফিজুর রহমান চৌধুরী। নদীর মাঝি বালি মাঠের কবি বালি দেখেছি।

বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন, গীতিকার মোহাম্মদ আনোয়ার হোসেন, সুরকার ফয়সাল আহমেদ। এরপরে শিল্পী ফাহমিদা নবী, গীতিকার স্বপন কুমার হালদার, সুরকার ইবনে খালদুল রাজন। এরপরে শিল্পী সুবীর নন্দী, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

শুনছেন বর্ণালী আধুনিকানের অনুষ্ঠান। এবারে শিল্পী সানিয়া সুলতানা লিজা, গীতিকার বাইজিত খুরশিদ, রিয়াজ, সুরকার শেখ সাদি খান। এরপরে শিল্পী সুমন রাহাত, গীতিকার ফজলে খোদা, সুরকার শেখ জামালউদ্দিন, শেখ জালালউদ্দিন। এরপরে শিল্পী শাম্মী আক্তার, গীতিকার জমিউর রহমান লেমন, সুরকার গীতিকার নিজেই।

এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিকা নেট অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিশ্চিত অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি রংধনু মিশ্র গানের অনুষ্ঠান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন, গীতিকার এবং সুরকার আবু জাফর। এরপরে শিল্পী এম এ মান্নান শুনবেন নজরুল সঙ্গীত। এরপরে শুনবেন ভুলো না আমায় ছায়াছবির গান। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা।

এই গানটির সাথেই শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃসতীয় অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গান শোনার জন্য। এই অনুষ্ঠানের প্রথমে শুনবেন দেশের গান, শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার সাইফুল ওয়াদুদ, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এরপরে শুনবেন একটি ইংরেজি গান, শিল্পী বাস্কেট বয়েস। এরপরে শুনবেন হাসন রাজার গান, শিল্পী মুমুন আক্তার।

এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রুকসানা কবির, এরপরে শুনবেন নেপালি গান শিল্পী আলিসা রানী, এরপরে শুনবেন ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমস।

এখন শুনবেন লালন গীতি, শিল্পী সুফিয়া মনোয়ার। এরপরে শুনবেন চাইনিজ গান, শিল্পী ইমি চেন। এরপরে শুনবেন রাজকুমার ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন বালাম কুনাল।

এই গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার ঢাকা, আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী বুল্লা মুস্তফা।

গানটির সাথে শেষ হলো নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কাদী মোহাম্মদ আলামিন সরকার। পথ পাথে অনুষ্ঠানে নামাজের নিষিদ্ধ সময় সমূহ সম্পর্কে বলবেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় আয়োজিত নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার করা হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসুগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঠি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিঃশ্রুতি অধিবেশন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা আমাদের স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল ছটা বেজে দশ সেকেন্ড
1: আজ সোমবার বারোই শ্রাবণ চোদ্দশো তেত্রিশ বঙ্গাব্দ বারোই সফর চোদ্দশো আটচল্লিশ হিজরি সাতাশে জুলাই দু হাজার ২৬ খ্রিস্টাব্দ সুন্দরের সকালে শ্রোতাদের প্রতি রইল প্রাণ ঢালা ভালোবাসা
0: অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ ছশো তিরানব্বই কিলোহার্টজ এফএম নব্বই এফএম একশো দুই ও এফএম একশো ছয় মেগাহার্টজে বাংলাদেশ বেতার চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর বরিশাল ঠাকুরগাঁও সিলেট কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে
1: প্রথম পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে এই মুহূর্তে স্টুডিওতে সৈয়দ শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসিমউদ্দিন প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোহাম্মদ সিরাজুল আলম ও রাশেদুল ইসলাম
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রওনক জাহান
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত আজ সূরা ইব্রাহিমের আটচল্লিশ আয়াত থেকে বায়ান্ন আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ আল আমিন সরকার
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম